আকাশবাণী মুর্শিদাবাদ। আজ শনিবার, 27 আষাঢ়, 1948 শকাব্দ, 1 শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, 18 জুলাই, 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্সে এফএম প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 হয়ে 5 সেকেন্ড।

নেলসন ম্যান্ডেলা বলেছেন, পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে ঢের বেশি অর্জন করতে পারবেন ক্ষমা করে। তিনি বলেছেন, শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র যার মাধ্যমে পৃথিবীকে বদলে ফেলা যায়। ঘৃণা মনকে অন্ধকার করে দেয়, কৌশলের পথ বন্ধ করে দেয়, নেতাদের ঘৃণা করা সাজে না। যদি কেউ ঘৃণা করতে শেখে তাহলে সে ভালোবাসা শিখে নিতে পারে। ঘৃণা নয়, মানব হৃদয়ে স্বাভাবিকভাবে ভালোবাসার জন্ম হয়। শুনলেন অমৃতবাণী, আকাশবাণী, মুর্শিদাবাদ।

এতক্ষণ শুনলেন ভক্তিগীতি আকাশবাণী মুর্শিদাবাদ। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলন্ধরে গতকাল 5,470 কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। হরিয়ানার জিন্দ স্টেশন থেকে সোনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রারও সূচনা করেন তিনি। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন রূপে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাজ্যে এসেছেন, শিলিগুড়ি ও কলকাতায় তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে পুলকারের ট্রেনের ধাক্কায় নিহত 5 জনের পরিবার পিছু রেল মন্ত্রকের পক্ষ থেকে 10 লক্ষ এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আগামীকাল এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। ইসরায়েলের বিমান হানায় গাজায় গতকাল কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 22। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স প্রয়াত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জলন্ধর থেকে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলোর লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থা জোরদার করা, যাত্রীদের সুবিধা বৃদ্ধি করা এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। চণ্ডীগড় থেকে জলন্ধরে পৌঁছানোর পরই শ্রী মোদী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নতুন সাজে সজ্জিত রেল স্টেশনের উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26 কোটি টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সরকারের প্রতিটি কাজে নাগরিক দেবভাব ওই মানসিকতাই প্রতিফলিত হয়। শ্রী মোদী বলেন, এনডিএ সরকার পাঞ্জাবের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন কর্মসূচির আওতায় রাজ্যটিকে কোটি কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। তিনি অভিযোগ করেন যে পাঞ্জাব সরকার এই অর্থ কার্যকরভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে এবং কেন্দ্রের প্রকল্পগুলোকে নিজেদের প্রকল্প হিসেবে তুলে ধরেছে।
1: কেন্দ্র কি ভাজপা সরকার কি ভি প্রাথমিকতা হয় ভারত কে হর নাগরিক কি সেবা, ভারত কে হর নাগরিক কা জীবন আসান বানানা আর উসে আগে বড়নে কে লিয়ে নয়ে নয়ে অবসর উপলব্ধ করানা আর ইসলিয়ে হাম নাগরিক দেবো ভব ইস মন্ত্র পর চল রহে হ্যায়। গরিব হো মিডল ক্লাস হো ऐसे हर परिवार को बेस्ट से बेस्ट सुविधा मिले ये हमारा प्रयास है।
0: এর আগে প্রধানমন্ত্রী হরিয়ানা জিন্দ স্টেশন থেকে সোনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির সঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত হল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেনের স্বপ্ন আজ সফল হয়েছে। শ্রী মোদী বলেন, স্বয়ংবর ভারত এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। উল্লেখ্য, পরিবেশ বান্ধব ট্রেনটি সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এছাড়া প্রধানমন্ত্রী 14,000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পেরও শিলান্যাস করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের পশ্চিমবঙ্গ সফরে গত রাতে বাগডোগরা পৌঁছেছেন। আজ উত্তরবঙ্গের 2টি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি, যোগ দেবেন প্রহরী সম্মেলনেও। দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে তার। বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে খবর। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা সেখানে উপস্থিত থাকবেন। বৈঠক সেরে আজ সন্ধ্যায় কলকাতায় আসবেন শ্রী শাহ। আলিপুরে সৌজন্য অতিথি আবাসে পৌঁছে সেখানে রাত্রিবাস করবেন। এরপর সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানেও অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পুলকার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। গতকাল ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়, আহত অন্য 2 জনের হাসপাতালে মৃত্যু হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে নিহতদের নিকটাত্মীয়দের 10 লক্ষ টাকা ও গুরুতর আহতদের 2.5 লক্ষ এবং স্বল্প আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। সমাজ মাধ্যমে জানিয়েছেন এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুর্শিদাবাদের বিধায়ক মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষও হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। আহতদের মেডিকেল কলেজে চিকিৎসা করানো হবে বলে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে আগামীকাল এক সর্বদল বৈঠকে ডেকেছে। এই বৈঠকে সরকার সংসদের উভয় কক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী সোমবার 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে এবং আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। এবারের অধিবেশনে সরকারের পক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনা হবে বলে জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মাসের 19 থেকে 25

0: এই পর্যন্ত মলদোভা, নর্থ মেসিডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ জানান, সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রপতিদের আমন্ত্রণে এই সফর। তিনি বলেন, মলদোভা ও নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রপতির এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। এই সফরের মধ্যে ও পূর্ব ইউরোপের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রতিফলন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব এর ফলে আরও দৃঢ় হবে বলে সিবি জর্জ মত প্রকাশ করেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, মুম্বাই আহমেদাবাদ হাইস্পিড রেল প্রকল্পের জন্য ভারত জাপানের আলোচনা ভালোভাবেই এগিয়ে চলেছে। মন্ত্রকের মুখপাত্র রানদীপ জয়সওয়াল সংবাদ মাধ্যমে এ বিষয়ে পোস্ট হওয়া এক সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এটি ব্যক্তিগত মতামত এবং তা কোনোভাবেই সঠিক নয়। ভারতকে জাপান E20 তেল সরবরাহ করবে, তবে তা পেতে পেতে 2030 সাল গড়িয়ে যাবে। মুম্বাই আহমেদাবাদ রেল প্রকল্পের অগ্রগতির বিষয়ে জানিয়ে শ্রী জয়সওয়াল বলেন, এই রেলপথের প্রথম অংশটি 2027 সালে চালু হয়ে যাবে এবং ভারতের উচ্চ গতি সম্পন্ন ট্রেন দিয়েই এই অংশে ট্রেন চলাচল শুরু হবে।
1: Construction work has rapidly progressed. First section will be opened in 2027 itself. Therefore, both sides agreed to start the operations with Indian high-speed train. Signaling equipment has been ordered accordingly and is in line with international specifications. No Japanese offer was received in this context. The project execution is in line with the common goal of starting the high-speed train project at the earliest.
0: গাজায় গতকাল ইসরায়েলের বিমান হানায় কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 22 জন। নুসিরাত শরণার্থী শিবির সংলগ্ন আওদা হাসপাতাল হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে, তবে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, 2 বছর ধরে চলতে থাকা হামাস গোষ্ঠী এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বন্ধ করতে গত বছরের অক্টোবর মাসে এক অস্ত্রবিরতি দুপক্ষে সহমত হয়। অস্ত্রবিরতি ঘোষণা হওয়ার পর বড় ধরনের সংঘর্ষ না হলেও গাজায় কমপক্ষে 1,123 জনের মৃত্যু হয়। প্রয়াত স্যার গ্যারি সোবার্স 89 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার। 1954 সাল থেকে 1974 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে 93টি টেস্ট খেলেছেন সোবার্স। 2 দশকের আন্তর্জাতিক কেরিয়ারে 8,032 রান করেছেন তিনি, এছাড়া নিয়েছেন 235 উইকেট। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলন্ধরে গতকাল 5,470 কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। হরিয়ানার জিন্দ স্টেশন থেকে সোনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রারও সূচনা করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাজ্যে এসেছেন। শিলিগুড়ি ও কলকাতায় তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। খবর এখনকার মতো শেষ হলো। এরপরের খবর 7:25।
2: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, প্রথম শিল্পী অর্পিতা বোস রায়।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি, প্রথম শিল্পী মোহাম্মদ রফি।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন কৃষি পরামর্শ।

খারিফ ধান বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। উচ্চ ফলনশীল ও উন্নত মানের ধানের বীজ সংগ্রহ করে ধানের বীজতলা প্রস্তুতির কাজ শুরু করুন। বীজ শোধন, বীজবাহিত ও মাটিবাহিত রোগ প্রতিরোধের জন্য বপনের আগে বীজ শোধন করুন। প্রতি কেজি বীজকে 8 থেকে 10 ঘন্টা কার্বন ডাইজিম 50%, প্রতি 2 গ্রাম প্রতি লিটার জলে অথবা কার্বন ডাইজিম 25% সঙ্গে ম্যানকোজেব 50% প্রতি 2 গ্রাম প্রতি লিটার জলের দ্রবণে ভিজিয়ে রাখুন। এরপর ছায় শুকিয়ে বপন করুন।

পাট বিষয়ে বলা হয়েছে, পাট ক্ষেতে সঠিক নিকাশি ব্যবস্থা বজায় রাখুন। কোনো অবস্থাতেই 24 থেকে 48 ঘন্টার বেশি সময় জল জমে থাকতে দেবেন না, কারণ দীর্ঘ সময় জলাবদ্ধ থাকলে শিকড়ের বৃদ্ধি ব্যাহত হয় এবং আঁশের গুণমান কমে যায়। বৃষ্টির পর জমি চাষের উপযোগী হলে হাতে আগাছা পরিষ্কার করুন এবং হালকা নিড়ানি দিন। এতে আগাছা দমন হবে এবং মাটিতে বায়ু চলাচল বৃদ্ধি পাবে। মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকলে অবশিষ্ট নাইট্রোজেন সার উপরি প্রয়োগ করুন। ভারী বৃষ্টির ঠিক আগে সার প্রয়োগ করবেন না, এতে সারের অপচয় ও পুষ্টিক্ষয় কম হবে। আর্দ্র আবহাওয়ায় স্টিম রট, সফট রট এবং অ্যানথ্রাকনোজ রোগের লক্ষণ নিয়মিত পর্যবেক্ষণ করুন। আক্রান্ত গাছ অপসারণ করুন এবং রোগের প্রকোপ অর্থনৈতিক ক্ষতিসীমা অতিক্রম করলে অনুমোদিত ছত্রাকনাশক প্রয়োগ করুন।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে জেলার দু একটি অঞ্চলে। কৃষক বন্ধুদের জন্য আগামী 5 দিনের জলহাওয়ার খবরে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জেলার বেশিরভাগ অঞ্চলে। শুনলেন আবহাওয়ার খবর, আকাশবাণী মুর্শিদাবাদ।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: লোকগীতি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz এ FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আপনাদের আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই। 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ। 7:45 শুনবেন বাংলা ছায়াছবির গান। 8:00 শুভ সকাল। আজকের বিষয়, স্বাধীনতার পথে দীর্ঘ যাত্রা। নেলসন ম্যান্ডেলা ডে উপলক্ষে থাকবে আজকের এই বিষয়। সকাল 9:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ। 9:10 আকাশবাণী দিল্লি কেন্দ্রের পডকাস্ট সিরিজে আজকে প্রকৃতিকে পাত, আকাশবাণীকে সাথ। তারপর থাকবে আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান। দশটায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান শুনবেন। 2:05 অনুরোধের আসর। আজ শুনবেন বাংলা ছায়াছবির গান। 2:30 অঙ্গনা। 3:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ। 3:10 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান। 5:00 রবীন্দ্রসঙ্গীত, তারপর নজরুল গীতি। 5:30 ক্ষেত খামারের কথা। 6:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 6:05 অতুল প্রসাদী, দ্বিজেন্দ্র গীতি এবং রজনীকান্তের গান শুনবেন।

সন্ধে 6:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ, 6:40 ভক্তিগীতি, 6:55 থাকবে বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান, 7:10 আজ সন্ধ্যায়, 7:30 বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, রাত 8:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ। 8:10 থাকবে নাটক রূপনারায়ণ, রচনা প্রমোদ গঙ্গোপাধ্যায়। 9:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের

বিবিধ ভারতীর অনুষ্ঠান, স্বরচিত গল্প ও কবিতা পাঠের আসর শ্রুতি রাত দশটায়। রাত দশটা বেজে পনেরো মিনিটে মাহফিল, লাইভ ফোন ইন প্রোগ্রাম। আজকের বিষয় বলিউড রেইন সংস, সাওয়ন আয়া হ্যায়। উপস্থাপনায় থাকবেন মুক্তি হক। রাত্রি এগারোটায় আমাদের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ। মাফ করবেন, আকাশবাণী মুর্শিদাবাদ। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তারপর শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলন্ধরে গতকাল 5,470 কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। হরিয়ানার জিন্দ স্টেশন থেকে সোনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রারও সূচনা করেন তিনি। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন রূপে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাজ্যে এসেছেন। শিলিগুড়ি ও কলকাতায় তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে পুলকারের ট্রেনের ধাক্কায় নিহত 5 জনের পরিবার পিছু রেল মন্ত্রকের পক্ষ থেকে 10 লক্ষ এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আগামীকাল এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। ইসরায়েলের বিমান হানায় গাজায় গতকাল কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 22। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স প্রয়াত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জলন্ধর থেকে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলির লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থা জোরদার করা, যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। চণ্ডীগড় থেকে জলন্ধর পৌঁছানোর পরেই শ্রী মোদী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নতুন সাজে সজ্জিত রেল স্টেশনের উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেন তিনি। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26 কোটি টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জলন্ধর ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সন্ত রবিদাস এক্সপ্রেস ট্রেনের যাত্রারত সূচনা করেন তিনি। এটি প্রথম সরাসরি ট্রেন পরিষেবা যা ভারতের দুটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র অমৃতসর এবং বারাণসীকে সংযুক্ত করবে। নাঙ্গাল ড্যাম তালওয়াড়া মুকেরিয়ান নতুন রেল প্রকল্পের অংশ হিসেবে দৌলতপুর চক করতলি নতুন রেললাইনের উদ্বোধন এবং পারতলি

0: বাংলা ট্রেন পরিষেবার সূচনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী দিল্লি অমৃতসর কাটরা চার লেনে গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে সহ একাধিক জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও তিনি ছয় লেনে গ্রিনফিল্ড সাউদার্ন লুধিয়ানা বাইপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জলন্ধরের এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের এনডিএ সরকার ভারতের প্রতিটি নাগরিকের জীবনযাত্রাকে সহজতর করে তোলা এবং অগ্রগতির নতুন সুযোগ প্রদানের বিষয়টি সর্বোচ্চ অধিকার দেয়। দরিদ্র বা মধ্যবিত্ত যে কোনো পরিবারই যেন সর্বোত্তম সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
1: কেন্দ্র কি ভাজপা সরকার কি ভি প্রাথমিকতা হয় ভারত কে হর নাগরিক কি সেবা ভারত কে হর নাগরিক কা জীবন আসান বানানা আর উসে আগে বড়নে কে লিয়ে নয়ে নয়ে অবসর উপলব্ধ করানা আর ইসলিয়ে হম নাগরিক দেবো ভব ইস মন্ত্র পর চল রহে হ্যায় গরিব হো মিডল ক্লাস হো ऐसे हर परिवार को बेस्ट से बेस्ट सुविधा मिले ये हमारा प्रयास है।
0: এর আগে প্রধানমন্ত্রী হরিয়ানা জিন্দ স্টেশন থেকে সোনিপাতের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির সঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত হল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেনের স্বপ্ন আজ সফল হয়েছে। শ্রী মোদী বলেন, স্বয়ম্বর ভারত এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
1: ভবিষ্য মে জব ভি হাইড্রোজেন ট্রেন কা জিক্র আয়েগা তো জিন্দ কা সোনিপত কা হরিয়ানা কা নাম ভি আয়েগা। মে পুরে দেশ কো ভারতীয় রেল কি আধুনিকতা সে জুড়ে इस बड़े कदम के लिए बहुत बहुत बधाई देता।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে গত রাতে বাগডোগরা পৌঁছেছেন। আজ উত্তরবঙ্গের দুটি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি, যোগ দেবেন প্রহরী সম্মেলনে। দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে তার। বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলেও খবর। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত থাকবেন। বৈঠক সেরে আজ সন্ধ্যায় কলকাতায় আসবেন শ্রী শাহ। আলিপুরে সৌজন্য অতিথি বাসে পৌঁছে সেখানে রাত্রিবাস করবেন। এরপর সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্লান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানেও অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ আজ যৌথভাবে পুনাতে তিনটি জাতীয় মহাসড়ক প্রকল্পের শিলান্যাস করবেন। তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে খারাদি জংশন থেকে সিরুর বাইপাস পর্যন্ত ছলেনের 53 কিলোমিটারের সড়ক, হাদাপসর থেকে জাবাতের মধ্যে 30.05 কিলোমিটার এবং তালেগাঁও চাকান শেখরাপুর পর্যন্ত 54 কিলোমিটারের সড়ক। এই সড়ক প্রকল্প রূপায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি ভ্রমণের সময় এই যানজট কমবে, পাশাপাশি পুনা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হবে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পুলকা দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। গতকাল ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়, আহত অন্য 2 জনের হাসপাতালে মৃত্যু হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে নিহতদের নিকট আত্মীয়দের 10 লক্ষ টাকা ও গুরুতর আহতদের 2.5 লক্ষ এবং স্বল্প আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
2: আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। তো একবারে ফুলের মতো বাচ্চাগুলো মারা গেছে, ইটস এ ভেরি পেইন। আমাদের
0: এই খবর শুনছেন।

আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়া নিউজ কলকাতাতে। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে আগামীকাল এক সর্বদল বৈঠক ডেকেছে। এই বৈঠকে সরকার সংসদের উভয় কক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী সোমবার 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে এবং আগামী মাসে 13 তারিখ পর্যন্ত চলবে। এবারের অধিবেশন সরকারের পক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনা হবে বলে জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মাসের 19 থেকে 25 তারিখ পর্যন্ত মলদোভা, নর্থ মেসোডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানান, সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রপতিদের আমন্ত্রণে এই সফর। তিনি বলেন, মলদোভা ও নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রপতি এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। এই সফরের মধ্য ও পূর্ব ইউরোপের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রতিফলন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব এর ফলে আরও দৃঢ় হবে বলে সিবি জর্জ মত প্রকাশ করেন। গাজায় গতকাল ইসরায়েলের বিমান হানায় কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে। আহত আরও 22 জন। নসিরাত শরণার্থী শিবির সংলগ্ন আওদা হাসপাতাল হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। তবে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স গতকাল 89 বছর বয়সে প্রয়াত হয়েছেন। ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডার এবং সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার হিসেবে ব্যাপকভাবে সমাদৃত সোবার্স বাঁহাতি অর্থোডক্স ও রিস স্পিনে দুই ধরনের বোলিংয়েই পারদর্শী ছিলেন তিনি। সেই সঙ্গে ফিল্ডার ও ক্লোজিং ক্যাচার হিসেবেও ছিলেন অসাধারণ। 1954 থেকে 1974 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে 93টি টেস্ট খেলেছেন সোবার্স। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলন্ধরে গতকাল 5,470 কোটি টাকার বেশি মূল্যে বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাজ্যে এসেছেন। শিলিগুড়ি ও কলকাতায় তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে গত রাতে এরাজ্যে এসেছেন। আজ শিলিগুড়ি ও কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। কারখানার কাজে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হলে তা কড়া হাতে দমন করা হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল তিনি বাঁকুড়ার মেডিয়ায় প্রায় 15,000 কোটি টাকার বিনিয়োগে বেসরকারি ইস্পাত কারখানা সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দেন। দীর্ঘ 38 বছর আগে বন্ধ হয়ে যাওয়া বেলঘড়িয়ার মোহিনী মিলের শ্রমিকদের বকেয়া পিএফ এর টাকা ফিরিয়ে দিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। মুর্শিদাবাদে পুলকারের ট্রেনের ধাক্কায় নিহত 5 জনের পরিবার পিছু রেল মন্ত্রকের পক্ষ থেকে 10 লক্ষ এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা। কেন্দ্রের সোমনাথ স্বাভিমান পর্বের অংশ হিসেবে গুজরাটের সোমনাথ মন্দির দর্শনের জন্য পশ্চিমবঙ্গ থেকে 1100 তীর্থযাত্রী পাঠাবে রাজ্য সরকার। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে আজ রাত 12টা থেকে আগামীকাল ভোর 4টে পর্যন্ত ইন্টারলকিং কাজের জন্য কয়েকটি ট্রেন বাতিল ও কয়েকটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। আসছে বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে গতরাতে বাগডোগরা পৌঁছেছেন। আজ উত্তরবঙ্গের 2টি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি, যোগ দেবেন প্রহরী সম্মেলনে। দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে তার। বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে খবর। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত থাকবেন। বৈঠক সেরে আজ সন্ধ্যায় তিনি কলকাতায় আসবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় গ্রন্থাগার একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানেও অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠিত হওয়ার পর রাজ্যে শিল্প স্থাপনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে বাঁকুড়ার মেজিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল একটি বেসরকারি ইস্পাত কারখানার নতুন ইউনিটের সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 15,000 কোটি টাকার বিনিময়ে এই সম্প্রসারণের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই কারখানাকে কেন্দ্র করে একাধিক অনুসারী শিল্প গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

0: মুখ্যমন্ত্রী বলেন, পরপর বেশ কয়েকটি শিল্প কারখানা রাজ্য জুড়ে গড়ে উঠবে। 100 কোটি টাকার বেশি লগ্নির ক্ষেত্রে বিনিয়োগকারীদের পঞ্চায়েত বা পুরসভার কাছে যেতে হবে না, কারখানার গেটে তালা ঝোলানো হলে হাজতবাস করতে হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দেন তিনি।
1: সিন্ডিকেট রাজ, তোলাবাজি, রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে হাত পাত, গুন্ডা ট্যাক্স, কি অবস্থা করে রেখেছিলেন আপনারা! আইন শৃঙ্খলাকে ঠিক করতে হবে, গুন্ডা দমন আইন। কারখানার গেটে তালা লাগালে আপনাকে হাজতের ভিতরে থাকতে হবে।
0: শিল্পমন্ত্রী তাপস রায় শিল্প সমৃদ্ধ বাংলা গড়ার ডাক দিয়ে বলেন, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর জন্য সরকার কাজ করবে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ একাধিক প্রশাসনিক কর্তারা সেখানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নবরূপে সজ্জিত পুনর্নির্মিত স্টেশন আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিয়ার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34 কোটি 80 লক্ষ টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26 কোটি টাকা। দীর্ঘ 38 বছর আগে বন্ধ হয়ে যাওয়া বেলঘরিয়া মোহিনী মিলে শ্রমিকদের বকেয়া পিএফের টাকা ফিরিয়ে দিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। এ সংক্রান্ত বিষয়ে শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অব ট্রেড ইউনিয়ন্স AICCTU এর দায়ের করা মামলায় গত 15 জুলাই কলকাতা হাইকোর্ট এই রায় দেয় বলে ওই শ্রমিক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বাসুদেব বসু জানিয়েছেন। বিচারপতি শম্পা দত্তপাল তার রায়ে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন EPFOকে আইন অনুযায়ী প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করে মোহিনী মিলের শ্রমিকদের প্রাপ্য পিএফ এর টাকা যত দ্রুত সম্ভব পরিশোধের জন্য সর্বাত্মক উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে পিএফ অর্গানাইজেশনকে তাদের ফান্ড থেকেই অর্থ দিতে বলা হয়েছে। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, কারখানার অস্তিত্ব নিয়ে প্রশ্ন থাকলে শ্রমিকদের ন্যায্য প্রভিডেন্ট ফান্ড নিশ্চিত করার দায়িত্ব পিএফ দপ্তর এড়িয়ে যেতে পারে না। উল্লেখ্য, প্রায় 4 দশক আগে 21 জুন 1988 সালে বেলঘরিয়ার ঐতিহ্যবাহী মোহিনী মিল বন্ধ হয়ে যায়। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পুলকার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। গতকাল ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়, আহত অন্য 2 জনের হাসপাতালে মৃত্যু হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের নিকট আত্মীয়দের 10 লক্ষ টাকা ও গুরুতর আহতদের 2.5 লক্ষ এবং স্বল্প আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবার পিছু 5 লক্ষ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে সমাজ মাধ্যমে তিনি জানিয়েছেন। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। মুর্শিদাবাদের বিধায়ক মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ গতকাল হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াবে এবং সবরকমভাবে সাহায্য করবে।
2: এখানে সমস্ত প্রশাসনের পক্ষ থেকে, ডক্টরদের পক্ষ থেকে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত পরিষেবা দেওয়া হচ্ছে। যারা চলে গেছে তাদের তো আর ফিরিয়ে আনা যাবে না। সরকারের পক্ষ থেকে অবশ্যই ঘোষণা করা হয়েছে, আপনারা জানেন, রেল মন্ত্রকের পক্ষ থেকে 10 লক্ষ টাকা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এবং যারা এনজিও তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে তাদের সুস্থতার জন্য। সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকেও তাদের 2.5 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে যারা আহত।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রের সোমনাথ স্বাভিমান পর্বের অংশ হিসেবে গুজরাটের সোমনাথ মন্দির দর্শনের জন্য পশ্চিমবঙ্গ থেকে 1100 তীর্থযাত্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তীর্থযাত্রী নির্বাচনের ক্ষেত্রে নিরপেক্ষতা ও ভারসাম্য বজায় রাখতে হবে বলে জানিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব সৌমিত্র মোহন কলকাতা পুরসভার কমিশনার ও সব জেলা শাসককে লিখিত নির্দেশ দিয়েছেন। তীর্থযাত্রীদের যাতায়াতের খরচ রাজ্য সরকার বহন করবে বলে জানানো হয়েছে। যাত্রী নির্বাচনের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। আবেদনের ভিত্তিতে নির্বাচন করে জেলা প্রশাসনকে আগামী 7 আগস্টের মধ্যে চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। ভারতে নির্বাচন পরিচালনায় কোনো রাজনৈতিক পক্ষপাতের স্থান নেই। নির্বাচন সম্পূর্ণভাবে সংবিধান, নির্বাচনী আইন এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই পরিচালিত হয়। দিল্লিতে অল ইন্ডিয়া মিডিয়া কনফারেন্স 2026-এ যোগ দিয়ে তার ভাষণে একথা বলেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বলেন, নির্বাচন কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার সংবাদ মাধ্যম, তাই সঠিক, তথ্যভিত্তিক এবং দায়িত্বশীল নির্বাচন সংক্রান্ত সংবাদ পরিবেশন

0: গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার সেবাশ্রয় প্রকল্পে অনিয়মের অভিযোগের তদন্তে ডায়মন্ড হারবার পুলিশ আরও সক্রিয় হয়েছে। গত 23 জুলাই বিষ্ণুপুর থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস ববি সেবাশ্রয় শিবিরে এক্সরে ও ইউএসজি মেশিন ব্যবহারে যে অনিয়মের অভিযোগ দায়ের করেন তার ভিত্তিতে গতকাল বিষ্ণুপুরের এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ডায়মন্ড হারবার ও বজবজ এলাকার একাধিক নার্সিংহোমে অভিযান চালায়। এদিকে সেবাশ্রয় শিবিরে চিকিৎসার পর পা বাদ যাওয়ার অভিযোগে তদন্ত করছে রবীন্দ্রনগর থানার পুলিশ। মহেশতলা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মালতী বিশ্বাসের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত শুরু হয়েছে। তদন্তের অংশ হিসেবে শুক্রবার মহেশতলা পুরসভার 7 ও 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সব্যসাচী বসু এবং সুমন রায়চৌধুরীকে থানায় তলব করা হয়। পূর্ব মেদিনীপুরের তমলুকের ঐতিহাসিক গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির এবার ডাক বিভাগের স্পেশাল পোস্টাল কভারের স্থান পেয়েছে। গতকাল মন্দির প্রাঙ্গণে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে এই স্পেশাল পোস্টাল কভার বা এনভেলাপ প্রকাশ করা হয়। হুগলির তারকেশ্বরের শ্রাবণী মেলা আজ শুরু হচ্ছে। গতকাল হুগলি গ্রামীণের এসপি কুনওয়ার ভূষণ সিং তারকেশ্বর মন্দির সহ 12 নম্বর রুটের বেশ কিছু পয়েন্টের নিরাপত্তা খতিয়ে দেখেন। দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা যাতে সুষ্ঠুভাবে মহাদেবের মাথায় জল ঢালতে পারেন তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন আপডেটেড লজিক সার্কিট সহ নৈহাটি সেন্ট্রাল ইআই ও ইআই হাট স্থাপনের উদ্দেশ্যে আজ রাত 12টা থেকে আগামীকাল রবিবার ভোর 4টে পর্যন্ত 4 ঘন্টার নন ইন্টারলকিংয়ের কাজ চলবে। এই কারণে আজ 63111 আপ শিয়ালদা রানাঘাট, 31447 আপ শিয়ালদা নৈহাটি, 31450 ডাউন নৈহাটি শিয়ালদা বাতিল থাকবে। এছাড়া 63106 ডাউন লালগোলা শিয়ালদা রানাঘাটে যাত্রা শেষ করবে। 31192 ডাউন কল্যাণী সীমান্ত নৈহাটি লোকাল কল্যাণী পর্যন্ত চলবে এবং 31191 আপ নৈহাটি কল্যাণী আগামীকাল অর্থাৎ রবিবার কল্যাণী থেকে যাত্রা শুরু করবে। বাংলার ফুটবল প্রেমীদের কথা মাথায় রেখে আগামীকাল অর্থাৎ রবিবার রাত 12:30 ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ রাজ্যের প্রতিটি জেলায় বড় পর্দায় সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। সাধারণ মানুষ যাতে একসঙ্গে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারেন সেই উদ্দেশ্যে প্রতিটি জেলায় গুরুত্বপূর্ণ স্থানে জায়ান্ট স্ক্রিনে ম্যাচটি দেখানোর ব্যবস্থা করা হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে গতরাতে এরাজ্যে এসেছেন। আজ শিলিগুড়ি ও কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দীর্ঘ 38 বছর আগে বন্ধ হয়ে যায় বেলঘড়িয়ার মোহিনী মিলের শ্রমিকরা বকেয়া পিএফ এর টাকা ফিরিয়ে দিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। প্রথম শিল্পী লগ্নজিতা চক্রবর্তী, ছবির নাম বিবাহ ডায়েরিজ।

0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে অনুষ্ঠান শুভ সকাল। নেলসন ম্যান্ডেলা, অনেকেই বলবেন এ আবার নতুন কথা কি, বছরের পর বছর ধরে শুনছি তো তার গল্প। সত্যি তো সারা বিশ্বই তাকে চিনেন, 27 বছরের জেল জীবন, তারপর প্রেসিডেন্ট হওয়া, আর বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ জয় করা, সবটাই মোটামুটি জানা। আসলে জানি আমরা, তবুও যখন পুরনো ক্ষত ফিরে ফিরে আসে, পুরনো যন্ত্রণা ফিরে ফিরে আসে, ঠিক তখনই মনে পড়ে তার নাম। বৈষম্য, দারিদ্র, তার শেষ কোথায়? এই যে নিপীড়ন, তার শেষ কোথায়? তার বিরুদ্ধেও লড়াই তো করতে হবে, আর সেখানেই বোধহয় তার কথা মনে পড়ে। একদিনে নয়, 67 বছর ধরে তার লড়াই,

এই যে স্বাধীনতার পথে দীর্ঘ যাত্রা তার, এত কষ্ট, এত সংগ্রাম, তবু তো তাকে কেউ টলাতে পারেনি তার লক্ষ্য থেকে, লড়াই করে গেছেন। লং ওয়াক টু ফ্রিডম, আত্মজীবনী। সেই আত্মজীবনীর ছত্রছত্রে আছে তার সংগ্রামের কথা, আর আজকের দিনটা তার। আজকের দিনটা নেলসন ম্যান্ডেলার, আর আজকের বিষয় স্বাধীনতার পথে দীর্ঘ যাত্রা। চলুন কথা বলি আজ তাঁকে নিয়ে। আমাদের ফোন নম্বর 9434921300 অথবা 0348225968।

0: তরুণী, মোরা যাত্রী একই তরুণী, সহযাত্রী একই তরুণী, মোরা যাত্রী একই তরুণী, সহযাত্রী
1: মোরা যাত্রী একই তরুণীর, সহযাত্রী একই তরুণীর। তবুও প্রতি মুহূর্তে আমাদের এই যে সংঘাত, সেটা থামবে কখন? নেলসন ম্যান্ডেলা লড়াই করে গেছেন বর্ণবাদের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। সেই লড়াইয়ের ফলশ্রুতিতে পেয়েছেন অনেক দুঃখ যন্ত্রণা, তবুও তিনি যেভাবে লড়াই করেছেন সেই লড়াইটাই আজ বড় প্রয়োজন, শিক্ষণীয়। এই অহিংসার আন্দোলন তাকে নিয়ে গেছিল জয়ের লক্ষ্যে। আজকে আমরা কথা বলবো তার কাজ নিয়ে, কথা বলবো সমাজ সেবা নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকের দিনটা সমাজ সেবারও দিন। এই দিনটাই 67 মিনিট আমরা মানুষের জন্য কিছু করতে পারি। 18 জুলাই দিনটিকে জাতিসংঘ এভাবেই বর্ণনা করেছে, মোটে 67 মিনিট আমরা দিতে পারি মানুষের জন্য। আর আমরা জানি আমরা অনেকেই অনেক কিছু করি, কিন্তু মনে করে যারা ভালো নেই তাদের জন্য কিছু করা, সেটা বড় প্রয়োজন। সে নিয়েও কথা হোক আজকে। দেখে নেব আমাদের সঙ্গে ফোনে কে আছেন। হ্যালো,
2: শুভ সকাল দিদি ভাই।
1: শুভ সকাল, কে বলছেন?
2: আমি কৃষ্ণপুর বীরভূম থেকে বঙ্কিম দাস বলছি।
1: বলো।
2: এই যে স্বাধীনতার দীর্ঘ পথযাত্রা, নেলসন ম্যান্ডেলা তিনি যে বর্ণবিদ্বেষ বা তার বিভেদের প্রতি যে তার দৃঢ় মনোভাব নিয়ে যে 27 কারাদণ্ড বাস করার পরেও তিনি কিন্তু অনর হননি, তিনি তার লক্ষ্যে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন।
1: এবং
2: তিনি তিনি শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ যে বর্ণবিদ্বেষ সেটাকে কিন্তু দূর করতে পেরেছিলেন, এবং প্রত্যেকটা মানুষকে কিন্তু বিভেদ থেকে মিলনের কাছে দাঁড় করিয়েছিলেন। এই যে তার আত্মত্যাগ, এই তার আত্মত্যাগের প্রতি আমরা কিন্তু শতকোটি প্রণাম জানাই নেলসন ম্যান্ডেলাকে। দিদি এই আত্মত্যাগ তার কিন্তু
1: এভাবেই আমরা তার প্রতি শ্রদ্ধা জানাবো। বন্ধুরা, আরেকটা বিষয় আমি নিশ্চয়ই বললাম এক্ষুনি, যে 67 মিনিট সময়টা খুব কম, কিন্তু এই 67 মিনিট আমরা অন্যের জন্য দিতে পারি। তো আজকের দিনটা আমরা সেভাবেও দেখবো।

0: কে আছেন সঙ্গে দেখে নিই। হ্যালো,
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
1: আমি মারগ্রাম শিবতলাপাড়া বীরভূম থেকে কিশোর কুমার দাস কথা বলছি।
0: বলুন,
1: আজকের বিষয় স্বাধীনতার পথে দীর্ঘ যাত্রা। তা নেলসন ম্যান্ডেলা সে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ নেতা। সে দেশে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ দুটো মানুষ ছিল। কৃষ্ণাঙ্গদের তো মানে অগ্রাধিকার ছিল না। নেলসন ম্যান্ডেলা সেই জন্য লড়াই করে গেছেন এবং সে লড়াই করতে গিয়ে তিনি 45 বছর বয়সে জেলে ঢুকেছিলেন। 72 বছর বয়সে তিনি জেল থেকে বেরিয়েছিলেন। আর জেল থেকে বেরিয়ে তিনি প্রথমে ভারত সফরে এসেছিলেন।
0: আচ্ছা, আজকের দিনটা তো সমাজ সেবারও দিন, জানেন নিশ্চয়ই।
1: হ্যাঁ দিদি ভাই।
0: তো এমনিতে মানুষের জন্য কাজ করতে হবে, এই কথা বিশ্বাস করেন তো আপনি?
1: অবশ্যই অবশ্যই দিদি ভাই।
0: তো আশা করব আমরা এভাবেই ভাবব যে তিনি যেভাবে ভেবেছিলেন মানুষের কথা, আমরাও সেভাবেই ভাবব। আরো একটা ফোন নিয়ে নেব। হ্যালো, নমস্কার। আচ্ছা, আপনার রেডিও বন্ধ করুন। রেডিওটা বন্ধ করুন।
2: কারাদণ্ডে থেকেও তিনি দেশের স্বাধীনতার জন্য, মানুষের স্বাধীনতার জন্য, মানুষের খোঁজার জন্য, মানুষের চিন্তার বিকাশের জন্য তিনি আজীবন কাল লড়াই সংগ্রাম করেছেন। এই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে তার জনসেবার ইচ্ছাটা এত ব্যাপক ছিল, এখন একটু ছিল। তিনি এই জনসেবা এবং দেশের আমাদের প্রত্যেকটা মানুষের উচিত কর্তব্য দেশের জন্য, স্বাধীনতার জন্য, খাবারের জন্য, ক্ষুধা নিবারণের জন্য এবং মুখ চিন্তার জন্য, শুধু তাই নয়, দেশের উন্নয়নের জন্য, প্রত্যেকটা মানুষের স্বাধীনতার জন্য
0: লড়াই করা উচিত,
2: মানুষের মুক্তির জন্য।
0: একদম আপনার সঙ্গে সহমত। এবারে বিজ্ঞাপন।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: শুভ সকালে আছি আমরা। আমাদের আজকের বিষয় স্বাধীনতার পথে দীর্ঘ যাত্রা। নেলসন ম্যান্ডেলাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান। আপনাদের কাছে জানতে চাইব সমাজ সেবা নিয়ে কথা। নিশ্চয়ই আপনারা নানানভাবে মানুষকে সাহায্য করেন, সেই সাহায্যগুলোর পরিচয় যদি একটু আজকে আমরা পেতাম সেটাও কিন্তু ভালো হতো।

মেসেজে চলে আসি। মনোজ কুমার পাল তেঁতুলিয়া থেকে লিখেছেন, আপনি লিখেছেন, প্রতি বছর 18ই জুলাই নেলসন ম্যান্ডেলার জন্মদিন বিশ্বব্যাপী পালিত হয়। এই দিনের মূল থিম হল ইটস স্টিল ইন আওয়ার হ্যান্ডস টু কমব্যাট পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি। এই বছর মানে 2026 সালের থিম হলো এটা, অর্থাৎ দারিদ্র বৈষম্য দূর করা এখনো আমাদের হাতেই। এই দিনটিতে সমাজের সুবিধা বঞ্চিতদের সহায়তায় 66 মিনিট, না এটা 67 মিনিট হবে, স্বেচ্ছায় দান করার জন্য বিশ্ববাসীকে আহ্বান জানানো হয়। ওনার একটা জনপ্রিয় প্রেরণামূলক উক্তি হলো, শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন। ১৯১৮ সালে 18ই জুলাই সাউথ আফ্রিকার থেম্বু শহরে নেলসন ম্যান্ডেলার জন্ম হয়। 1940 সালে আফ্রিকার ন্যাশনাল কংগ্রেস ANC-তে যোগ দেন। বর্ণবাদ বিরোধী কর্মকাণ্ডের জন্য 1962 সালে তিনি অ্যারেস্ট হন এবং দীর্ঘ 27 বছর কারাভোগের পর 1990 সালে তিনি মুক্তি পান।

তিনি জীবনের 27টি বছর স্বাধীনতার পথে বিসর্জন করেছিলেন। পুরো বিশ্বের কাছে তিনি মহান ব্যক্তি, তাকে শ্রদ্ধা জানাই। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখেছেন। ঘাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত, আপনি লিখেছেন, দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী শ্বেতাঙ্গ সরকারের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে সুদীর্ঘ 27 বছর কারাবন্দী থাকার পর দক্ষিণ আফ্রিকার সাধারণ মানুষের নয়নের মণি মাদিবা বলে পরিচিত সারা বিশ্বের কাছে মানবাধিকার ও শান্তির এক অনন্য প্রতীক, গণতান্ত্রিকভাবে নির্বাচিত, মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপ্রধান ডক্টর নেলসন ম্যান্ডেলার আজ জন্মদিন, তাকে সহশ্রদ্ধ প্রণাম জানাই। খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত লিখেছেন।

আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে আপনি লিখেছেন, স্বাধীনতার জন্য দীর্ঘ যাত্রার পথে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। ওনাদের মধ্যে একজন নেলসন ম্যান্ডেলা। তিনি বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা। তিনি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়তে গিয়ে 27 বছর কারাবন্দী ছিলেন। ১৯০৩ সালে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। ১৯৯৪ সালের 10ই মে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ২০১৩ সালের 5ই ডিসেম্বর মহান স্বাধীনতা সংগ্রামী নেলসন ম্যান্ডেলার জীবনাবসান ঘটে। আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে লিখেছেন।

রতন বন্দ্যোপাধ্যায় রামপুরহাট থেকে লিখেছেন। তিনি বেদান্ত পড়েছিলেন কিনা জানি না, তবে বেদান্তের একটা শ্লোক তিনি মেনে চলেছিলেন এবং প্রমাণ করেছিলেন, লক্ষ্যে পৌঁছনো না পর্যন্ত থেমো না। নেলসন ম্যান্ডেলা তাঁর দীর্ঘ জীবন স্বাধীনতার লক্ষ্যে দিয়েছেন। 27 বছর ধরে জেলে বন্দী থেকেও তিনি মনোবল হারাননি। চেষ্টা যে বিফলে যায় না তা তিনি প্রমাণ করে দেখিয়েছেন। তাঁর শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম। রতন বন্দ্যোপাধ্যায় রাতনা রামপুরহাট থেকে পাঠিয়েছেন।

শেখ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখেছেন, 18 তুমি এগিয়ে এসো, তুমি না এলে তো হবে না, ভেঙে দাও সব আগল, পরিষ্কার করো সব ময়লা, তার আগে নিজের মনের ময়লাটা পরিষ্কার করতে হবে। জানো 18, আমার এখন বড্ড দেরি হয়ে গেছে, আমি নিজের ঘরটা পরিষ্কার করব, তারপর আমার আঙিনা, পাড়া প্রতিবেশীকে উৎসাহী করব পরিষ্কার করতে।

তুমি তো জানো আমার এখন 75 বছর 5.5 মাস চলছে। আমি সময়টাকে হেলা করে নষ্ট করেছি। অন্তত 67 মিনিট কাজ করো তাহলেই হবে। শেষ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখেছেন।

সৌভিক ঢাকুরিয়া থেকে আপনি লিখেছেন। নেলসন ম্যান্ডেলার জন্মদিন, শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম জানাই আমি। আমি আসলে বাঁ হাতে কী করি ডান হাতকে বুঝতে দিই না, যখন জানতে দিই না আমি স্বেচ্ছায় রক্তদান করেছি, বৃক্ষরোপণ করেছি, বস্ত্রদান আর বৃদ্ধাশ্রমে গিয়ে খাবার দাবার দিয়েছি আমি। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছেন আপনি। যারা কাজ করেন সত্যি সত্যি তারা বলতে চান না, কিন্তু আমার মনে হয় বলতে হবে। যদি না বলেন তাহলে মানুষ জানবে কি করে? এভাবেও বাঁচা যায় অন্যের জন্য, এভাবেও ভাবা যায় অন্যের জন্য। যে মানুষটার কথা আজকে আমরা বলছি, তিনি তো তার সারা জীবনটা ধরে শুধু ভেবেই গেছেন। তার লক্ষ্যই তো ছিল কিভাবে মানুষকে ভালো রাখা যাবে। কি দরকার ছিল তার? নিজে সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারতেন, পারলেন না। জীবনের যে সময়টা সুন্দর সেই সময়টা তিনি জেলে কাটিয়ে দিলেন। আর তার জন্মদিনে তাকে মনে রাখতেই হবে। দেখুন, এবছরের আমাদের থিম নেলসন ম্যান্ডেলার দিনে সেটা হলো, ইট ইজ স্টিল ইন ইয়ার হ্যান্ডস টু কম্ব্যাট পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি। দারিদ্র এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা এখনো আমাদের হাতে। সত্যি সত্যি এই কথাটা আমরা যদি মনে করি যে যা কিছু চলছে সব কিছু অন্যেরা করছে আর অন্যদের জন্য হচ্ছে, এটা না ভেবে যদি একটুখানি ফিরে থাকাই নিজেদের দিকে, দেখতে পাবো আমাদের মধ্যেও প্রচুর ভুল রয়েছে, প্রচুর ভাবনা রয়েছে এমন যা শুধু নিজেদের কথা ভাবাই। দারিদ্র বৈষম্য এটা দেখার জন্য আমাদের অনেক দূরে দূরে যেতে হবে না, আমাদের হাতের কাছে, আমাদের পাশে। আমরা তো দেখতে পাই, রোজ দেখতে পাই। তার একটুখানি যদি আমরা সমাধান করার চেষ্টা করি সেটাও তো কাজ হবে। আজকের দিনটা সেটার জন্য থাক না, 67 মিনিট অন্যের জন্য।

0: চলে যাব ফোনে, দেখে নেব কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো।
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ হ্যাঁ, আমি বীরভূমের দুব্রাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: বলুন।
1: হ্যাঁ, এই মহান মানব দরদী দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার জন্মদিনে তার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। তো তিনি ছিলেন বর্ণ বৈষম্য বিরোধী এবং মানব দরদী একজন মানুষ।
0: তার কাছ থেকে আমরা কি শিখতে পারি? আমরা তো তাকে নিয়ে অনেক কথাই শুনলাম, অনেক কথাই জানছি।
1: 95 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি 5 বার, মানে 1994 থেকে 1999, এই 5টি বছর তিনি মানে প্রেসিডেন্ট পদে আসীন ছিলেন। আর দিদি, তিনি 1962 সালে যখন তাকে গ্রেফতার করা হয়েছিল, তারপর তিনি দীর্ঘ 27 বছর কারাগারে তার জীবন কেটেছে।
0: এবং সেখান থেকে আমরা কি শিখলাম এখান থেকে একটু যদি বলেন?
1: হ্যাঁ, তার কাছ থেকে যেটা আমরা শিখেছি সেটা হচ্ছে, হ্যাঁ, মানে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তার যে লড়াই, এবং হ্যাঁ, তা তিনি যে মানে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, মানে যেটাকে আমরা ANC বলি, এখান থেকে তিনি যে ইউথ লীগ একটা গঠন করেছিলেন, হ্যাঁ, এবং তিনি সেই ইয়ে থেকে, মানে তিনি 1946 সালে 11ই ডিসেম্বর তিনি কিন্তু প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন।
0: এবং এই যে লড়াই, এই যে দীর্ঘ যাত্রা স্বাধীনতার জন্য, তা কিন্তু আমাদের ধৈর্য শেখায় যে মানুষ অন্যায় করলে আমরা রুখে দাঁড়াতে পারি, সেটা আমাদের হাতে।
1: অন্যায় করলে আমরা রুখে দাঁড়াতে পারি, এবং সেটা সেই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তার যে লড়াই, হ্যাঁ, সে লড়াই কিন্তু দিদি এখনো জারি আছে, এখনো আমরা দেখছি সেই খেলার মাঠে
0: সেই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে। ধন্যবাদ। বৈষম্য শব্দটার মধ্যে লুকিয়ে আছে অনেক কিছু। বৈষম্য মানে শুধুই বর্ণবাদ? বৈষম্য মানে কি ধনী দরিদ্রের প্রভেদ, মানুষে মানুষে ভেদাভেদ, এগুলো কি নেই? সব কিছু আছে। সমাজের উপরের গোষ্ঠী, অর্থাৎ যারা একটু উঁচু স্তরে আছেন ক্ষমতার দম্ভে, তারা সবসময় যারা নিচুর তলার মানুষ তাদেরকে দাবিয়ে রাখেন। এটা কোনো না কোনোভাবে একটুখানি যারা উপরের দিকে আছেন তাদের মনে মানসিকতায় সবসময়ই থাকে যে আমাদের এটা করতে হবে। নেলসন ম্যান্ডেলা এটা তো আমাদের শেখাতে পেরেছেন যে না, এটা নয়, সব মানুষ সমান, সবার জন্য আমাদের কাজ করতে হবে।

লন্ডনের সানডে টাইমস পত্রিকায় 1965 সালের এপ্রিলে দক্ষিণ আফ্রিকার আলকাত্রিজ নামের আতপৃষ্ঠার একটা প্রতিবেদন ছাপা হয়েছিল। হাতুড়ি হাতে সারি বাঁধা কারাবন্দীদের ছবি ছাপা হয়েছিল, সঙ্গে অন্য একটা ছবিতে অর্ধেক পাজামা পরা জার্সি বুনতে থাকা ম্যান্ডেলার ছবি। নিজের খাকি অর্ধেক পাজামার দিকে আঙুল দেখিয়ে ম্যান্ডেলা বলেছিলেন, আমাদের সম্মানহানি করার জন্য এটাও একটা নির্মমতার অংশ।

এটাও তো লড়াই। কেন অর্ধেক পাজামা কেন? আমার যদি সম্মানে লাগে আমি তো আমার পুরো পোশাক চাইতে পারি। এই লড়াইও কিন্তু জিতেছিলেন নেলসন ম্যান্ডেলা। আপাত দৃষ্টিতে খুব ছোট একটা বিষয়, কিন্তু এটাও লড়াইয়ের অংশ। অ্যাপারটাইড হলো একটা রাজনৈতিক ব্যবস্থা যা মানুষকে তাদের জাতি অনুযায়ী পৃথক করে, আর এটাই ছিল দক্ষিণ আফ্রিকার একটি ব্যবস্থা, যাতে জাতি অনুযায়ী মানুষ অন্য জাতিকে ছোট করত।

0: একটা ফোন নিয়ে নেব, দেখে নেব আমাদের সঙ্গে কে আছেন। হ্যালো,
1: শুভ সকাল।
0: শুভ সকাল,
1: আমি বেলাইপাড়া থেকে আব্দুল হাদি বলছি।
0: বলুন।
1: সর্বপ্রথম সেই মহান ব্যক্তিত্ব যিনি তার জীবনের স্বর্ণ যুগটায় জেলের অভ্যন্তরে কাটিয়েছেন, মানুষের জন্য, উৎপীড়িত নির্যাতিত মানুষের জন্য। আজ তার জন্মদিবসে প্রথমে তাকে জানাই সশ্রদ্ধ প্রণতি। আপনি বারবার বলছেন এবং এটাই তাই যে তার জীবনকে আমরা কতটুকু অনুসরণ করতে পেরেছি বা পারছি।
0: নেলসন ম্যান্ডেলা তো একটা আবেগের নাম, সেই আবেগকে আমরা কতটা গ্রহণ করতে পেরেছি
1: এবং আমরা তার যে পথ, সেই পথ কতটা আমরা মেনে চলতে পারছি। তো অনেকে তার জীবনে এটা ওটা হ্যান ত্যান আলোচনা করছেন। আমার জীবনের কথা বলি, তিনি যে অত্যাচারে উৎপীড়িত মানুষের জন্য বা যারা জানে না বা করতে পারে না তাদের জন্য কিছু করে দেওয়ার যে মানসিকতা, সেইটা আমি তার জীবন থেকে, তার জীবনে যে লেখা যা জেনেছি তার থেকে আমি কিছুটা অনুসরণ করার চেষ্টা করি কিছুটা। যেমন প্রত্যেকটা উৎপীড়িত মানুষ যখন আমার কাছে এসে তার সাহায্যের জন্য আমার কাছে আবেদন করে, আমি তাকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করি, প্রয়োজন মাফিক তার সঙ্গে সঙ্গ দান করি। সেই সঙ্গ দেওয়াটা সমাজের পক্ষে একটা সুস্থ এবং সমাজকে সুস্থভাবে পরিচালনা করার একটু অঙ্গ হতে পারে। এবং আমরা প্রত্যেকে যদি, যারা অনেকেই কথা বলি, আমরা যদি আমাদের সেই জিনিসটাকে অনুসরণ করার চেষ্টা করি তাহলে সমাজ কিছুটা এগিয়ে যেতে পারে।
0: একদম।
1: বর্তমান যে বিষবাষ্প ছড়ানো বাতাস আমরা গ্রহণ করছি, এই বাতাসটা কিন্তু আর বইবে না। তখন আমরা সেই নেলসন ম্যান্ডেলা যে বর্ণ বিদ্বেষী বিদ্বেষীদের বিরুদ্ধে যে সমাজ গঠন করেছিলেন, আমরা তার সহভাগী হতে পারি।
0: একদম, আমরা চাইবো সেই সহভাগ ভাগ আমরা যেন সকলেই বুঝতে পারি যে কিভাবে তিনি চেয়েছিলেন নতুন সমাজ করতে, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, মানুষ মানুষকে ঘৃণার চোখে দেখবে না।

0: আরো একটা ফোন নিয়ে নেব। হ্যালো, আচ্ছা বলুন, আপনার কথা খুব আস্তে আসছে।
1: শুভ সকাল আপনাকে এবং সকল শ্রোতা জনকে। তো দিদি, এই যে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ নেতা দীর্ঘ 27 বছর তিনি জেলে অনশন, জেলে মানে কারাবাস করেছিলেন, তো তিনি যে মানুষকে যে শিক্ষা দিয়েছেন, আমার মনে হয় সেই শিক্ষা যদি আমরা আম পাবলিক অনুসরণ

0: করি তাহলে
1: একদম।
0: হৃদয়ানন্দ
1: আপনার কাছে একটা
0: ইনকাম।
1: কথা জানতে চাইবো, যে
0: বলেন,
1: যদি দেখেন কোনো মানুষ কষ্টে আছেন, তাহলে আপনি নিশ্চয়ই সাহায্য করেন?
0: আমি বলি প্রথম দিকটা, আমার একটা তেমাথা মুড়ে থাকি রণগ্রাম ব্রিজে, এখানটায় হবু হবু অ্যাক্সিডেন্ট হতেই থাকে, মোটরসাইকেল বা ওই ট্যাক্সি বা ওই টোটো দিয়ে। তা আমি 2 ঘটি জল দেখেন আমার আলমারির উপরে ভরে রেখেছি, কোনোদিন আসেন যদি তো দেখবেন, যতদিন আছে দোকান। তা আমি ওই 2 ঘটি জল নিয়ে মানে শুধু হাতে যাই না, কিন্তু হলে 2 ঘটি জল নিয়ে যাই, কিন্তু ওই ঘড়ি বা টাকা বা ওই পয়সা মানে খেয়াল করিনি, মোবাইল মানে খেয়াল করিনি। ওই লোকটা যদি জল দিয়ে চোখে মুখে যদি একটু জল দেওয়া দরকার হয়, তো চোখে মুখে একটু জল দিয়ে যদি পারি, তো এটা কতদিন পারবো জানি না। এটা 30-32 বছর এইরকম করছি, কোনো লোক যদি একটু ঢালে তুলতে না পারে তাকে তুলে দিই।
1: অসাধারণ! এই ছোট ছোট কাজগুলোও তো মানুষের পাশে দাঁড়ানো, আর এরকম ভাবেই যেন পাশে দাঁড়াতে পারেন। ধন্যবাদ আপনাকে। এবারে মেসেজে চলে আসব। মেসেজ কে পাঠিয়েছেন? শুভেন্দু সাউ, বিশপুর হাসনাবাদ থেকে আপনি লিখেছেন। ছোটবেলা বইতে পড়েছি, এই নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার কালো মানুষদের নেতা, এবং তিনি 27 বছর কারাবাসও করেছেন। আমরা হলাম স্বার্থপর, আমরা শুধু নিজের স্বার্থ নিয়ে ভাবি, অপরের কথা আমরা চিন্তা করি না। এইসব মহান ব্যক্তিত্বরা যদি নিজেদের কথাই ভাবতেন, তাহলে আজকের পৃথিবীর কী অবস্থা হতো ভেবে দেখুন। শুভেন্দু সাউ, বিশপুর হাসনাবাদ, উত্তর 24 পরগনা থেকে লিখেছেন। রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে সোমনাথ দাস আপনি লিখেছেন, আক্ষরিক অর্থে স্বাধীনতার অর্থ নিজের অধীনস্থ থাকা, কিন্তু স্বেচ্ছাচারিতা নয়। নেলসন ম্যান্ডেলা এক আপোষহীন সংগ্রামী নেতা, তার সংগ্রামের কাছে শ্বেতাঙ্গ সরকার হার মেনে দাবি মেনে নিতে বাধ্য হয়েছিলেন এবং প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হয়েছিলেন। তিনি ভারতরত্ন পুরস্কার ও গান্ধী শান্তি পুরস্কার লাভ করেছিলেন। অবসর জীবনেও আমি নিজেকে সমাজ সেবামূলক কাজে যুক্ত রাখতে পেরেছি, তাঁর জন্মদিনে জানাই সহশ্রদ্ধ প্রণাম। রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে সোমনাথ দাস লিখেছেন। নিরঞ্জন সাউ, বিশপুর হাসনাবাদ, উত্তর 24 পরগনা থেকে লিখেছেন, নেলসন ম্যান্ডেলার কথা বলতে গেলে আর একজনকে স্মরণ করতে হয়, তিনি মার্টিন লুথার কিং। সত্যি সত্যি মার্টিন লুথার কিং এর কথাও আমরা জানি। এইসব মানুষেরা লড়াই করেছেন বর্ণবাদের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। মানুষ যদি একটু আগেই যেটা পড়লাম, শুধু যদি নিজের কথা ভাবে, তাহলে আমাদের এই পৃথিবীর কি অবস্থা হবে? আর পৃথিবীর অবস্থা ক্রমাগত যে জায়গায় যাই, সেই জায়গা থেকে ফিরিয়ে আনার দায়িত্ব হয়তো সেই মহান মানুষদের হাতে পড়েই। আশা করব যারা বসে রয়েছেন উপরতলায়, যারা ভবিষ্যৎ নির্ধারণ করছেন সাধারণ মানুষের, তারা বুঝবেন সাধারণ মানুষ কি চায়।

এবারে দিয়ে দেব আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে জেলার দুইটি অঞ্চলে। কৃষক বন্ধুদের জন্য আগামী 5 দিনের জল হাওয়ার খবরে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জেলার বেশিরভাগ অঞ্চলে। শুনলেন আবহাওয়ার খবর। চলে আসি কাজের খবরে। দ্য ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস NBEMS কিছু শূন্য পদে লোক নিয়োগ করবে। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য দেখুন www.natboard.edu.in এই ওয়েবসাইটটি। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।

মেসেজ পড়ে নেব, দেখে নেব কি লিখছেন নজরুল ইসলাম উত্তরচর মাঝারদিয়ার রানীনগর মুর্শিদাবাদ থেকে। পরাধীনতার গ্লানি যে কতটা অস্বস্তিকর আর যন্ত্রণাদায়ক, যারা এই অবস্থায় পড়েছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন। নেলসন ম্যান্ডেলা ঠিক তারই প্রতীক। তিনি সেই সমাজে কৃষ্ণাঙ্গদের অবহেলা, অমর্যাদার বিরুদ্ধে, শ্বেতাঙ্গ শাসকের বৈষম্যের বিরুদ্ধে

স্বাধীনতার জন্য লড়াই করতে গিয়ে দীর্ঘ 27 বছর জেলখানায় বন্দি ছিলেন। আমি তাকে শ্রদ্ধা করি। নজরুল ইসলাম উত্তরচর মাঝারদিয়ার রানীনগর মুর্শিদাবাদ থেকে লিখেছেন।

স্বাধীনতার পথে দীর্ঘ যাত্রা, সেই যাত্রার শেষটা হয়তো সুন্দর ছিল। উদ্বোধনী অনুষ্ঠানটা, অর্থাৎ এই যে ন্যাশনাল কংগ্রেস যখন 400 আসনের মধ্যে 252 আসনে জয়লাভ করল আর তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করছেন, সেটা হয়েছিল প্রিটোরিয়ার ইউনিয়ন বিল্ডিংসের অ্যাম্পিথিয়েটারে, যেখানে বিশ্বের 140 বেশি দেশের রাজনীতিবিদ আর গণ্যমান্য মানুষেরা উপস্থিত ছিলেন। নেলসন ম্যান্ডেলা কি বলেছিলেন, কখনোই আবার এই সুন্দর ভূমি একে অপরের দ্বারা নিপীড়ন অনুভব করবে না। তিনি আশা করেছিলেন তার জন্মভূমি নিপীড়িত হবে না, তার জন্মভূমি শুধু গায়ের রঙের ভিত্তিতে মানুষকে বিচার করবে না, সমতা থাকবে, ভালোবাসা থাকবে। আর এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের পরে প্রিটোরিয়ার রাস্তায় যে উৎসব দেখা যায়, যে দৃশ্য দেখা যায়, তাতে কিন্তু শুধু কালোরাই ছিলেন না, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ এবং বিভিন্ন বর্ণের মানুষেরা একসঙ্গে উদযাপন করেন এই উৎসব। সকল জাতির প্রায় 100,000 বেশি আফ্রিকান পুরুষ, নারী, শিশু আনন্দে গান গেয়েছিলেন, নেচেছিলেন। এই আনন্দ স্বাধীনতার, এই আনন্দ মুক্তির, রক্তপাত বিহীন যে মুক্তি, সেই মুক্তির কি তুলনা আছে? যুদ্ধ মানুষকে কি দেয়? মানুষকে ঘর ছাড়া করে, মানুষকে একে অপরের প্রতি হিংস্র করে তোলে। কিন্তু আমাদের যে বিষয় আজকের স্বাধীনতার পথে দীর্ঘ যাত্রা, তাতে আমরা কি দেখলাম? সেই যাত্রায় নেলসন ম্যান্ডেলা কিন্তু অহিংস আন্দোলন করেছিলেন, ঘটেনি রক্তপাত। হ্যাঁ, দু একটা বিচ্ছিন্ন ঘটনা তো ঘটেই ছিল, কিন্তু গণহত্যা তো হয়নি। আর এগুলোই বোধহয় শেখার আছে, অহিংস আন্দোলন, মানুষের বিরুদ্ধে মানুষের যে লড়াই, সেটা যখনই হিংস্র আকার ধারণ করে, ক্ষতি হয় কার? মানুষের, তাই না?

একটা মেসেজ পড়ে নিই। মানপুর চাঁদপুর নদিয়া থেকে রজত বিশ্বাস, আপনি লিখেছেন, স্বাধীনতার গল্প শুনলে আমরা বিজয়ের কথা ভাবি, কিন্তু সেই বিজয়ের পেছনে থাকে অসংখ্য ত্যাগ, ধৈর্য আর অপেক্ষার গল্প। নেলসন ম্যান্ডেলার জীবন সেই কথাই মনে করিয়ে দেয়। নেলসন ম্যান্ডেলার ডেতে এটাই মনে হয়, পৃথিবী বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে। ছোট ছোট ভালো কাজই একদিন বড় পরিবর্তনের পথ তৈরি করে। রজত বিশ্বাস বানপুর চাঁদপুর নদিয়া থেকে লিখেছেন। সত্যি তাই, পৃথিবী বদলাতে হলে নিজেকে বদলাতে হবে। নিজেকে বদল আজ বড় প্রয়োজন। নেলসন ম্যান্ডেলা সমান প্রাসঙ্গিক, সমানভাবে আমাদের মনে করিয়ে দেন তিনি, বদলাও নিজেকে। আসলে বৈষম্য বাড়ছে, পৃথিবী ক্রমে মেরুকরণের দিকে ঝুঁকছে, গোটা পৃথিবীর চিত্র এক। আর আমরা যারা সাধারণ মানুষ, যারা এই স্রোতে নেই, যারা চাই পৃথিবীর বদল ঘটাতে, যারা চাই মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষের জন্য দুহাত ভরে করবে, মানুষ মানুষকে ঘৃণা করবে না, আর সাম্যের পথে আসবে, তাদের জন্য আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনটা সেই আবেগের দিন, নেলসন ম্যান্ডেলার দিন, যে দিন আমাদের মনে করে দেয় এখানে থামব না আমরা, আলো আছে সামনে, আমাদের খুঁজে নিতে হবে। তিনি পেরেছিলেন, আমরা সকলে মিলে যদি ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা করে সেই স্বাধীনতার পথে এগিয়ে যাই, যে স্বাধীনতা আনবে সাম্য, ভ্রাতৃত্ব আর ভালোবাসা।

সংবাদে, তারপরে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, তারপর থাকবে আকাশবাণী দিল্লি কেন্দ্রের বিশেষ অনুষ্ঠান।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz-এ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান।
1: গানের ভেলায় আজ রবি ঠাকুরের গান। বৃষ্টি পড়ুক না পড়ুক, আজ পয়লা শ্রাবণ। গানের ভেলায় রবীন্দ্রনাথের শ্রাবণ যাপন।

জানে তানে প্রথম যুগের বচন শুনি মনে নব শ্যামল।

ক্যালেন্ডারে নাকি মন উনে? রবীন্দ্রনাথের গান যখন শুনতে বসি তখন রবীন্দ্রনাথ আমাদের মননকে কিভাবে ছুঁয়ে যান। রবীন্দ্রনাথের গান সে তো শুধু বিনোদনের গান নয়, সে শুধু চর্চা গবেষণা উপাধি পাওয়ার জন্য তাও নয়। রবীন্দ্রনাথ কি আমাদের জীবনকে প্রভাবিত করেন কিভাবে? এই যে শ্রাবণ, তার বরিশন, মেঘ, বৃষ্টি, তার অনুভব, সে কি কেবল অতীত, কেবল ছেলেবেলা, ফেলে আসা দিন, বিরহ, কৈশোর, যৌবন, নাকি আজকে ঠিক এই মুহূর্তে আমার জীবনে শ্রাবণ কোথায়? আমি মানে তো আপনি, আপনি এবং আমি দুজনে মিলেই তো বসেছি। আছে তাহলে কপালে ভাঁজ কেন? তাহলে শ্রাবণকে সেভাবে যাপন করতে পারি না কেন? প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত ভাবুন, রবীন্দ্রনাথ যখন এ গান লিখছেন তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহ শুরু হয়ে গেছে, বিশ্ব নাগরিক তিনি, 78 বছর বয়সে এই গান লিখছেন। পুব হাওয়া দিচ্ছে আর আমার মনকে সে দুলিয়ে যাচ্ছে, এই তো গানের মধ্যে থাকছে। আমার ভেতরের ভুবনকে বাইরের ভুবন কেমন করে ছুঁয়ে যাচ্ছে। প্রায় এক মাস মংপুতে ছিলেন মে থেকে জুন মাঝামাঝি, তারপর শান্তিনিকেতনে চলে এসেছেন। আমরা দেখব রবীন্দ্রনাথের জীবনের শেষ এই 60-এর পরের যে জীবন, তিনি বর্ষাতে অন্য কোথাও থাকতে চাইতেন না। ওই রাঢ়বঙ্গে শান্তিনিকেতনের যে বর্ষা তা তাকে যেন হিড়িড় করে টেনে আনত। সে বছর শ্রীনিকেতনে 25 জুন থেকে একদম জুলাইয়ের মাঝামাঝি, মানে 17 জুলাই, গতকাল ছিল না, কি করছেন? ডাকঘরের গান লিখছেন। শ্রাবণ বলতে আমাদের তো 22শে শ্রাবণেরও কথা মনে হয়, ডাকঘরের মধ্যেই সেই গানটি রয়েছে না, সমুখে শান্তি পড়াবার। তিনি কি জানতেন তখন আর মোটে 2 বছর? জানতেন না তো। গান সৃজন, মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন তরুণ সুভাষচন্দ্র বসুর তার অনুরোধে, সামনে নিয়ে তাকে দেশনায়ক বলে বরণ করছেন। কিন্তু ভেতরে তরতাজা শ্রাবণ বর্ষামঙ্গল যাপন করছেন। বর্ষামঙ্গলের সে বছরের গান দিয়ে আমরা শুরু করলাম, মল্লারে, তাই না? দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। মল্লারের পরেই শুনি মেঘ মল্লার সেদিনের বর্ষামঙ্গলের আরেকটি গান, কণিকা বন্দ্যোপাধ্যায়।

ঈশ্বরের দেওয়া আঘাত কিংবা আশীর্বাদ তাকে এমন করে তৈরি করেছিলেন যে তিনি প্রকৃতির কাছ থেকে সব সময় অমৃত সুধা চয়ন করে গেছেন। আজকে তো প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে থাকাটাই আমাদের আধুনিকতা, আমাদের নাগরিকতা, আমাদের সভ্যতা। কি কত আত্মকেন্দ্রিক হয়ে থাকতে পারে তার প্রতিযোগিতা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন। আর তিনি যাবতীয় জীবনের ঔষধ গ্রহণ করছেন প্রকৃতি থেকে। এই বিশ্বচরাচরই আসল শক্তি যোগাতে পারে, শরীরের শক্তি নয়, অন্তরের শক্তি। তার জীবনে যখন চরম আঘাত একের পর এক তাকে নির্মাণ করছে আর তিনি জীবন দেবতাকে চিনতে পারছেন, তত বেশি তিনি প্রকৃতি নিবিষ্ট হয়ে পড়ছেন, আর শহর তার ভালো লাগছে না। আমরা দেখছি সেই যে শান্তিনিকেতনে ব্রহ্মচর্য বিদ্যালয় স্থাপন করলেন, তারপর থেকে কলকাতার বসবাস সারা জীবনে হাতে গোনা কিছুদিন, সারা বছরের অধিকাংশ সময়ে শান্তিনিকেতন শিলাইদহটা কমে এসেছিল, আর বাইরে বাইরে কখনো মুম্পু, কখনো পাহাড়, নানান জায়গা। প্রকৃতি থেকে কখনো বিচ্ছিন্ন হতে চাননি, আর প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হওয়াটাই আমাদের আধুনিকতা, আবার আমাদের রবীন্দ্র চর্চাও। 78 থেকে একটু পিছিয়ে আসি, মনে হবে তাঁর শ্রাবণ যাপন কেবলই যেন বৃদ্ধ বয়সের যাপন, শেষ বয়সের যাপন, তা তো নয়। বরিশধরা মাঝে তিনি যখন লিখছেন তখন তার 23 বছর বয়স, অতটা পিছব না। আমরা আসি গীতাঞ্জলি পর্বে। নিঃস্ব রবীন্দ্রনাথ প্রায়, স্ত্রী চলে গেছেন, মেজ মেয়ে রেণুকা, তারপর পিতৃদেব, তারপর স্বামী বেলির বিয়ে হয়ে গেছে, রথি আমেরিকায় এগ্রিকালচার পড়তে গিয়েছেন। তাহলে সংসারে সঙ্গী বলতে ছোট্ট মেয়ে মীরা, মীরাকে নিয়ে মে মাসে চলে গেলেন কালকায়। কালকা থেকে ফিরে এসে ওই শান্তিনিকেতন, তখন গীতাঞ্জলি পর্ব শুরু হয়ে গেছে তাঁর রচনা, বয়স তখন 48। কেন এই গানটি শুনতে চাইছি, মল্লার শুনলাম, মেঘ মল্লার শুনলাম, এবার গৌড় মল্লার শুনি। 48 বছর বয়সে 1909 সালে এমনই জুলাই শ্রাবণ বোলপুরে বসে লিখছেন রবীন্দ্রনাথ। বোলপুরে শ্রাবণ যাপন।

পীযূষকান্তি সরকারের কণ্ঠে গীতাঞ্জলির এ গান শোনার পর গীতালির একটি গান শুনতে ইচ্ছে করছে, কাফির আগে নিবদ্ধ। 1913-র 13ই নভেম্বর শান্তিনিকেতনে খবর এলো কবি নোবেল পাচ্ছেন। সেই প্রাপ্তির খবর তারপর সারা বাংলায় হইচই, বাংলার বিদ্যুৎ সমাজ তারা কবিকে গিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন শান্তিনিকেতনে। সেসব ঘটনা আমরা জানি এবং কিছু একটা হলে হইচই তো অনেক বেশি হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এতদিন মনে হয়নি, কিন্তু এখন মনে হয়ে গেল যে নভেম্বরের পরেই ডিসেম্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলিট দিচ্ছেন। তারপর নানান ঘটনা, কারমাইকেল তার নোবেল পদক তুলে দিচ্ছেন। রবীন্দ্রনাথের তখন একটা নতুন বাড়ি হচ্ছে সুরুলে, সেখানে পয়লা বৈশাখ গৃহপ্রবেশ ঘটল। আর যেটা ঘটছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের

অচলায়তন অভিনয়, সেখানে গুরুর ভূমিকায় স্বয়ং তিনি। আর ভেতরে ভেতরে আরও তারুণ্য, কেননা ব্রহ্মবিদ্যালয়ের বালকদের প্রত্যেকের মুখে তখন তিনি আবার নতুন করে অনেক সমীকে দেখছেন। সকলের মুখের মধ্যেই যেন সমীর মুখটি বসানো। তাই বলাকার সবুজের অভিযান, এই যে সবুজ, আসলে তিনি তার নিজের ভেতরে সবুজকে আহ্বান করছেন। সেই সবুজের আহ্বানের পরপরই দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহের যে গান 78 বছর বয়সে সেই গান দিয়ে শুরু করেছিলাম, এই গানটি আবার রচিত হচ্ছে তখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। ওই শান্তিনিকেতনে প্রার্থনা মন্দিরে রবীন্দ্রনাথ, তিনি তো আর কলম ছেড়ে স্টেন গান ধরতে পারেন না, তাঁর আছে কলম, তাঁর আছে মনন, কবি মন, তিনি শান্তির জন্য প্রার্থনা করতে পারেন, মানুষের বিবেকের কাছে আবেদন করতে পারেন। তাই ওই প্রার্থনা মন্দিরে তিনি বলছেন, মা মা হিংসি আমাকে বিনাশ করো না, তোমার বিনাশ সে তো আমারই বিনাশ। তাই মানুষ মানুষকে মারছে, এটা রবীন্দ্রনাথকে সবসময় বড় বড় বেশি ব্যথা দিয়েছে। সেই আবহে শ্রাবণ ওই শান্তিনিকেতনে, একই সঙ্গে অন্তরে সবুজ, বিশ্বযুদ্ধের আবহ, বুকভরা ব্যথা, আর সকলের প্রতিটি বালকের মুখের মধ্যে দেখছেন আপন সত্তাকে, সমীকে। সেই আবহে শ্রাবণকে তিনি কেমন করে দেখছেন, 53 বছর বয়সের রবীন্দ্রনাথ। ঋতুগুহ

শান্তিনিকেতন, শ্রীনিকেতনে বর্ষা যাপন, তার মধ্যে কোথাও রবীন্দ্রনাথের জীবনে সমী বারবার এসেছে ফিরে ফিরে। সমী খুব গাছ ভালোবাসতেন। সমী ঠাকুরের বাগান কেমন চলছে মরণের পরেও জিজ্ঞেস করেছেন প্ল্যানচেটে এসে। রবীন্দ্রনাথ সমীকে জিজ্ঞেস করছেন প্ল্যানচেটে, সমী তোর বাগান কেমন হচ্ছে? বৃক্ষরোপণ আজকে যা উৎসবের আকার নিয়েছে তার সূচনা সে তো সমীরই হাত ধরে। বর্ষা যাপন সেও যখন আমাদের স্টেটাসের উৎসব, আজকে অন্তরে সে যাপন কতটা আমরা অনুভব করি জানি না, কিন্তু রবীন্দ্রনাথ সেই বর্ষাকে আপন অন্তরে শুধু যাপন করা নয়, তিনি সকলের মধ্যে একটা উৎসবের যাপন তৈরি করতে চেয়েছিলেন। তাই এই সময়, মানে আমরা এই যে গান শুনলাম তার 53 বছর বয়স, তার পরবর্তী সময়ে তিনি শান্তিনিকেতনে বর্ষা মঙ্গল তার সূচনা করলেন। প্রথম বর্ষা মঙ্গল 60 বছর বয়সে শুরু হলো। রবীন্দ্রনাথ তখন বিশ্ব নাগরিক নোবেল পাওয়ার পরে, এবং আপনারা জানেন যে নানান দেশ, সারা পৃথিবীর বহু দেশ তিনি ভ্রমণ করছেন এই 5-6 বছর, এবং পরবর্তী সময়ে আরও কয়েকবার। তো সেটা, সেই সময়টা তার চতুর্থবার তিনি ইউরোপ ভ্রমণ করছেন, 1920-এর 13ই মে থেকে 1921-এর 16ই জুলাই ফিরছেন, এমনই জুলাইতে। এবং খানিকটা যখন ভেতর অনেক দেশ ঘুরেছেন ঠিকই, কিন্তু ওই যে বর্ষার জন্য, আষাঢ়ের জন্য, শ্রাবণের জন্য যে একটা তৃষ্ণা বুকের ভেতরে, সেটা অনুভব করছেন। তাই শান্তিনিকেতনে ফিরে তিনি সে বছরই প্রথম বর্ষা মঙ্গলের সূচনা করলেন, যদিও সেটা জুলাইতে নয়, সে বছর আগস্টে হয়েছিল। কেমন, কখনো কখনো দেখব ব্যস্ততার কারণে সেটা সেপ্টেম্বরে হয়েছে, কিন্তু এই বর্ষাকে তিনি উৎসবের মতো করে বরণ করছেন বর্ষা মঙ্গলের। 60 বছর বয়সের 1921 সালের বর্ষা মঙ্গল, প্রথম বর্ষা মঙ্গল শান্তিনিকেতনে, তার একটি গান শুনি না, এখন আর শাস্ত্রীয় ঠাটে নয়, মানে রাগে নয়, একদম লোকজ সুরে শান্তিনিকেতনের ওই মাটির ভুবনের

স্থির হয়ে বসে এ গান শোনা যায় না, ছুটে বেড়াতে ইচ্ছে করে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির মধ্যে এত প্রাণ, সেই প্রাণে আপন প্রাণ মিলিয়ে দিতে ইচ্ছে করে, তাই না? কত বছর বয়সে? 60 বছর বয়সে লিখছেন। আমরা বয়সের হিসেব করি না, অনেক বয়স হয়ে গেল, বার্ধক্যের কথা আসে। তুড়ি মেরে উড়িয়ে দেওয়া বয়সকে, সে তো তিনিই পেরেছেন। আমরা তার গান শুনব শুয়ে শুয়ে, বসে বসে, বার্ধক্যের কথা ভাবতে ভাবতে, হয় নাকি? একটা গান শুনে মন ভরে না। বর্ষামঙ্গলের আরেকটা গান শুনি, ওই 60 বছর বয়সের প্রথম বর্ষামঙ্গল, অর্ঘ্য সেনের পর সুচিত্রা মিত্র।

তিনি কি তখন জানতেন তাঁর জীবনের সঙ্গে শ্রাবণ এমন করে জড়িয়ে যাবে? 25শে বৈশাখের পাশাপাশি উচ্চারিত হবে 22শে শ্রাবণ। শ্রাবণে রবীন্দ্রনাথ বললেই আমাদের 22শে শ্রাবণের কথা মনে পড়বে। এই প্রথম বর্ষমঙ্গল উদযাপিত হলো তাঁর 60 বছর বয়সে শান্তিনিকেতনে, আর 61 বছর বয়স পরের বছর দ্বিতীয় বর্ষমঙ্গল উদযাপিত হচ্ছে। কবে? 22শে শ্রাবণ, তখন তাঁর 61 বছর বয়স। সেদিনের বর্ষমঙ্গলের একটা গান শুনি, দেশ রাগে নিবদ্ধ। সেদিন ছিল শ্রাবণ পূর্ণিমা, শান্তিনিকেতনে বর্ষমঙ্গল উদযাপিত হচ্ছে, রবীন্দ্রনাথের বয়স 61 বছর। দেবব্রত বিশ্বাস।

কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, ছবি এঁকেছেন, গান লিখেছেন। সবচেয়ে বেশি প্রাণের আরাম তার গানে। গীতাঞ্জলি পর্বের পর যখন গীতালি লিখছেন, গীতিমাল্য লিখছেন, এমনও হয়েছে আমরা দেখি যে কোনো কোনো দিন পাঁচখানা গান লিখেছেন একদিনে। তার গান লেখার সময় নেই এখন। বিশ্ব নাগরিক আর বিশ্বভারতী তাকে ঘিরে যে স্বপ্ন পল্লবিত হচ্ছে, সে নিয়ে কত রকমের কর্মকাণ্ড, কত আমন্ত্রণ, কত জায়গায় যাওয়া, আর যেন পেরে উঠছেন না। কিন্তু কখনো শ্রাবণকে ফাঁকি দেননি, পারেননি দিতে। 61 বছর বয়সের এই বর্ষমঙ্গল, তারপর 62 বছর বয়সে দেখছি সে বছরই বিশ্বভারতী প্রকাশন বিভাগ প্রতিষ্ঠিত হচ্ছে। রবীন্দ্রনাথের যত বই এবার বিশ্বভারতী থেকেই প্রকাশিত হবে, তার একটা বড় আয়োজন। আর 62 বছর বয়সে রবীন্দ্রনাথ কেবল মহড়া দিচ্ছেন, কেননা তিনি তো স্বয়ং জয়সিংহ। বিসর্জন নাটক এম্পায়ার রঙ্গমঞ্চে 25, 27, 28 আগস্ট বর্ষার সময়, 3 দিন অভিনয় পরপর, 25, তারপর 27, 28। এবং সেখানে রবীন্দ্রনাথ স্বয়ং জয়সিংহের ভূমিকায়। ফলে কতটা চাপ সে সময়, তবুও, এবং সে কারণেই শ্রাবণের প্রথম দিকে খানিকটা বর্ষামঙ্গল উদযাপিত হচ্ছে। সেই বর্ষামঙ্গলের আরেকটি গান শুনি, 10:47:15। সময় কোথা দিয়ে পেরিয়ে যায়, তাই না? এই গানটি দেশ রাগে নিবদ্ধ।

দিয়ে শুরু করেছিলাম আজকের গানের ভেলা, এখন এসে পৌঁছলাম, মানে পৌঁছতে যাচ্ছি 76 বছর বয়সে তার বর্ষামঙ্গল, এবং সেই বর্ষামঙ্গলের একটি গান সাহানার আগে, পঙ্কজ কুমার মল্লিক।

0: 0332213134 এই নম্বরে কে আছেন? দু একজনের সঙ্গে কথা বলি, না হলে আবার রাগ নিবদ্ধ গান শুনতে শুনতে সব অনুরাগ কেমন মিয়ে যাবে। কে আছেন টেলিফোনে? আমি সরাসরি গেলাম। কেমন? হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার,
1: বহরমপুর কাশিম বাজার পালপাড়া থেকে মনোজ বলছি।
0: হ্যাঁ বলুন।
1: রবীন্দ্র গীতা শোনাচ্ছেন, ভালো লাগছে।
0: বেশ বেশ বেশ বেশ, আপনি তো প্রায়ই ফোন করেন, এত ফোন করেন কেন? মাঝে মাঝে ফোন করবেন কেমন? অন্যদেরই বলছি, যারা গত এক সপ্তাহে এসছেন তারা ফোন করবেন না। হ্যাঁ, প্রায় নিয়মিত দেখুন, কিছুই তো বলার থাকে। আর মোটকে দেন, আবার ফোন না নিলে রাগ করেন। কে আছেন?
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
2: আমি নিরঞ্জন সব কথা বলছি, বিশপুর আমার উত্তর চব্বিশ পরগনা থেকে।
0: বলুন,
2: দীর্ঘদিন পরে আপনার সঙ্গে কথা হচ্ছে শৈলেনবাবু।
0: হুম হুম,
2: বিষয়টা অন্য কিছু নয়, শুধু বলতে চাইছি বহু পরে এই 22শে শ্রাবণ আমরা শনিবার পাব, যেটা আকাশবাণীর সকল গানের ভেলার শ্রোতাদের ভাগ্যে এরকম সুযোগ খুব কম জুটবে। আর সেই জন্য অনুরোধ করব যে ওই দিন আপনাকে অনুরোধ করব এবং আকাশবাণীর কর্তৃপক্ষকে অনুরোধ করব যে ওই শনিবার

0: আপনাকে এই গানের ভেলায় স্টুডিওতে থাকার জন্য। আর একটা কথা বলছি, এক ঘন্টার তো রবীন্দ্রনাথের এই অনুষ্ঠানকে কিছুই না, যদি যুববাণীর এক ঘন্টার অনুষ্ঠানটা পিছিয়ে দিয়ে যদি এটা দু ঘন্টার করা যায়, শুধু এইটুকু আপনাকে
1: বললেন। কিন্তু সবই তো একটা নিয়ম কানুন থাকে গো দাদা। ঠিক আছে, দেখা যাক। 10:55:32 আর একজনের সঙ্গে কথা একটা বলে নিতে পারি, কারণ একটা গান এখনও শোনানোর ইচ্ছে যে আছে। কে বলছেন? হ্যালো হ্যালো, না আমরা 76 বছর বয়সে বর্ষামঙ্গলের একটি গান দিয়ে শেষ করব। এই গানটি শুনতে শুনতেই আমরা আজকের গানের ভেলা শেষ করব। আবার নিশ্চয়ই কথা হবে। শ্রাবণ তো সবে শুরু হলো, আজকে পয়লা শ্রাবণ। পয়লা শ্রাবণে দেখুন 22শে শ্রাবণের প্রসঙ্গ এসে গেল। 22শে শ্রাবণকে তো আমরা এড়াতে পারবো না, তাই না? আবার কথা হবে। চিন্ময় চট্টোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি স্টুডিও ঘড়িতে বেলা 11টা, যুববাণীর অনুষ্ঠান বিজ্ঞাপনের পর।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের

ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ।

0: আশুতোষ,
1: হাই স্যার।
0: কিন্তু আমরা এরকম পজিটিভ এনার্জি নিয়ে একদম ফুল এনার্জি মোডে কেন চলে এসেছি?
1: দেখো, প্রত্যেকদিন এখানে শো করার মানে শো করতে বসার সময় আমরা পজিটিভ এনার্জি নিয়ে আসি, তবে আজকের এই এনার্জিটা একটু অন্য রকম।
0: আচ্ছা,
1: এই যে আমরা প্রথমে তুমি শুরু করলে হাউ ইজ দ্য জোশ, হাই স্যার, এই যে বিভিন্ন রকম সিনেমাগুলো থেকে আমরা এই যে এক একটা জোশপূর্ণ ডায়লগ পাই, তো সেই ডায়লগগুলো কিন্তু আমাদেরকে অনুপ্রেরণা যোগায়।
0: একদম একদম একদম।
1: এবং সিনেমাগুলোর প্রাণ কিন্তু এই ডায়লগগুলোই।
0: একদম,
1: কারণ অনেক একরাশ এনার্জি, একরাশ ভালো লাগা, মন্দ লাগা সমস্ত কিছু নিয়ে এই ডায়লগগুলো তৈরি হয়। শুধুমাত্র তো প্রত্যেকটা সিঙ্গেল যে ডায়লগ, সেই ডায়লগগুলো দিয়ে কিন্তু আমরা সিনেমার নাম মনে রাখি
0: কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে আমরা হঠাৎ করে 11টার সময় ঘড়িতে যেই বেজেছে 11টা, আমরা হঠাৎ করে কেন সিনেমা, কেন ডায়লগ নিয়ে কথা বলছি সেটাই বোধহয় আমাদের শ্রোতা বন্ধুরা বুঝতে পারছে না।
1: হ্যাঁ, না মানে না বোঝারই কথা। এবং মানে যেটা বলার সেটা হচ্ছে, যারা ফেসবুক পেজ ফলো করো, মানে যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ YUVAVANIKOLKATA যুববাণী কলকাতা, তো সেখানে ফেসবুক পেজে যারা আজকে দেখে নিয়েছো যে আমরা মানে আমি প্রিয়সমা আর সৌরভ সবাই আমরা দুজন মিলে কেন আজকে সিনেস্কোপের আড্ডা এরকম ডায়লগ বাজি নিয়ে শুরু করলাম,
0: কেন শুরু করলাম,
1: সেইটা কিন্তু যারা ফেসবুক ফলো করো তারা জেনেই গেছো। কারণ সেখানে যে একটা বড় বড় করে পোস্টার দেওয়া রয়েছে আমার সৌরভের ছবি দেওয়া, তো সেখানে টপিকে লেখাই রয়েছে যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো আমাদের এই সিনেস্কোপের আড্ডায়।
0: আজকে আমরা কথা বলছি ডায়লগে বাজি মাত।
1: তো সেই ডায়লগে বাজি মাত, তোমাদের এমন যদি কোনো সিনেমা জানা থাকে যে যে সিনেমার ডায়লগ তোমাদের ভীষণ প্রিয় এবং সেই মানে ডায়লগগুলো দিয়ে তোমরা সিনেমার নাম মনে রাখো, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে। আর আমাদের ফোন লাইন তো খোলাই আছে 0332213132, আরেকবার বলে দিই 0332213132। তাহলে তোমরা চলে এসো, আর আমরা কিন্তু অলরেডি আড্ডা শুরু করে
0: দিয়েছি।
1: এবং মানে এই যে বিভিন্ন রকম ডায়লগ, মানে ধরো কোথাও খেতে বেরিয়েছি বা কোথাও একটা ঘুরতে বেরিয়েছি, সেখানে ধরো বন্ধুদের সঙ্গে একটা কিছু মানে কি বলবো, একটা টান টান উত্তেজনাপূর্ণ একটা কথাবার্তা চলছে বন্ধুদের মধ্যে যেরকম হয় আর কি, সেখানে তুমি হঠাৎ করে একদম বলে দিলে যে ফাটাকাষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। তো এই যে ডায়লগগুলো, এই ডায়লগগুলো কিন্তু ওই প্রত্যেকটা আড্ডারও প্রাণ আমরা বলতে পারি।
0: একদমই। এবং জানো তো, মানে এই যে তুমি একটু আগে যে ডায়লগটার কথা বললে যে ফাটাকিষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে, এই যে সময়টা মানে বাংলা সিনেমার এই যে সময়টা, যে সময় এই সিনেমাটি মানে MLA ফাটাকিষ্ট, মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমা, এই সময়টা কিন্তু ডায়লগটাই বাংলা সিনেমাকে বাঁচিয়ে রেখেছিল।
1: একদম।
0: কারণ ওই সিনেমা হলে ব্ল্যাক টিকিট ব্ল্যাক হওয়া, চেয়ার ভাঙচুর করা, মানে দর্শকদের একটা যে আলাদা উত্তেজনা তৈরি হয় একটা সিনেমাকে নিয়ে, এই সময়টার সিনেমা দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো।
1: একদম।
0: এবং তার কাণ্ডারি হচ্ছে একজন, তার কথা না বললেই নয়, সেটা হচ্ছে NK সলিল। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে যদি মানে NK সলিলের ডায়লগ দেওয়া না হতো, মিঠুন চক্রবর্তী বলো, চিরঞ্জিৎ চক্রবর্তী বলো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলো, এই সময়কার যে হিরোরা ছিলেন তাদের মানে তাদের সিনেমাগুলো কিন্তু একটু বোধহয় ফিকে হয়ে যেত, কি মনে হয়?
1: আমার সত্যি মনে হয়, কারণ এই যে সিনেমাগুলো ধরো মিঠুন চক্রবর্তীর মানে মহাগুরু যিনি আমাদের, তো সেই মহাগুরুর সিনেমা মানে সেখানে একটা ফাটাফাটি দমদার কিছু একটা ডায়লগ থাকবেই, এটা মানে দর্শকেরা আশা করেই যেত। এবং ওই সিনেমা আসার আগে ধরো যে ফাটাকেষ্টর কথাই বললাম, আরও তুফান টুফান অনেক সিনেমা রয়েছে, তো এই সিনেমাগুলোর সময় মানে যখন পোস্টার পড়তো মহাগুরু তখন কিন্তু ওই মানে ওই হুড়েটা হতোই হচ্ছে মহাগুরুর জন্য এবং মহাগুরুর ডায়লগগুলোর জন্য। তখন বিশ্বাস করো এত ট্রেলার, এত টিজার, এগুলো আমরা দেখে সিনেমা দেখতে যেতাম না, একটা মুখ দেখে যেতাম।

0: এনার মুখটা রয়েছে, মানে এই সিনেমাটা ভালো হবে।
1: আরে এইভাবেই বোধহয় সুপারস্টার তৈরি হয়েছিল সেই সময়টা,
0: কারণ আমরা মানে ধরো আমাদের আগের যে জেনারেশন তারা কোথায় ট্রেলার দেখবে, ট্রেলার দেখতে পেতো কোথায়, নয় সিনেমা হলে গিয়ে একটা ছিল যে সিনেমা হলে হয়তো অ্যাডেড সময় একটা কোনো ট্রেলার দেখিয়ে দিল, সেইটা সেটাও খুবই কম ছিল, কারণ মানে যখন সিঙ্গেল স্ক্রিন ছিল তখন তো ছিলই না, এখন বিভিন্ন মাল্টিপ্লেক্স আসায় সেই ট্রেলারগুলো আমরা পর্দায় দেখতে পাই, কিন্তু এই যে ধরো ভাটাকেষ্ট বা আরও যে সিনেমাগুলোর নাম বলবো সেই সিনেমাগুলোর ট্রেলার কিন্তু আমরা কোনোদিন দেখিনি,
1: দেখতাম না, এবং সিনেমা দেখে বেরিয়ে আসার পর মানুষের মুখে মুখে সেই ডায়লগগুলোই কিন্তু ঘোরাফেরা করত,
0: এবং সেই ডায়লগগুলো ঘোরাফেরা করেই আমাদের সিনেমা দেখার ঝোঁকটা আরো বাড়তো।
1: একদম একদম।
0: এবার ধরো ভাটাকেষ্ট নিয়ে যেমন কথা বললাম, মানে মহাগুরু নিয়ে যখন কথা হচ্ছে তখন ওই তুলকালাম সিনেমার আরেকটা ডায়লগের কথা আমরা বলতেই পারি, তাই না,
1: যে তুফান একবারই আসে আর যখন আসে তখন সবাই ফাঁসে, তাই তো?
0: একদম। তো এই এই যে ডায়লগগুলো, তুমি যদি এই ডায়লগটা তোমার কলেজের বদমাশ বন্ধুদের সামনে একবার দিয়ে দাও, বিশ্বাস করো তারা দুপা একদম ধিক ধিক ধিক ধিক করে পিছিয়ে যাবে। তো মানে এই এই মজাগুলো, এই মজাগুলো কিন্তু এই ডায়লগগুলো থেকেই এসেছে।
1: জানো তো মিঠুন চক্রবর্তী একটা সিনেমা ছিল যার ডায়লগটা এটা, যে হাফ প্যান্টে শুরু ফুল প্যান্টে গুরু এবং তারপর হচ্ছে মহাগুরু, ঠিক আছে? তো এইটা নিয়ে এত মিম হয় এখন সোশ্যাল মিডিয়ায়, ঠিক আছে? কোনো একটা বন্ধুকে যদি তুমি বললে না যে তার একটু পেছনে লাগা একটু ঠাট্টি আর কি করবার জন্য আমরা এখন এই ডায়লগগুলো ব্যবহার করি, তো এই ধরনের কিছু তখনকার সিনেমাগুলো ডায়লগ নিয়ে কিন্তু সত্যিই খুব মজা করা হয় এখন।
0: একদম। আর ধরো মানে এই যে কলেজ লাইফের প্রেম, তারপর মাখো মাখো একটা ব্যাপার, সেখান থেকে সেইখানে একটা ডায়লগ মানে না বললেই নয়, ওই যে চিরঞ্জিতের ডায়লগ, বউ হারালে বউ পাবি রে পাগলা, কিন্তু মা হারালে মা পাবি না।
1: আচ্ছা এই তো আমরা তো কথা বলছি, কিন্তু বন্ধুরা কি বলছে, বন্ধুরা কি আমাদেরকে জানাচ্ছে তাদের প্রিয় সিনেমার ডায়লগ কোনটা, তাদের প্রিয় সিনেমা কোনটা সেই সময়কার যেখানে ডায়লগে একদম ভরপুর ছিল উত্তেজনা?
0: নিশ্চয়ই জানাচ্ছে। আমার ফোন লাইনে আমাদের বন্ধু চলে এসে বন্ধুর কথা শুনে নি। হ্যালো,
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: বলো সায়ন।
2: আজকে এত সুন্দর একটা বিষয় নিয়ে এসছো, প্রচুর ডায়লগের কথা মনে পড়ছে।
0: বলো বলো একটা ডায়লগ বলো।
2: একটা ডায়লগ মানে সেরকম চার্মিং ডায়লগ ঠিক নয়, এটা জীবনবোধের ডায়লগ। কত কিছু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে, কণ্ঠস্বর যে শুরুর যে ডায়লগ। এবং আর একটা ডায়লগ যে আমি যেখানে পা রাখি সেই জায়গাটা প্রথমে গরম হয় তারপরে আগুন জ্বলে বিষয় ছাই হয়।
0: একদম একদম
2: ডায়লগ। আর আর একটা ডায়লগে একটু আমি কারেকশন করে দিই, যেটা হচ্ছে নার্সারিতে শুরু,
1: নার্সারিতে শুরু, হ্যাঁ
2: গুরু
0: ফুল প্যান্টে মা গুরু।
1: তো এই জন্যই তো মানে তোমাদের জন্যই তো আমরা একটু ছেড়ে রাখি যাতে তোমরা বলতে পারো যে সেই ডায়লগটা আসলে কি ছিল।
0: একদম।
1: কিন্তু কিন্তু কিন্তু একটা তো মজার খেলা যদি আমরা একটু খেলি, মানে আমরা যদি শ্রোতা বন্ধুদের জন্য একটা প্রশ্ন রাখি প্রিয়সমা,
0: যে
1: একটা ডায়লগ আমরা বললাম, আমরা আশা রাখছি আমাদের শ্রোতা বন্ধুরা কেউ না কেউ সেই উত্তরটা আমাদের ফেসবুকের কমেন্টে কিংবা ফোন লাইনে তারা দিতে পারবে। একটা ডায়লগ বলো।
0: কিন্তু মানে আমরা কিন্তু এখানে সিনেস্কোপ প্লাস মজার দুটোই করবো। হ্যাঁ
1: বেশ,
0: মজার মগজ মিটার সবকিছু নিয়ে বসেছি আজকে।
1: একদম একদম।
0: মানে একটা করে হিন্ট দেবো তোমাদেরকে, এসে বলতে হবে এটা কোন সিনেমার ডায়লগ,
1: দেখি কি করেন শ্রোতা বন্ধুরা।
0: ঠিক আছে বেশ, আমি আমি আমার প্রিয় একটা সিনেমা, প্রিয় একজন তারকার একটা ডায়লগ,
1: শুধু ডায়লগটা বলবো,
0: শুধু ডায়লগ, এক সেন্টেন্সে কথা শেষ, ধর তক্তা মার পেরে। এই ডায়লগটা তোমরা কোথায় শুনেছো, কোন সিনেমায় শুনেছো, কার মুখে শুনেছো সেটা বলতে হবে কিন্তু। আর আমরা একটা গান দিয়ে অবশ্যই গান শুনিয়ে তোমাদেরকে যাব, কারণ এই যে সিনেমাটা বললাম ঠিক আছে, সেই সিনেমাটা কার সিনেমা এবং কোন সিনেমার ডায়লগ সেটার একটা গান দিয়ে হিন্ট দিয়ে যাই বরং।
1: আচ্ছা
0: ঠিক আছে। তো গানটা আমরা শুনবো অজিত গাঙ্গুলি এবং শিল্পা রাওয়ের কণ্ঠে। গানটা শুনে আমরা কিন্তু আবার ফিরে আসবো আমাদের আজকের আড্ডায়, কোথাও যেও না।

0: মনের রেডিও তো তোমাদের মনেই আছে এবং আমরাও নিশ্চয়ই তোমাদের মনেই আছি, তাই না? তো
1: একদম।
0: গানটা শুনলাম তো সেটা একটা অন্য সিনেমা থেকে, কিন্তু বিষয়টা হচ্ছে
1: কি প্রশ্ন রেখে গেছিলাম আমরা, তাই তো?
0: প্রশ্ন, হ্যাঁ প্রশ্ন রেখে গেছিলাম যে কার, মানে কার মুখে আমরা এই ডায়লগটা শুনি যে এক সেন্টেন্সে কথা শেষ, ধর তক্তা মার পেরেক। মানে আমরা যখন থেকেই প্রেশনটা করেছি না, তখন থেকে ফোন লাইন ব্লিঙ্ক করেই যাচ্ছে।
1: আচ্ছা আচ্ছা, দেখা
0: যাক, আগে শুনে নি।
1: হ্যাঁ
0: হ্যালো,
1: নমস্কার।
2: নমস্কার, আমি বর্ধমান থেকে ইয়ে বলছিলাম, গোপাল রায়, এটা জিৎ গাঙ্গুলি।
0: জিৎ গাঙ্গুলির গান, কিন্তু বন্ধু বলেই চলে গেল। আমরা যে প্রশ্নটা রেখেছিলাম যে এক সেন্টেন্সে কথা শেষ, ধর তক্তা মার পেরেক,
1: আর উনি বললেন জিৎ গাঙ্গুলি।
0: হ্যাঁ,
1: কিন্তু একটু একটু ভুল হয়ে গেল নাকি?
0: হ্যালো, হ্যালো,
1: নমস্কার।
2: নমস্কার,
0: হ্যাঁ
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি মুর্শিদাবাদ থেকে শিবু রায় বলছিলাম।
1: বলুন।
2: হ্যাঁ, এই ডায়লগটা হচ্ছে জিতের।
0: আচ্ছা, কোন সিনেমা? বেশ বন্ধুরা, মানে খুব খুব কম কম বলে, মানে ধরে কিছুটা বলে কিছুটা বলে না, এরকম একটা বিষয়। ঠিক আছে, বন্ধুর কথা তো আবার শুনবো, ফোন লাইনে আবার বন্ধু এসে শুনে নি। হ্যালো,
3: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কে বলছেন?
3: আমি নিরঞ্জন সাহু বলছি, বিষ্ণুর হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে।
0: বলুন
1: কোন সিনেমার ডায়লগটা আমরা বললাম?
3: আমি সবটা বলতে পারবো না, তবে আমি একটা সিনেমার ডায়লগ বলি।
1: বলুন বলুন।
3: যেটা হচ্ছে উত্তম কুমার আর হচ্ছে আপনার ওই ভাই বুড়ো, মানে তরুণ কুমার।
1: আচ্ছা,
3: ছোট ভাই হয়েও বড় ভাইয়ের অভিনয় করছে, আর উত্তম কুমার বড় ভাই হয়ে ছোট ভাইয়ের অভিনয় করছে।
1: আচ্ছা,
3: বইটা হচ্ছে দেয়া নেয়া। ঠিক দু ভাই গান করে বেরিয়ে যাচ্ছে, এখন বেরিয়ে যাওয়ার সময় উত্তম কুমার, মানে তরুণ কুমার স্ত্রী, ওকে ডাকতো উত্তম কুমার, বউ দিয়ে দিকে শোনো, দরজার কাছে শুধু একটুখানে বললো, দাদার গা গলায় কি লেগে আছে দেখো।

0: নির্দিষ্ট জীবনে ভোলা যাবে না।
1: বেশ, হ্যাঁ, এরকম প্রচুর ডায়লগ, মানে প্রচুর সিনেমার ডায়লগ আমরা জানি, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা মানে খুব বেশি পুরনো, আজকের দিনটাতে আমরা খুব বিশাল যে পুরনো যে ব্ল্যাক এন্ড হোয়াইট যুগের যে সিনেমা সেটা আজকে আমরা সেগুলো নিয়ে কথা বলিনি। এবং হ্যাঁ, এই মানে ওগুলো তো কাল্ট ক্লাসিক বলতে পারি, মানে উত্তম কুমারের যে সময়টা, মানে তরুণ কুমার, উত্তম কুমার, সৌমিত্রবাবু যে সময়টা, সেটা হচ্ছে সম্পূর্ণ মানে একটা কাল্ট ক্লাসিক ঘরানা। মানে অন্য কোনো দিন আমরা কিন্তু শুধু সেই সিনেমাগুলো নিয়েই কথা বলতে আসবো, সেখানে তো আরো মানে আমরা আজকে বলছি যেগুলো ডায়লগ বেসড সিনেমা, মানে ডায়লগের জন্য যে সিনেমাগুলোকে আমরা চিনি, সেরকমই বন্ধু চলে এসেছে ফোনে, শুনে নি। হ্যালো, হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ, কে বলছো, কোথা থেকে বলছো?
2: আমি বাখরপুর হুগলি থেকে শুভশ্রী কারপা বলছি।
1: বলো
3: বলো।
2: দিওয়ানা সিনেমা থেকে জিতের কণ্ঠে ডায়লগটা।
1: বেশ, একদম একদম ঠিক বলে দিয়েছে বন্ধু। শুভশ্রী কিন্তু আমাদের মানে বিভিন্ন প্রোগ্রামে মানে হাইয়েস্ট কমেন্টার, মানে সমস্ত কিছুতে কমেন্ট করে শুভশ্রী।
3: আজকেও কি জিতে গেল শুভশ্রী?
1: নাকি জিতে গেল শুভশ্রী, এবং শুভশ্রীর জন্য একটা জোরে হাততালি হবে। এবং এই যে আমাদের ফেসবুকে আমরা বলেছিলাম কমেন্ট করতে, সেখানেও কিন্তু একজন একদম সঠিক উত্তর দিয়েছে,
3: এবং সেখানেও শুভশ্রী বলেছে,
1: শুভশ্রী বলেছে, সেটা হচ্ছে এক সেন্টেন্সে কথা শেষ, ধরতকতা মার পেরেক, দিওয়ানা মুভিতে জিতের কণ্ঠে আমরা এটা শুনেছি। এবং আরো কিছুজন কমেন্ট করেছে
3: তাদের প্রিয় ডায়লগ কি কি আছে।
1: পিউপা ঘোষ, ও কমেন্ট করেছে হচ্ছে 70 মিনিট হ্যায় তোমারে পাস। একদম এই এই 70 মিনিট আমরা এখন মানে হাড়ে হাড়ে বুঝতে পারছি, ওয়ার্ল্ড কাপ দেখার সময় 70 মিনিটের বদলে 90 মিনিট হয়ে গেছে আমাদের জীবনে এখন। তো ওই চাকদে ইন্ডিয়া থেকে অবশ্যই এই সিনেমাটা আমাদের কাছে খুব প্রিয়। এবং আরও একজন বলেছে যে সন্তু বসাক বলছে, আমার ভালো লাগে উৎপল দত্তর ডায়লগ, তুমি আমার মাথার পাকা চুল কটায় দেখলে ভেতরে একটা দেখলে না। মানে সত্যি এই এই ডায়লগগুলো অবশ্যই
3: মজার কিন্তু ব্যাপারটা, হ্যাঁ
1: একদম। এবং আমরা এই যে গানটা শোনালাম তোমাদেরকে, মনের রেডিও, অজিত গাঙ্গুলি এবং শিল্পা রায়ের কণ্ঠে, সেই সিনেমা মানে সেই গানটা নিয়ে কথা হবে না, সেটা তো হয়ই না। মানে আওয়ারা সিনেমা থেকে এই গানটা আমরা শুনলাম, এবং সেখানেও আর একটা ভীষণ মজার ডায়লগ ছিল, এবং এটার পেছনে একটা গল্প ছিল। তো আমি সবাইকে মানে যখন থেকে এই সিনেমাটা দেখেছি, এই এই ডায়লগটা শুনেছি, প্রত্যেক দিন স্কুলে গিয়ে ওই যেরকম করে দেখাতো যে মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চাপু দিয়ে খা, এরকম একটা ব্যাপার, মানে সবাইকে স্কুলে গিয়ে দেখাতাম ওই জিতে মানে জিতের নকল করে, কারণ আমার ছোটবেলা থেকে জিত খুব প্রিয়। এবং জিতের সমস্ত সিনেমা আমার দেখা, জিতের সমস্ত ডায়লগ মোটামুটি আমার মুখস্থ। তো এই এই যে সিনেমাগুলো, যে সিনেমাগুলো আমাদেরকে এত সুন্দর সুন্দর ডায়লগ উপহার দিয়েছে আমাদেরকে, এবং সত্যি বলতে এই ডায়লগগুলো এখনো মনে আছে, কারণ এইগুলোর ইউনিকনেসের জন্য।
3: একদম একদম একদম। আর ওই যে বললাম যে এই ডায়লগগুলো দিয়েই সেই সময় সিনেমা হল মানে লোকে একদম ভরিয়ে ফেলতো, এবং দেবজিৎ এই যে সুপারস্টার তৈরি হয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, এরা তো আছেই, কিন্তু এই যে নতুন জেনারেশন যারা সুপারস্টার তৈরি হয়েছে, যাকে আমরা আজকে মেগাস্টার বলছি, এই ব্লকবাস্টার সিনেমাগুলো কিন্তু এই তকমাটা পেয়েছে শুধুমাত্র এই ডায়লগগুলোর জন্যই অনেকাংশে। তো সেটা কোনোভাবেই অস্বীকার করা যায় না।
1: একদম একদম। আর মানে আরেকটা সিনেমা, মানে জিতের কথা যখন বলছি তখন বস সিনেমা নিয়ে কথা হবে না, সেটা একদমই হয় না, কারণ বস মানে বসে জিতের যেরকম একটা ক্যারেক্টার আমরা দেখেছি, মানে একটা অড়া দেখেছি,
3: বসি ক্যারেক্টার,
1: হ্যাঁ হ্যাঁ। তো মানে ওই যে যে ডায়লগটা ছিল, বি দ্য কিং ইন ইয়োর ওন কিংডম, মানে এই যে বিষয়টা, এই যে ওর যে অড়াটা, সেটা কিন্তু খুব কম হিরোই এখনো পর্যন্ত আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে সবাই মানে সবাই শ্রদ্ধেয়, কিন্তু বসে যে ক্যারেক্টারটা আমরা দেখতে পেয়েছি, যে অরাটা দেখতে পেয়েছি, সেটা কিন্তু আমি খুব কম হিরোর মধ্যে দেখতে পেয়েছি বাংলা
3: ইন্ডাস্ট্রিতে।
1: হ্যাঁ বলো না, আমার খুব প্রিয়, এরকম বলতে নেই। ঠিক আছে, এবার ফোন লাইনে বন্ধু এসেছে, দেখি। হ্যালো,
4: হ্যালো, নমস্কার,
3: বলুন
1: বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: আমি মেমারি থেকে বলছি, গুলানন্দ।
1: বলুন।
4: হ্যাঁ, ওই সুলতান সিনেমার জিতে, ওই তো ফাটবে ফুটবে বাড়িওয়ালা বুঝবে।
3: আচ্ছা, আপনিও কি জিতের ফ্যান?
4: আর একটা কথা বলি, আমারও তো ওই জিত গাঙ্গুলি যে জিতের যে বইগুলো হয়, ওগুলো তো ভোজপুরের পাশে যে রায়পুর গ্রামটা আছে,
1: হ্যাঁ
4: ওখানেই আমার বাপের বাড়ি, ওখানে আমরা ছোট থেকেই দেখে অভ্যস্ত।
1: আচ্ছা যেমন আমি, ঠিক আছে।
3: তারপরে এই যে বন্ধু একটু আগে ফোন করলো,
1: দেখো জিতের সিনেমা হলে গিয়ে দেখেছি আমি খুব কম, কারণ আমি যখন ছোট ছিলাম তখন মানে জিতের তখন ওটা গোল্ডেন পিরিয়ড ছিল, মানে

0: 2002 থেকে 2010-12 পর্যন্ত মোটামুটি গোল্ডেন পিরিয়ড। তারপরে দেব আসলো, দেবের বেশ নাম করলো সিনেমা জগতে, এবং হ্যাঁ দেবেরও কিছু ভালো ভালো ডায়লগ আছে সিনেমার, ঠিক আছে।
1: এবং তুমি একটা জিনিস প্রিয়সমা দেখবে যে জিৎ কিন্তু বাংলা সিনেমাতে খুব কনসিয়াসলি আমার মনে হয় যে ওই জনারটা থেকে কিন্তু বেরোলো না।
0: না, কারণ ও চায় যে কমার্শিয়াল জনারটাকে বাঁচিয়ে
1: রাখতে। একদম একদম, এটাই বলতে চাইছি যে অনেকে কিন্তু, অনেক আর্টিস্ট বা অনেক সুপারস্টাররা, তারা কিন্তু যেমন দেব কিন্তু এখন অনেক, মানে অনেক ধরনের কিছু স্ক্রিপ্ট ট্রাই করছে
0: অনেক রকমের,
1: কিন্তু জিৎ কিন্তু আমি দেখেছি যে এই সামনে যে একটা সিনেমা আসে, কেউ বিপ্লবী কেউ ডাকাত বলে,
0: কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত,
1: হ্যাঁ ওইখানেই একমাত্র আমি দেখলাম একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার ট্রাই করেছে,
0: কিন্তু সেটাও ফুললি কমার্শিয়ালাইজড
1: একটা সিনেমা। একদম একদম, সেখানেও বেশ ডায়লগ ভরপুর আছে বলেই মনে হচ্ছে। কিন্তু জিতের কিন্তু একটা ব্যাপার আছে যে ওই কমার্শিয়াল, যেটা প্রিয়সমা একটু আগেও বললো যে কমার্শিয়াল দিকটাকে বাংলা সিনেমার আরো বেশি ফিরিয়ে আনার কথা যে কিন্তু ভাবছে বা ভেবেছে।
0: কারণ মানে আমি দেখেছিলাম, ধরো এই জিৎ দেব দুজনে মিলিয়ে যে সিনেমা হয়েছিল, মানে দুই পৃথিবীর কথা, দুই পৃথিবী কিন্তু কমার্শিয়াল ছিল অবশ্যই, কিন্তু সেখানে একটা ফ্যামিলি ড্রামা ছিল,
1: একদম
0: মানে ইমোশন, কমার্শিয়ালনেস, মারপিট, মন খারাপ, কান্না, সবকিছু ছিল, হাসি তো ছিলই।
1: এবং যার জন্য বারবার করে দর্শকরা রিকোয়েস্টও করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে জিৎ দেবকে একসঙ্গে ফিরিয়ে আনুন, তাহলে বোধহয় বাংলা সিনেমার হালটা একটু ফিরবে।
0: হ্যাঁ, মানে জিৎ দেব আবার একটা এরকম দুই পৃথিবীর মতো সিনেমা করুক, তাহলে আবার সবাই হলমুখী হবে, সবাই দেখতে যাবে। এবং মানে যখন এটা নিয়ে কথা হচ্ছে, দুই পৃথিবী নিয়ে কথা হচ্ছে, সেখানে একটা ফেমাস ডায়লগ,
1: এই আমি বলবো, আমি বলবো,
0: হ্যাঁ বলো বলো বলো,
1: কারণ এই যে তুমি যার কথা বলছো বা যার মুখে এই ডায়লগটা আছে, সে কিন্তু জিৎ বা দেব নয়, সেটা কিন্তু কোয়েল মল্লিক। এবং কোয়েল মল্লিক আমার ভীষণ একজন পছন্দের অভিনেত্রী,
0: আমারও ভীষণ পছন্দের অভিনেত্রী।
1: তো সেখানে তিনি বলছেন, মানে জিৎকেই, যেহেতু অপোজিটে ওরা ছিল, জিৎ কোয়েল জিকো জুটি, তো সেখানে বলছে যে ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে।
0: এবং এই ডায়লগটা বলতে গিয়ে জিৎ যে কি কাণ্ড করেছিল, মানে বলতেই পারতো না। এবং হ্যাঁ সত্যি, মানে যখন এই রকম ভালোবাসা নিয়ে কিছু একটা ডায়লগ, তখন মানে আমরা দুই পৃথিবীতে দেখেছি যে দুটো ক্যারেক্টার একদম অপোজিট, মানে কোয়েল এক ধরনের খুব সামাজিক এবং খুব ফ্রি ভাবে ঘুরতে ভালোবাসে, এবং জিৎ হচ্ছে মানে ওই টপ ক্লাস একজন সোসাইটি থেকে এসেছে, সে মানে এই সাধারণ ব্যাপারগুলোকে খুব একটা মানিয়ে নিতে পারে না, এবং ভালোবাসা যে বিষয়টা সেটা তার কাছে খুব একটা ক্লিয়ার নয়। এবার আমরা সবাই সিনেমাটা দেখেই নিয়েছি যে কি হয় পরে, এবং পরে যখন জিতের মুখে এই ডায়লগটা আমরা শুনতে পাই যে ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে,
1: একদম
0: মানে এই ডায়লগটা কিন্তু আমরা ছোটবেলায় প্র্যাকটিস করতাম এটা শুনে যে আমি বলতে পারছি কিনা।
1: এবং সিনেমাটাতে বোধহয় আমার যেটা মনে হয়েছে সিনেমাটা দেখে, যে সিনেমাটাতে কোয়েল কিন্তু আলটিমেটলি ওটাই বোঝানোর চেষ্টা করেছে পুরো সিনেমাটা, কারণ সিনেমাটার একদম ক্লাইম্যাক্সে গিয়ে কিন্তু জিৎ এই কথাটা পুরো বলতে পেরেছিল।
0: একদম,
1: তো সেটা কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার একজন মানুষের কাছে, যে তুমি আমাকে চাইছো মানে তুমি, মানে যেই কথাটা আমি বলছি তোমাকে সেটা তুমি শেখো আগে, মানে তুমি আমার জগতে আসো, আমার পৃথিবীটায় তুমি আগে দেখো, ঠিক করে
0: একবার ঢুকে দেখো কি রকম। বেশ, আমরা জিৎ জিৎ জিৎ জিৎ করে অনেক গলা ফাটালাম,
1: দেবের ফ্যানরা রাগ করবে,
0: দেবের ফ্যানরা এবার রাগ করবে, সত্যিই রাগ করবে। এবার আমরা আবার একটা এরকম কুইজ দিয়ে যাব, আবার একটা ডায়লগ বলে যাব,
1: দেবের একটা ডায়লগ, একটা ছোট্ট শব্দ আমি বলছি,
0: সেই
1: শব্দটা দেখি শ্রোতা বন্ধুরা চিনতে পারে কিনা। সেটা হচ্ছে একটা খুব সোয়াগ নিয়ে একটা দেব একটা সিনেমায় বলবে, সিনেমাটার নাম আমি জিজ্ঞেস করছি তোমাদের, ডায়লগটা এটা ঝিঙ্কু। দেখি এই যে কথাটা দেবের মুখে, এই ঝিঙ্কু কথাটা তোমরা কোন সিনেমায় শুনেছো, বাংলা কোন সিনেমায় দেবের মুখে এই ডায়লগটা শুনেছো, দেখি বলতে পারো।
0: আর কোন সিনেমায় শুনেছো তার কি একটা হিন্ট দিয়ে যাবো নাকি শ্রোতা বন্ধুদের জন্য?
1: দেখো হিন্ট দেবো, কিন্তু যাতে কেউ বুঝতে না পারে যে আমরা সরাসরি কোন হিন্টটা দিলাম।
0: বেশ, মানে আমরা সরাসরি দেবো না, কিন্তু কার সিনেমা, দেবের সিনেমা সেটা বুঝতে পারছি। দেবের সিনেমা থেকে বরং একটা গান শুনি আমরা, মেঘা সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানটা শুনি, আমরা আবার ফিরে আসবো আমাদের আজকের সিনেস্কোপের আড্ডায়। কোথাও যেও না, তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের যৌবনের বন্ধু প্রিয়সমা এবং সৌরভ। চলো গানটা শুনে আবার ফিরে আসবো আজকের আড্ডায়, কেমন?
2: লাভ ইউ, লাভ ইউ, ও মাই পাগলু।

0: তাহলে লাভ ইউ লাভ ইউ ও মাই পাগলু,
1: একদম। আর এই যে সিনেমাটার গান আমরা শুনলাম এবং সৌরভ যে একটা হিন্ট দিয়ে গেল, একটা কোয়েশ্চেন করে গেল তোমাদেরকে যে ঝিঙ্কু এই যে বিষয়টা, এই বিষয়টা তোমাদেরকে বলতে হবে এটা কোন সিনেমার ডায়লগ। এবং যেটা তোমাদের কাছে বোনাস সেটা হচ্ছে আমরা কিন্তু ফেসবুক থেকে লাইভ চলে এসেছি, তোমরা আমাকে আমাদেরকে শুনতেও পাবে এবং দেখতেও পাবে এখন, এবং কমেন্ট করবে, আমরা একদম সরাসরি লাইভে কমেন্ট করব এবং আমাদের অনিয়ার তো আছেই আমরা, তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা লাইভেও দেখতে পাবে, তো কমেন্ট করো আমাদের লাইভে এসে। এবং আমাদের ফোন লাইন ব্লিঙ্ক করছে, বন্ধুর কথা শুনেনি, বন্ধু কি বলছে, চলো। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছো, কোথা থেকে বলছো?
2: আমি অঙ্কিতা নন্দী বলছি, কলকাতা থেকে।
1: বলো,
2: এটা পাগলু টু সিনেমার গান?
1: গানটা তো পাগলু টু সিনেমার অবশ্যই, কিন্তু এই যে সৌরভ আমাদেরকে একটা ডায়লগ বলে গেল গানে যাওয়ার আগে, যে
0: সেইটা কোন সিনেমা,
1: এই যে ঝিঙ্কু ডায়লগটা এটা কোন সিনেমার ডায়লগ সেটা তোমাদেরকে বলতে হবে, আমাদের ফেসবুক লাইভে এসে বলতে পারো, আর আমাদের ফোন লাইন খোলা রয়েছে 0332213134 নাম্বার, সেখানে এসে বলতে পারো। আচ্ছা, বাবাই চক্রবর্তী বলছে পাগলু, শুভশ্রী বলছে পাগলু টু, রিমু মুখার্জি বলছে দিওয়ানা মুভিতে জিতের কণ্ঠে, এটা অনেক আগে
0: একটা প্রশ্ন,
1: আর প্রবাল মহাপাত্র বলছে পাগলু। আচ্ছা,
0: তাহলে কোনটাকে আমরা নেব?
1: আমরা নেব কোন সিনেমাটা বলো তো?
0: আমরা নিতে পারি বাবাই চক্রবর্তীর কমেন্টটা, কারণ পাগলু ইজ দ্য রাইট অ্যানসার, দেবের কণ্ঠে শুনেছিলাম ঝিঙ্কু।
1: একদম, তো এই যে মজার মজার ডায়লগ গুলো, এবং পাগলু টু এ একটা ডায়লগ ছিল, সেটা হচ্ছে ডিগ্রি, তো এই যে ছোট ছোট ডায়লগ গুলো সেগুলো আমাদের কাছে খুব প্রিয়। এবং পাগলু টু মানে সিনেমাতে সেখানে একটা ডায়লগ ছিল যে ভালোবাসতে মন লাগে, ব্যাকগ্রাউন্ড লাগে না, তো এই সত্যি তো ভালোবাসার জন্য মানুষ মনটাই তো আসল, আর কার কত ব্যাংক ব্যালেন্স আছে সেটা দিয়ে তো আর ভালো।

0: ক্ষেত্রে হয় না, তাই না?
1: একদমই তাই। এবং প্রিয়সমা, তুমি দেখবে যে এই যে সিনেমাগুলো, মানে পাগলু, পাগলু টু, রংবাজ, এই যে সিনেমাগুলো দেবের, দেব কিন্তু অনেক বছর পরে আবার কিন্তু এই রিসেন্টলি আরেক, খুব সম্প্রতি নয় যদিও, কিন্তু আবার আরেকটি সিনেমা নিয়ে চলে এসেছিল, সেটা হচ্ছে খাদান। খাদানে কিন্তু আবার সেই কমার্শিয়াল বেসড ডায়লগ, এবং সেই যে ডায়লগটা ছিল খাদানের থেকে, তোমার মনে আছে কিনা জানি না, তুই যদি আগুন হোস তবে আমি তোর খনি, মানে এই ডায়লগটা খাদানে যখন সিনেমা হলে গেছে বা সিনেমার পর্দায় যখন আমরা দেখছি, মানে হল পুরো একদম হাততালি, সেই সিটি ওইগুলো চলছে আর কি।
0: এবং মানে দেবের সঙ্গে এখন আমরা ইদিকা পালের যদি কথা বলি, মানে খাদান সিনেমাতে আমরা ইদিকা পালকে দেখেছি, তো ইদিকা পাল কিন্তু সত্যি মানে দেবের সঙ্গে বেশ ভালো মানিয়ে গেছে কিন্তু।
1: এবং ইদিকা পালের লুকটাও কিন্তু সেই সেই সময়কার
0: একদম, মানে সেই কমার্শিয়াল ফেসটা আমরা কিন্তু আবার ফিরে পাচ্ছি আস্তে আস্তে। খাদান বলো, তারপরের যে সিনেমাটা মানে প্রজাপতি, একদম ফ্যামিলি ড্রামা, কিন্তু সেখানেও ইদিকা পালের যে একটা ছোট্ট ক্যামিওর ক্যারেক্টার ছিল, সেই ক্যারেক্টার
1: অনেক
0: ডায়লগ রয়েছে, শুধুমাত্র একটা দুটো নয়, কারণ প্রধানে প্রধান সিনেমাটাই আমাদের কাছে খুব প্রিয় একটা সিনেমা। এবং সেখানে সমস্ত কিছু, মানে একজন পুলিশ হয়ে যেগুলো যেগুলো ঠিক করছে, সমস্ত কিছু নিজের হাতে দায়িত্ব নিয়ে করছে, প্রধান সিনেমাটাতেও প্রচুর ডায়লগ রয়েছে। কিন্তু মানে আমি সত্যি কথা বলতে কি, এখন এই সময় দাঁড়িয়ে ধরো আগের যে ডায়লগ বেসড মুভিগুলো, আমার নিজের এটা পার্সোনাল ওপিনিয়ন যে আগে যেরকম আমরা এই ধরো পাগলু, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ টু, পাগলু টু, এই যে সিনেমাগুলো দেখেছি, বা জিতের আগের যে সিনেমা, বা প্রসেনজিৎ, চিরঞ্জিৎ আরও যে সিনেমা, সেইগুলো থেকে যে ডায়লগগুলো যেরকম ডেপথ দিয়ে আমরা পেতাম, এবং ধরো এই যে তুমি প্রধানের কথা বললে বা খাদানের কথা বললে, এই ডায়লগগুলো যত না আমাদের মনে থাকবে তত তার থেকে বেশি মনে থাকবে কিন্তু আগের যে সিনেমাগুলো সেগুলোর ডায়লগ,
1: মানে দেবজিৎকে ওখান থেকে আমাদের চেনা
0: চেনা, এবং সেখান থেকে আমরা শুরু করেছি জিনিসটা দেখা। কিন্তু মানে ধরো পাগল, মানে দেবজিতের আগেও তো প্রচুর সিনেমা হয়েছে, সেই সিনেমাগুলো থেকে আমরা প্রচুর ডায়লগ পেয়েছি এবং আমাদের কাছে সেগুলো অনেক অনেক অনেক বেশি পাওয়ার মতো। সেরকমই আরেকটা সিনেমা, মানে ধরো কমার্শিয়াল প্লাস ফ্যামিলি ড্রামা সমস্ত কিছু নিয়ে একটা সিনেমা, সেটা হচ্ছে বাইশে শ্রাবণ।
1: বাইশে শ্রাবণ,
0: বাইশে শ্রাবণ আমাদের
1: সৃজিত মুখার্জি,
0: হ্যাঁ মানে সৃজিত মুখার্জি, এবং সব থেকে বড় কথা ওখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা যেভাবে পেয়েছি, যেভাবে দেখেছি, পরমব্রত রাইমা সেন তো একদম টপ নচ, আবির টপ নচ, কিন্তু মানে বাইশে শ্রাবণে না ওই যে অরা বলছি বারবার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ওই অরাটা ছিল,
1: মানে প্রবীর বাবুর সেই অরাটা ছিল আর কি,
0: একদম মানে সেই অরাটা আমরা পেয়েছি। এবং আমাদের
1: সরি, প্রবীর বাবু নয় তো, স্যার,
0: প্রবীর স্যার, বাবু বলা যাবে না, স্যার ডাকবে,
1: উনি তো মুদি দোকান চালায় না,
0: একদম বাবু, বাবু বলে আমরা ভুল করে ফেলেছি, ক্ষমা করে দেবেন। এবং মানে এই যে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গাতেই এই যে ডায়লগটা, মানে সৌরভ অলরেডি বলেই দিল যে প্রবীর বাবু নয়, স্যার আমি কোনো মুদির দোকান চালাই না, এই যে ডায়লগটা
1: মানে দেখেছো, মানে
0: সত্যি সত্যি, মানে এই যে সোয়াগগুলো, এই সোয়াগগুলো থেকেই তো ডায়লগগুলো শুরু হয়, তাই না? এই বাইশে শ্রাবণের পরেই ভাবো, বাইশে শ্রাবণ তো আমরা সবাই দেখেছি, বাইশে শ্রাবণের পরে তার সিকুয়েল হলো, তো সেইগুলো থেকে মানে দ্বিতীয় পুরুষ হয়েছে, তারপরে তোমার দশম অবতার হয়েছে, অনেক রকম সিনেমা হয়েছে, কিন্তু একটা ডায়লগ আমাদের সারা জীবন মনে থাকে।
1: কোনটা কোনটা?
0: জীবনের ডাল ভাত আর বিরিয়ানির তফাৎটা বুঝতে শেখো, প্রথমেরটা নেসেসিটি, পরেরটা লাক্সারি। তো এই যে বিষয়গুলো, এই এই ডায়লগগুলো আমরা সবাইকে বলি,
1: এবং এই ডায়লগটা যেই সময়টা আসছে সিনেমাতে, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু ওই চরিত্রটি, মানে আবারও বলছি প্রবীর স্যার আর কি, তো তিনি কিন্তু রাইমা সেনকে, রাইমা সেনের যে চরিত্রটা তাকে কিন্তু জীবন বোধের কথাও একটা বলছেন, যে প্রথমেরটা প্রয়োজনীয় কিন্তু পরেরটা হচ্ছে লাক্সারি, বিরিয়ানিটা হচ্ছে লাক্সারি আমাদের কাছে,
0: কারণ প্রত্যেকদিন বিরিয়ানি খেতে সত্যি ভালো লাগে,
1: সত্যি ভালো লাগে না, কিন্তু বিরিয়ানি না হলে চলেও না, মাসে একদিন,
0: মানে মাসে একদিন এর বিরিয়ানি খেলে ভালো হয়, ওই একদিন, মানে ধরো কোনো কিছু খুব ভালো জিনিস, খুব ভালো খাবার, তোমার রোজ রোজ কিন্তু ভালো লাগবে না, কারণ মুখ মেরে দেবে, কিন্তু তুমি কি ডাল ভাত আলু সেদ্ধ তোমাকে যদি প্রায় এক সপ্তাহে রোজ খাওয়া, মানে খেতে বলা হয়, তুমি কিন্তু খেয়ে নেবে, তোমার শরীর খারাপ হবে,
1: শরীর খারাপ করবে,
0: কিন্তু বিরিয়ানি যদি তুমি রোজ খাও তোমার এক তো ভালো লাগবে না, দ্বিতীয়ত হচ্ছে তোমার শরীরটা খারাপ করবে,
1: একদম।
0: সুতরাং লাক্সারি যদি আমি এক্সেসিভ, মানে এক্সেসিভ ইউজ করি লাক্সারি জিনিস, তাহলে কিন্তু আমাদের শরীর শরীর এবং আমাদের যে লাইফস্টাইল সমস্ত কিছুই একটুখানি বিঘ্ন ঘটতে পারে।
1: বুঝতে পারছি প্রিয়সমা, তোমার মধ্যে সেই সাইকোলজিস্ট দিকটা তোমার মধ্যে চলে আসছে, ফুটে উঠছে, কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে আরেকটা ডায়লগে, যেটা আমার ভীষণ ভাই মাথায় আসছে, এবং আমি দেখলাম ফেসবুকে একজন কমেন্ট করেছে, ডায়লগটা হচ্ছে মিঠুন চক্রবর্তী, ঠিক আছে, যে বালিপুরাও নয়

0: জল ঢোড়াও নয়, জাত গোকরো
1: মানে এইটা তো মানে এটা সত্যি আমাদের মিস করাটা উচিত হয়নি। মানে যখন মিঠুন চক্রবর্তীর কথা আমরা বলছিলাম তখনই এটা আমাদের বলা উচিত ছিল যে মানে সত্যি ওই এক ছোবলেই ছবি। তো এই যে বিষয়টা এই এটা মানে আমার একটা ভীষণ ভালো স্মৃতি রয়েছে এই ডায়লগটা নিয়ে, কারণ মানে ছোটবেলায় এরকম অনেক কিছু ঘটনা ঘটেছে এবং এই ডায়লগটা নিয়ে অনেক অনেক অনেক ফান হয়েছে আমার।
0: তো
1: মানে আমার মানে উল্টো দিকের বাড়িতে একজন ভদ্রলোক থাকতো, ঠিক আছে। এবার তার কিছু একটা সাইকোটিক প্রবলেম ছিল হয়তো। এবার সে মাঝে মধ্যে এক একটা ক্যারেক্টার হয়ে উঠতো নিজে, ঠিক আছে। মানে এক এক সময় এক এক রকম ক্যারেক্টার নিজের মধ্যে সে ডিলিউশন বাইপোলার এরকম কিছু একটা ছিল। তো সে একবার একবার তার মধ্যে এই ক্যারেক্টারটা মানে সে ইনবিল্ড করেছিল যে সে মিঠুন চক্রবর্তী এবং এই ক্যারেক্টারটা সে। তো পুরো বাড়ির দেওয়ালে লিখে দিয়েছিল, মানে ওই যে ডায়লগটা তুমি বললে যে জল ঢোড়াও নই জাত গোখরো এবং এক ছোবলি ছবি, এবং প্রত্যেক দিন সন্ধেবেলা এই ডায়লগটা উনি প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা পারফর্ম করতেন ওই রকটায় বসে। মানে মানে সাংঘাতিক মজা হতো, মানে দেখতে এত মানে এত সুন্দর করে বলতো এবং একদম নকল একদম মানে টু দি পয়েন্ট কপি করতো। মানে সত্যি বলা উচিত না যে মানে কারুর সাইকোটিক প্রবলেম নিয়ে অবশ্যই খুব খুব হাসি মজা করা আমাদের একদমই উচিত না, কিন্তু যে বিষয়গুলো তিনি তার ওটা মিমিক্রি করার ক্ষমতা ছিল,
0: ক্ষমতাটা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ,
1: মানে সে যেভাবে মিমিক্রি করতো মানে আমরা অবাক হয়ে দেখতাম বারান্দা দিয়ে, আরে কি দারুণ করছে। মানে ওই মিমিক করার ক্ষমতাটা কিন্তু সত্যি কুর্নিশ জানানোর মতো সেই মানুষটা।
0: একটা জিনিস আমার মনে হয় আমি দেখেছি অনেক কেস এই এই মুহূর্তে মনে আসছে যে অনেকে কিন্তু যখন এই হিরো বা হিরোইনের কোনো একটা পর্দার হিরো বা পর্দার নায়িকার জন্য একদম ফ্যান হয়, অন্ধভক্ত যারা হয়, তখন কিন্তু এই সাইকোটিক প্রবলেমগুলো অনেক সময় আসে যে তারা তাদেরকে মিমিক করে এবং তারা তাদেরকে মানে ভাবে যে ওটাই সেই ক্যারেক্টারটা।
1: একদম
0: এই ফ্যান্ডম থেকেও কিন্তু এই জিনিসটা আসে।
1: এটা এটা সত্যিই আসে, কারণ মানে কিছু মানুষ হয় তারা এক একজনের খুব খুব মানে তার একদম ফ্যান গার্ল বা ফ্যান বয় এবং সেইটা থেকে কিন্তু মিমিক করার ক্ষমতা এবং মানে এটা সত্যি একদম মানে পুরো বিশাল পর্যায়ে পৌঁছে যেতে পারে এই ফ্যান্ডমটা কিন্তু। তো
0: আচ্ছা এটা নিয়ে বোধহয় আমরা মনপাড়া জংশনে আলোচনা করতে পারি।
1: একদম একদম একদম। কিন্তু আমরা আজকে এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিয়ে যখন কথা বলছি সেখানে আরো একটা ডায়লগ রয়েছে, সেটা আমরা বলবো না কোন সিনেমার ডায়লগ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবশ্যই। সেটা হচ্ছে টিকটিকি আর গিরগিটি সমগোত্রীয় হলে হলেও এক জিনিস নয়। এটা হচ্ছে ডায়লগটা যে টিকটিকি আর গিরগিটি সমগোত্রীয় হলেও এক জিনিস নয়, এই ডায়লগটা তুমি কোন সিনেমায় শুনেছো সেটা তোমাকে বলতে হবে, ঠিক আছে। তো অবশ্যই সেই সিনেমাটা সবাই দেখেছো এবং সেই সিনেমার একটা হিন্ট গান কিন্তু তোমাদের জন্য দিয়ে যাব।
0: বেশ বেশ,
1: গানটা শুনে কিন্তু ফিরে এসে উত্তরটা দিও কেমন।
0: গানটা শুনো, রূপম ইসলামের কণ্ঠে এই গানটি, ফিরে আসছি গানের পর।

0: জিজ্ঞাসা তোমার ফোন নাম্বারটা একটু দাও তো।
1: কেন?
2: সে কি ফোন নাম্বার দেবে না?
1: কেন দেব?
2: মানে ফোন নাম্বারটা চাইছি, দাও।
1: এখন অন এয়ার দেব?
2: হ্যাঁ, মানে তুমি আমার স্কুলমেট, ছোটবেলার বন্ধু, পাড়ার পরিচিত।
1: ছোটবেলার
2: বন্ধু, পাড়ার পরিচিত না হলে ফোন নাম্বার দেওয়া যাবে না।
1: হ্যাঁ, এটা আমি শিখেছি কার থেকে বলতো?
2: কার থেকে?
1: মিমি চক্রবর্তী থেকে।
2: আচ্ছা,
1: এবং মানে এই সিনেমাটা বোঝে না একটা এটার পপুলার ডায়লগ যে তুমি কি আমার স্কুলমেট, ছোটবেলার বন্ধু, বাড়ার পরিচিত
2: না তো,
1: তাহলে কি কি করে বিশ্বাস করবো তোমাকে? মানে এই যে বিশ্বাস করার ব্যাপারটা, এখানে মানে মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা আবার দুর্ধর্ষ লেগেছিল সত্যিই তাই।
2: এবং মিমি চক্রবর্তী না, সোহম মিমির যে জুটিটা বাংলা সিনেমায়,
1: মানে এটা সত্যি, মানে সোহম মিমির যে জুটিটা তৈরি হয়েছিল সেই জুটিটা কিন্তু সাংঘাতিক ভালো ছিল,
2: একদম
1: দারুণ ভালো একটা চরিত্র ছিল। কিন্তু আমরা যে প্রশ্নটা রেখে গেছিলাম সেটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি। আমরা রেখে গেছিলাম যে
2: এই ডায়লগ বলেছিলাম,
1: টিকটিকি আর গিরগিটি সমগোত্রীয় হলেও এক জিনিস নয়। এটা আমরা বলেছিলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই ডায়লগটা আমরা শুনেছি, কিন্তু কোন সিনেমা থেকে? অবশ্যই অনেকে উত্তর দিয়েছো, শুভশ্রী, বাবাই চক্রবর্তী, সুমিতা রায়, সিদ্ধার্থ পাল, সবাই বলছে মিশর রহস্য। আর একেবারে সবাই ঠিক কথা বলেছে। এবং আমরা যে গানটা শোনালাম, কাকাবাবুর গান, সেটা অবশ্যই মিশর রহস্য থেকে। এবং তোমাদেরকে সাবধান করে বিশ্রামে চলে এসেছি আমরা আবার, মানে বিশ্রাম নিতে আমরা আবার তোমাদের সামনে আড্ডা দিতে চলে এসেছি। তোমাদের সামনে কেন বললাম, কারণ আমরা অলরেডি এই ফেসবুক লাইভ রয়েছে যুবাণী কলকাতার ফেসবুক পেজ থেকে, আমাদের ফোন লাইন খোলা রয়েছে 0332213 1342। আর আমরা যেটা কথা দিয়েছিলাম যে আমরা কিন্তু এই যে মিশর রহস্যের কথা বললাম, মিমি চক্রবর্তীর কথা বললাম, এবার কিন্তু আমরা একটু বলিউডে ঢুকবো।
2: বলিউড,
1: বলিউডে মানে এই অলরেডি কমেন্টে অনেকজন বলেছে যে কিতনে আদমি থে,
2: ও শোলের সে ডায়লগটা মানে ফাটাফাটি একদম, বুঝতে পারলে তো?
1: একদম একদম, মানে এই ডায়লগটা সবাই, মানে আমরা হয়তো সবাই ইউজ করি যে কিতনে আদমি থে, দো থে সরদার। তো এই যে মজার, মানে সত্যি মজার মজার ডায়লগগুলো ছিল। এবং আরেকটা খুব খুব ইন্টারেস্টিং ডায়লগ, তো সেই ডায়লগটা কিন্তু সৌরভ বলবে তোমাদেরকে। বেশ,
2: মানে ধরো এইটা ডায়লগটা বলার আগে আমি বলি যে এরকম অনেকেই হতে পারে যে ধরো বললো যে তোমার কাছে এটা আছে ওটা আছে, তো মানে আমার কাছে এটা আছে ওটা আছে, তোমার কাছে কি আছে? তো তখন কেউ যদি বলে মেরে পাস মা হে রে পাগলা,
1: মানে সত্যি, মানে এই এই মেরে পাস মা হে এই ডায়লগটা কিন্তু সত্যি কথা বলতে দিওয়ার সিনেমায় যখন মানে অমিতাভ বচ্চন বলছেন যে মেরে পাস গাড়ি হ্যাঁ, বাংলা হ্যাঁ, মকান হ্যাঁ, তেরে পাস ক্যা হ্যাঁ, তখন যে ডায়লগটা শশি কাপুরের কণ্ঠে যে মেরে পাস মা হ্যাঁ, তারপরে যে ধুমতানা মিউজিক,
2: এই ধুমতানা ব্যাপারটা কিন্তু হয় ডায়লগগুলোর পরে,
1: একদম মানে এটা থাকবেই। তো

0: সত্যি একটা পাওয়ারফুল ডায়লগ, যে মানে সত্যি সমস্ত কিছু থাকলেও মা আছে মানে শক্তি আমার কাছে।
1: আরেকটা হচ্ছে এই পাওয়ারফুলের কথা বললে মনে পড়লো, পুষ্পা নাম শুন কি ফ্লাওয়ার সামঝে কিয়া ফায়ার হু ম্যায়।
0: একদম পুষ্পা তো মানে পুষ্পার প্রত্যেকটা ডায়লগই ভালো, মানে সব প্রত্যেকটা মানে শুধুমাত্র যে এক একটা সিঙ্গেল ডায়লগ সেটা নয়, কিন্তু মানে পুরো ডায়লগ ফরমেশনটা সিনেমা সিরিজে মানে সত্যি ভালো।
1: এবং তুমি ভাবো যে একটা রিজিওনাল ইন্ডাস্ট্রি, সেখান থেকে পুষ্পা তৈরি হওয়া এবং সেটা পুরো ভারত জুড়ে ছড়িয়ে পড়া, পুরো গোটা সিনেপ্রেমী দর্শকদের কাছে পুষ্পা এখন একটা মানে ব্র্যান্ড বলতে পারো।
0: একদম সত্যি ব্র্যান্ড, সত্যি ব্র্যান্ড। এবং পুষ্পা ছাড়াও মানে পুষ্পার মানে মানে একটা অড়া তো আমরা দেখেছি
1: আল্লু অর্জুন,
0: হ্যাঁ, কিন্তু অড়া কাকে বলে সেটা আমরা দেখেছি ডন সিনেমায়। একদম মানে ডন সিনেমায় আমাদের অমিতাভ বচ্চন তার যে অড়াটা,
1: তো সেটা কিন্তু পকড়না মুশকিল হি নাহি প্রিয়শমা নামুমকিন
0: হ্যায়। তো এই এই সিনেমার ডায়লগগুলো কিন্তু আমাদের কাছে মানে সত্যি কাল্ট ক্লাসিক বলতে এইগুলোকেই আমরা হয়তো বুঝি।
1: একদম একদম একদম। আর মিস্টার ইন্ডিয়ার কথা তো বলছো না, মিস্টার ইন্ডিয়ার কথা বলো, ওই যে সোনালী পোশাক তার সঙ্গে একটা শয়তানি হাসি এসে যে ডায়লগগুলো বলছে সিগনেচার স্টাইলে,
0: একদম মানে ওখানে তো মানে যে ডায়লগটা ছিল বিখ্যাত অম্বেশপুরীর যে মগাম্বো খুশুয়া
1: খুশুয়া,
0: মানে এখনো পর্যন্ত যারা যারা আমাদের যুবাণীর শো শোনো এবং FM এও শোনো তারা কিন্তু খুব ভালো করে জানে যে আমাদের মজারু মানেই মজারুর শেষে ওই একটা উত্তর দিলেই সেখানে যে মগাম্বো খুশুয়া ওই যে সাউন্ডটা বাজে না সেটা কিন্তু সাংঘাতিক, সেটা শুনতেই ভালো লাগে। তো হ্যাঁ এরকম অনেক সিনেমা নিয়েই তো আমরা কথা বলছি, এবং এই প্রথমে যখন কমেন্ট পড়ছিলাম তখন আরেকটা মানে এই পেয়েছিলাম, সেটা হচ্ছে তোমার ওই যে 70 মিনিট, তোমারে পাস 70 মিনিট টাইম হ্যায়। এখন আমরা বলছি যে হ্যাঁ সত্যি আমাদের কাছে খুব কম টাইম আছে, খুবই কম, এবং আরও একজন বন্ধু আসবে তোমাদের কাছে মানে এই ওয়ার্ল্ড কাপের গল্প বলতে। কিন্তু তার আগে যে বিষয়টা মানে এই যে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এই যে সিনেমায় যে একটা ডায়লগ সেটা কিন্তু আমি সব জায়গায় বলি যে বড় বড় দেশো মে আসি ছোট ছোট বাতে হোতি রহতি হ্যায় সেনোরিটা। তো এই ডায়লগটা
1: কিন্তু কেউ বলেছে কখনো প্রিয়শমা যে এরকম সেনোরিটার মতন একটা কেউ বলেছে যে বড় বড় দেশো মে এসি ছোট ছোট বাতে হোতি রহতে?
0: কেউ বলেনি বিশ্বাস করো, কেউ বলে না আমাকে, দুঃখের বিষয় আমার মানে খুবই দুঃখের বিষয়।
1: তার জন্য তোমাকে একটা ডায়লগ বলতে
0: বলো বলো,
1: জিন্দেগি বড়ি হোনি চাইয়ে লম্বি নেহি।
0: ও বাবা আনন্দ, তো মানে সত্যি এই ডায়লগগুলো কিন্তু আমাদের সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে, কারণ কোনোদিন আমরা এগুলো ভুলবো না,
1: ভুলবো না।
0: মানে ধরো সমস্ত কিছু তুমি ওম এইটা বললে যে জিন্দেগি বড়ি হোনি চাইয়ে লম্বি নেহি, তো এই এই লম্বি জীবনে যখন একটা মেয়ে তার মানে বিবাহিত সম্পর্ক কাটাচ্ছে, সেখানে একটা ধরো কেউ একটা বললো যে এই সিঁদুর টিঁদুর পরে কি হবে, তখন এটা মেয়ে বললো এই চুটকি সিন্ধুর কি কিমত তুম কিয়া জানো রমেশ বাবু। তো এই ডায়লগ, এই ডায়লগগুলো কিন্তু মানে মানে আমাদের এখন যেগুলো ফেসবুক মানে বাদবাকি যা মিডিয়া রয়েছে সেইগুলোতে মানে এই যে ছোট ছোট মিম তৈরি হয়, একদম মিম মেটেরিয়াল, এগুলো সত্যি মিম মেটেরিয়াল,
1: মানে শৈশব বানপ্রস্থ থেকে আমরা গ্রাহস্থতে চলে এসেছি,
0: কিন্তু এই ডায়লগগুলো আমরা ভুলিনি ভুলিনি ভুলবো না, এরকম একটা বিষয়। তো এরকম ডায়লগ এইসব তো হবেই, কিন্তু এই যে 70 মিনিট টাইম হ্যায় আমাদের কাছে কিন্তু এই 90 মিনিটের খেলার একটা ছোট্ট, একদম এই ফিফা ওয়ার্ল্ড কাপের একটা সুন্দর একটা প্রতিবেদন রয়েছে আমাদের বন্ধু সৌরিকের থেকে।
1: সৌরিকের
0: এই ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ, তো ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ তোমাদের সঙ্গে প্রতিদিনই থাকছে এবং আজকেও থাকবে, অন্যথা হবে না, এবং তোমাদের সঙ্গে রয়েছে সৌরিক। তাহলে সৌরিকের কথা শুনে আমরা আবার ফিরে আসছি আজকের আড্ডায়, এবং খুব কম সময়ের জন্য ফিরে আসবো তোমাদের সঙ্গে। চলো সৌরিকের কথা শুনে আমরা চলে আসি
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: একটা গোটা জেনারেশন যারা রেডিও শুনে এবং টেলিভিশন পর্দায় চোখ রেখে বড় হয়েছে, দেওয়ালে পোস্টার টাঙিয়েছে আর বন্ধুদের সঙ্গে তর্কে মেতেছে, তাদের কৈশোর আর যৌবনের অলিখিত সমাপ্তি ঘটেছে এই 2026-এর ফিফা বিশ্বকাপে। ফাইনালের অন্তিম মহাযুদ্ধের বাঁশি বাজার আগেই ফুটবল বিশ্ব টের পাচ্ছে এক চরম শূন্যতা, কারণ এরপর মাঠের সেই চেনা জাদুকরদের অনেকেই আর কখনো দেশের জার্সি গায়ে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না। আমাদের ছোটবেলা সেই বাঁধ ভাঙা উন্মাদনা, চায়ের কাপে তুফান তোলা তীব্র গোল ডিবেট আর ফুটবলকে ঘিরে প্রতি 4 বছরের যে চেনা উত্তেজনা, তার শেষ সলতেটুকু জ্বলছে এখনো। তাদের বিদায় লগ্নে আর দীর্ঘ লড়াই ও অনন্য অবদানকে উৎসর্গ করে এক গভীর শ্রদ্ধার্ঘ। আজ ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে তোমাদের সঙ্গে আমি সৌরিক। প্রথমেই পর্তুগালের মাদাইরার এক অতি সাধারণ পরিবার থেকে উঠে এসে বিশ্ব ফুটবলের সিংহাসন

দখল করার গল্পটার নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সে আমাদের শিখিয়েছে, প্রতিভা যদি ঈশ্বরের উপহার হয় তবে কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছেশক্তি দিয়ে সেই প্রতিভাকেও টেক্কা দেওয়া যায়। বিশ্বকাপের মঞ্চে তার অবদান অবিস্মরণীয়। 5টা ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য নজির কিংবা স্পেনের বিপক্ষে সেই হ্যাট্রিক, রোনাল্ডো মানেই ছিল শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার গ্যারেন্টি। বিশ্বকাপ ট্রফি না পাওয়ার এক চাপা আর্তনাদ হয়তো তার কেরিয়ারে থাকবে, কিন্তু তার রেখে যাওয়ার নেভার গিভ আপ মেন্টালিটি আগামী শতকের ফুটবলারদের বুক চিতিয়ে লড়তে শেখাবে। অন্যদিকে আসি ব্রাজিলের সাম্বা ফুটবলারের কথায়। নেইমার জুনিয়রের পায়ে বল যখন থাকত, তখন সবুজ মাঠটা মনে হতো ক্যানভাস, আর সে একজন চিত্রশিল্পী। সাম্বার ছন্দ, নিখাদ আনন্দ আর ড্রিবলিংয়ে যে ঐতিহ্য, ব্রাজিলিয়ান ফুটবলারের মূল শক্তি, নেইমার ছিল তার শেষ খাঁটির প্রতিনিধি। পেলের গোল সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার মহাকাব্যিক কীর্তি করার পরও বিশ্বকাপ ট্রফি না পাওয়ার দুঃখ থাকবে, কিন্তু 2026-এর এই মঞ্চ থেকে তার বিদায় মানে ফুটবল থেকে এক অদ্ভুত সুন্দর শৈল্পিক ড্রিবলিং আর নিখাদ আনন্দের চিরতরে বিদায় নেওয়া। অন্যদিকে ফুটবল বিশ্বে মেক্সিকান গোলকিপার গুইলার্মো ওচোয়া এক পরম বিস্ময়ের নাম। ক্লাব ফুটবলে হয়তো সে আর 5টা সাধারণ গোলকিপারের মতোই ছিল, কিন্তু প্রতি 4 বছর পর যখন বিশ্বকাপে সাইরেন বাজত, ওচোয়া রূপান্তরিত হতো এক অপরাজেয় প্লেয়ারে। 2014 ফিফা বিশ্বকাপের ব্রাজিলের একের পর এক আক্রমণ যেভাবে গোল লাইন থেকে ফিরিয়ে দিয়েছিল, কিংবা 2018-তে জার্মানিকে স্তব্ধ করে দিয়েছিল, গোটা বিশ্ব তখন দেখেছিল এক অলৌকিক উপাখ্যান। ওচোয়া প্রমাণ করেছিল যে বিশ্বকাপের মঞ্চে মহানায়ক হওয়ার জন্য কোনো বড় ক্লাবের তকমা লাগে না। বিশ্ব ফুটবলের মঞ্চ থেকে তার বিদায়ের সঙ্গে সঙ্গে বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর আর রহস্যময় একটা অধ্যায়ের অবসান ঘটল। অন্যদিকে আসি যুদ্ধবিধ্বস্ত শৈশব থেকে মিডফিল্ড শাসনের রাজপুত্রের কথায়। ক্রোয়েশিয়ার স্বাধীনতা যুদ্ধের ভয়াবহতা কিংবা রিফিউজি ক্যাম্পে কেটে যাওয়া শৈশব আর শীর্ণকায় শরীরের কারণে বাতিলের খাতায় পড়ে যাওয়া লুকা মদরিচ, তার জীবনের শুরুটা অনেকটা এরকমই ছিল। কিন্তু সেই ছেঁড়া জুতো পরা ছেলেটাই যে বিশ্ব ফুটবলের মিডফিল্ড শাসন করবে কিংবা ক্রোয়েশিয়াকে ফুটবল মানচিত্রের শীর্ষে তুলবে তা কে জানত। 2018 সালে দলকে ফাইনালে তোলা এবং ব্যালন ডিওর জয় ছিল তার আজীবন লড়াইয়ের উপহার। 2026-এর এই শেষ বিশ্বকাপে এসেও তার পাসিংয়ের ধার কমেনি। তার বিদায় মানে মাঠের নিখুঁত আর্কিটেকচার আর এক মার্জিত ফুটবল যুগের অবসান। মিশরের রাজা যে পুরো আফ্রিকান ও আরব অঞ্চলের ফুটবল উন্মাদনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, তার নাম মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে রেকর্ড করা সালাহ যখন দেশের জার্সিতে নামত, তখন তার কাঁধে থাকত কোটি কোটি মানুষের স্বপ্ন। বিশ্বকাপের মঞ্চে তার উপস্থিতি সবসময় ছিল এক পজিটিভ এনার্জি যা চিরস্মরণীয় হয়ে থাকবে। এরপর আসা যাক সেই নামটার কাছে, যা উচ্চারণ করলেই ফুটবল খেলাটার প্রতি এক গভীর কৃতজ্ঞতা তৈরি হয়। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালের আসর বসতে চলেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি ফ্লাইং স্পেন, আর এই ফাইনাল ম্যাচটা হতে চলেছে ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সর্বশ্রেষ্ঠ জাদুকর, ফুটবলের ঈশ্বর লিওনেল মেসির শেষ নৃত্য। গত 2 দশক ধরে যে আমাদের প্রতিটা উইকেন্ড আনন্দময় করে তুলেছিল, ফুটবলকে করে তুলেছিল কবিতার মতো সুন্দর। 2022 সালে কাতার বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা উঁচিয়ে ধরে যে দীর্ঘদিনের গোট ডিবেটের চিরতরে অবসান ঘটিয়েছিল, এই 2026 বিশ্বকাপে এসেও তার সেই জাদুকরী ড্রিবলিং আর নো লুক পাস পুরো বিশ্বকে সম্মোহিত করে রেখেছিল। ফাইনালে ট্রফি ডিফেন্ড করার চূড়ান্ত পরীক্ষাটা এখনো বাকি, তবুও মেসির এই জার্নি আমাদের জীবনের সবচেয়ে বড় মোটিভেশন। ক্যারিয়ারের শুরুতে দেশের জার্সিতে একের পর এক ফাইনাল হারার যন্ত্রণা, তীব্র সমালোচনা, সাময়িক অবসর সব কিছুকে পেছনে ফেলে যেভাবে সে প্রতিবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে, তা শেখায় যদি তোমার বিশ্বাস অটুট থাকে তবে নিয়তি একদিন তোমাকে তোমার প্রাপ্য ফিরিয়ে দিতে বাধ্য। ফাইনালের স্কোরবোর্ড যাই হোক না কেন, ফুটবলের ঈশ্বর হিসেবে মেসির বিদায় ইতিমধ্যে সোনার অক্ষরে লেখা হয়ে গেছে। মাঠে তার শেষ 90 বা 120 মিনিটে জাদু উপভোগ করার জন্য পুরো পৃথিবী এখন স্তব্ধ হয়ে অপেক্ষা করছে। আমাদের শৈশব, আমাদের কৈশোর আর বুকের ভেতর লালন করা ফুটবল উন্মাদনাকে নিজের রক্ত ঘাম দিয়ে এভাবে রাজকীয় রূপকথায় রাঙিয়ে দেওয়ার জন্য এই কিংবদন্তিদের জানাই এক পৃথিবী কৃতজ্ঞতা। আর কয়েকদিন পর যখন স্টেডিয়ামের আলো একে একে নিভে যাবে, তখন শুধু একটা টুর্নামেন্ট শেষ হবে না, শেষ হবে আমাদের ফেলে আসা দিনগুলোর সবচেয়ে সুন্দর থিয়েটার।

0: লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার জুনিয়র, লুকা মদ্রিচের মতো যে সমস্ত কিংবদন্তি সারা মাঠ রাজ করে বেরিয়েছে, তাদের ছাড়া এই সবুজ মাঠ আর কোনোদিন কখনোই আমাদের সেই চেনা ছোটবেলাকে ফিরিয়ে দিতে পারবে না। এতক্ষণ তোমাদের সঙ্গে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়েছিলাম আমি সৌরিক।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: রাউন্ড আপ তোমাদের শোনালো সৌরিক, এবং সত্যি আমরা এই কিংবদন্তিদের প্রতি কৃতজ্ঞ। এবং আজকের আড্ডা, আজকের এই সিনেস্কোপের আড্ডা কিন্তু শেষ
3: করতে হচ্ছে
2: একদম, কারণ
3: আমাদের সিনেমা এমন ছিল যেগুলো আমরা হয়তো বলতে পারলাম না, কিন্তু যেতে যেতে একটা ডায়লগ আমি বলবোই, সেটা হচ্ছে 74.5 থেকে মাসিমা মালপোখামু
2: একদম। আর আজকের মতো কিন্তু আমাদের আড্ডা থেকে আমরা বিদায় নিচ্ছি, তোমাদের সঙ্গে ছিলাম আমি প্রিয়স্মা, আমার সঙ্গে
3: সৌরভ,
2: এবং আজকের মতো টাটা বাই বাই। আর হ্যাঁ, থেমে নয়, প্রেমে থেকো আর শুনতে থেকো যুববাণী। গানটা শুনবো রথিজিৎ ভট্টাচার্য এবং অন্তরা মিত্রের কণ্ঠে, কেমন?

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে বাংলার মুখ।
3: গর্বের জেলায় হুগলিতে অবস্থিত হারুয়াজার নাম সিঙ্গার খালের পূর্ব দিকে আমাদের প্রিয় এই গ্রাম। চারিপাশে সবুজ শ্যামল, মাঠে মাঠে

0: আমির কথাই বলবো। প্রবীণ মানুষ সুকুমার ঘরা এই গ্রাম নিয়ে তার অনুভূতি ব্যক্ত করে বলেন,
1: এই গ্রামের পশ্চিম দিক দিয়ে অদূরেই বয়ে চলেছে বিখ্যাত নদ দামোদরের প্রধান শাখা নদী মুন্ডেশ্বরী। গ্রামের মধ্যভাগ দিয়ে প্রসারিত আছে তারকেশ্বর রাধানগর সড়ক পথ, যার অদূরেই অবস্থিত বিখ্যাত শৈব তীর্থ তারকেশ্বর, ভারত পথিক রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগর। ফারুয়াই গ্রামটি আনুমানিক 3,500 লোক সংখ্যা বিশিষ্ট একটি ছোট গ্রাম। আমার বাল্যকালে অর্থাৎ আজ থেকে প্রায় 65-70 বছর পূর্বে দেখেছি এই গ্রামের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করতেন। প্রতি বছর দামোদরের বন্যায় ফসল নষ্ট হয়ে যেত। গ্রামের হাতে গোনা কয়েকটি পরিবার অর্থনৈতিক দিক থেকে সচ্ছল অবস্থায় ছিলেন। গ্রামের এহন অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন ঘটে যায় 1970-75 সালের মধ্যে, যখন এই গ্রামে 3টি আলু সংরক্ষণের হিমঘর স্থাপিত হয়। এই 3টি কোল্ড স্টোরেজ স্থাপনে গ্রামের মানুষই জমি দেন, ফলে গ্রামের প্রায় 1/3 কৃষি জমি কমে যায়। কিন্তু হিমঘর স্থাপনের ফলে হারুয়া গ্রাম ও পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষ আলু ব্যবসার সুযোগ লাভ করেন এবং আলু রেডি করার কাজে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়। এবার হারুয়া গ্রামের শিক্ষার বিষয়ে আসি। আমাদের ছেলেবেলায় গ্রামে কেবল একটি প্রাথমিক বিদ্যালয় ছিল, যেখানে আমরা প্রাথমিক পাঠ গ্রহণ করেছি। কিন্তু উচ্চ ও উচ্চতর বিদ্যালয়ে পাঠ গ্রহণের জন্য প্রায় 5 কিলোমিটার দূরে যেতে হতো, ফলে তখন গ্রামে শিক্ষার প্রসার ছিল অত্যন্ত নিম্নমানের। বিশেষ করে বালিকাদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার প্রসার প্রায় ছিলই না। গ্রামের এই অবস্থার আমূল পরিবর্তন ঘটে যায় 1972 খ্রিস্টাব্দের পর, যখন পার্শ্ববর্তী ভুঁয়েড়া গ্রামের মাননীয় ডক্টর ভরতচন্দ্র কুমারের উদ্যোগে হারুয়া গ্রামে একটি জুনিয়র হাইস্কুল স্থাপিত হয়। এই বিদ্যালয় স্থাপনের জমিদান করেন শ্রদ্ধেয় অষ্টমোহন ঘোষ, ভানুচরণ ঘোষ, বাইদ্যাস মালিক এবং রাধানাথ ঘোড়া মহাশয়। জুনিয়র হাইস্কুল হিসেবে 1 জানুয়ারি 1986 এবং উচ্চ বিদ্যালয় হিসেবে 1 জানুয়ারি 2006 সরকারি অনুমোদন লাভ করে। আমি উক্ত বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলাম। বর্তমানে হারুয়া গ্রামের বালক ও বালিকাদের শিক্ষার হার 100%। আয়ুর্বেদিক ডাক্তার আছেন গ্রামে দুজন। আমার ছেলেবেলায় দেখেছি স্বর্গীয় অর্জুনচন্দ্র জানা মহাশয়ের ঠাকুর দালানে নিয়মিতভাবে প্রতিদিন সন্ধ্যাবেলা হরিনাম সংকীর্তন হতো এবং উনি নিজেও একজন স্বনামধন্য হরিনাম সংকীর্তনের গায়ক ছিলেন। পরবর্তীকালে অর্জুনচন্দ্র জানা মহাশয় গ্রামে প্রথম নিজ খরচে দুর্গোৎসবের সূচনা করেছিলেন। পরবর্তীকালে সুকুমার ঘোড়া মহাশয়ের বাড়িতে তিনি নিজ খরচে দুর্গাপুজো শুরু করেন। বর্তমানে হারুয়া গ্রামে সর্বজনীন দুর্গোৎসবের সংখ্যা 4টি। হারুয়া গ্রামে প্রতি বছর মকর সংক্রান্তির দিন গঙ্গা মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমার পিতৃ পিতামহের চরণ ধূলি স্পর্শে ধন্য অভিমান্বিত মাতৃস্বরূপা আমার হারুয়া গ্রাম উন্নয়নের দিকে এগিয়ে চলুক।
0: এই অঞ্চলের চাষবাস নিয়ে বলেন অভিজ্ঞ চাষী অশোক ঘোড়া।
2: 16 বছর বয়স থেকে আমরা চাষবাস করছি, 54-55 বছর বয়স এখন। আমার ছেলে এরা তো কোনো চাষবাসের দিকে আগ্রহ নেই, কারণ এই ফসলের যে সমস্ত দামগুলো হচ্ছে বা জিনিসের যে উৎপাদন হচ্ছে তাতে আমরা কোনো লাভ কিচ্ছু পাচ্ছি না। কৃষক পরিবারের যে সমস্ত ছেলে এখনকার প্রজন্মের তারা কিন্তু অনীহা প্রকাশ করছে, চাষ করে কি হবে, চাষের মধ্যে আমরা কিছু পাচ্ছি না। আমরা আলু ধান এবং বাদাম এই 3টি ফসল চাষ করি। এখানে মোটামুটি সব রকমেরই চাষ বেশি, তবে আলু চাষ, বাদাম চাষ আর ধান চাষ এই 3টে চাষই বেশি হয় এবং সবজি চাষও প্রচুর পরিমাণে হয়, ধান চাষ একবারই হয়। কৃষক মান্ডিতে আমাদের বিক্রি করা হয়, কিন্তু ওই মান্ডিতে তো সকলের সুযোগ সুবিধাটা পায় না এবং যতটা পরিমাণে ধান উৎপাদন হয় সেটা পুরোপুরি বিক্রি করার সুযোগ আমরা পাইনি। এতে খুবই অসুবিধা হয়, খরচার তুলনায় যে পরিমাণে ধানের দাম আমাদের দেয় তাতে করে আমাদের লাভ এমন কিছু হয় না। যতটুকু নিজেরা খেটে কুটে করতে পারি সেটাই আমাদের সঞ্চয়ের মধ্যে আসে, বাকিটা সবই লসের দিকে যায়। বাদামটা এখানে আমাদের লোকাল যে সমস্ত খদ্দের থাকে যারা মিল করেছে তারা নিয়ে যায়, আশানুরূপ দাম আমরা পাইনি। স্থানীয় বাজার বলছে আমাদের লোকালিটির মধ্যে সব দোকানদারি আছে যারা সব ওই ফসল কিনে, পাইকারি বড় বাজার সেরকম কিছু নেই। এখানে একটা সবজি বাজার আছে ওই মসিনন ফুটবল মাঠে, শশা লঙ্কা ঝিঙে টিঙে এইসব ফসলগুলো ওখানে বেচা কেনা হয়। যে সমস্ত দূরের পাইকারিগুলো আসে ওরা খুব কম দামে আমাদের কাছ থেকে মালগুলো নিয়ে যায়।
3: চাষের জন্য জল কোথা থেকে পান?
2: আগে খুবই কষ্ট ছিল, এখন সব সাবমার্সিবল নানারকম ছোটখাটো মোটর হয়েছে, জল উঠছে, জলের জন্য কোনো অসুবিধা তেমন কিছু হয় না। এখন মোটামুটি অনেকটাই লাঘব হয়েছে আগের থেকে। আগেতে ডুই সিঁচনি দিয়ে নদীর জল থেকে 2-3 বার ধাপ করে করে জল চাষ করা হতো, 3 মাকে করে জল দিয়ে আলু চাষ করা হতো, কোনো ডোবাকে গর্ত করে কেটে সেখানে জল জমলে সেই জলকে আমরা ডুই বা সেচের মাধ্যমে চাষ করতাম। আমার ছোটবেলা যে অভিজ্ঞতা আমার দেখেছি, আমার বাবারা জ্যাঠারা কাকারা যেসব চাষ করতো খুব কষ্ট হতো। তখন ছোটখাটো যে ভিলাস মেশিনগুলো 2-1টা গ্রামের মধ্যে হতে ছিল, অন্য গ্রাম থেকে আমরা এখানে চাষবাস করতাম। গ্রামের জন্মজুর খুব একটা পাওয়া যায় না, ওই বাঁকুড়া পুরুলিয়া থেকে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলো আসে, তাও সেখানে আনতে যেতে হয়, তাদের খরচা দিয়ে আনতে হয়, সবসময় থাকে না, ওরা অল্প স্বল্প কাজ থাকতে থাকতেই চলে যায়।

0: সুবিধা হয় চাষবাস করতে। 350 টাকা রোজ নিয়ে নেয় ওরা, এবং খাওয়া দাওয়া সবই দিতে হয়, জ্বালানি দিতে হয়। সারের দাম আর বছরের তুলনায় এবছর পার প্যাকেটে প্রায় 800-900 টাকা করে বেশি, এবং ওই যে তেলের দাম ঊর্ধ্বগামী হওয়ার জন্য যে সমস্ত কৃষি যন্ত্রপাতিগুলো চালানো করা হয়, ট্রাক্টর রোটার টোটার এই সব জিনিসগুলো দিয়ে, সেখানে তো প্রচুর রেট দিতে হচ্ছে না। এখন ছোটো ট্রাক্টারগুলো 550-600 টাকা পর্যন্ত রেট নিয়ে নিচ্ছে। যে সমস্ত বড় রোটারগুলো আসছে ওরা প্রায় 25-30 টাকা মিনিট হিসেবে আমাদের কাছ থেকে পয়সা নিচ্ছে। হিসেব করে দেখা যাচ্ছে আমার লাভের মুখ কিছু দেখতে পাচ্ছি না।
1: কথা বলে নিয়েছিলাম অঙ্গনওয়াড়ি কর্মী রেখা ঘরার সঙ্গে।
2: হারোয়া প্রাথমিক বিদ্যালয়ে আমার কেন্দ্রটা চলে। আগে ধরুন খাতা কলমে কাজ করতাম, খাতা কলমে কাজ করে ফুলফান তো অনেক মতো হয়ে যেত, ওদের ঠিক মতন ট্র্যাক করা যেত না। কিন্তু এখন পোষণ অ্যাপ বলে একটা অ্যাপ এসেছে, ওই ডিজিটাল টুলের মাধ্যমে কাজ করে থাকি, এবং ওদের ওজন উচ্চতা ওই ডিজিটালের মাধ্যমে করে, ফলে তাদের যে পুষ্টির যে স্তরটা বা ওজন উচ্চতাটা ওখানেই আমাদের ট্র্যাক করা হয়ে যায়, আমাদের খাতা কলম ওটা করতে হয় না। এখন ছবির কার্ড মানে লার্নিং যেসব সরঞ্জামগুলো শেখার জন্য ওগুলো সব এখন দেয়া হয়, ফলে শিশুরা স্কুলমুখী হতেও খুব অভ্যস্ত হয়েছে। ওরা 3 বছর থেকে স্কুল আসছে, আর তাদেরকে মায়ের স্নেহ দিই, ফলে তাদের মধ্যে এমন স্কুল আসার একটা অভ্যাস তৈরি হয়ে যায়, এর জন্য স্কুল ছুটটা অনেক কমে যাচ্ছে। আমরা মাতাস মিটিং এর মাধ্যমে মায়েদেরকে অনেক সচেতন করতে পেরেছি, পরিষেবাটা অনেক উন্নত হয়েছে এবং সকলেই সেন্টারে এসে পরিষেবাটা নিচ্ছে। এক কথা আমরা এই পরিষেবাটা প্রায় আমাদের গ্রামের প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছি। আর প্রতিষেধক নিত না তখন, মায়েরা মিটিং করতো না, কিন্তু আশা কর্মী আমরা সবাই মিলে বুঝিয়ে এগুলোর আওতায় আনতে পেরেছি। আমাদের এখানে তো স্পট ফিডিংটা চালু হয়নি, আমরা একটু ক্যারিয়ারে দিয়ে দিই, নিয়ে চলে যাই, মায়ের ওটা যে বুঝিয়ে বুলিয়ে খায়, বলে এখানে দিদি বাচ্চারা ভালো খেতে পারবে না, আমরা যে বুঝিয়ে একটু খাইয়ে দেবো। আইসিডিএস দৌলতে মায়েদেরকে অনেকটা আমরা বাইরে বের করতে পেরেছি বা মিটিং ফিটিং এ আনতে পেরেছি। প্রতিষেধকে আগে যেমন নিত না বা নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করতো না, এখন সেগুলো সব আমাদের দৌলতে অনেকটা উন্নত হয়েছে।
1: চলুন শুনে নেওয়া যাক পঞ্চম শ্রেণীর ছাত্রী রাগিশ্রী পাত্রের গান।

0: এই গ্রামের মানুষের স্বাস্থ্য চিন্তায় নিরলস পরিশ্রম করে চলেছেন কিছু আশাকর্মী। এরকমই একজন বিজলি ঘরা আমাদের জানালেন,
1: প্রথম প্রথম যখন আমি বাড়ি যেতাম, মানুষ হয়তো একটু ইতস্তত বোধ করত, কিন্তু আস্তে আস্তে আমরা ঘরের মেয়ের মতো হয়ে উঠলাম। কোনো বাচ্চা বা মায়ের কোনো দরকার হলে সবার আগে ডাক পড়ে এই আশা দিদিকেই। আজ আমরা যে পরিষেবাগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি তার পরিধি কিন্তু অনেক বড়। গর্ভবতী মা ও শিশুর যত্ন, কোনো মা গর্ভবতী হওয়ার পর থেকে তার নিয়মিত চেক আপ, আয়রন ট্যাবলেট দেয়া এবং হাসপাতালে সুরক্ষিত প্রসব নিশ্চিত করা আমাদের প্রধান কাজ। টিকাকরণ পোলিও থেকে শুরু করে বাচ্চাদের সমস্ত জরুরি টিকা যাতে সময় মতো পড়ে তা আমরা বাড়ি বাড়ি গিয়ে আমাদের বোঝাই ও নিশ্চিত করি। পরিবার পরিকল্পনা সচেতনতা, মায়েদের স্বাস্থ্য ও পুষ্টি পরিবার পরিকল্পনা নিয়ে দিদিমণিদের মতো বুঝিয়ে সচেতন করি। গ্রামের ওআরএস বিতরণ, ডায়রিয়া ও জ্বরের মতো সাধারণ রোগের প্রাথমিক ঔষধ দেয়া এবং দরকার হলে রোগীকে সাথে করে বড় হাসপাতালে নিয়ে যাওয়া কাজ আমরা করি। আজ যখন পিছন ফিরে তাকাই তখন খুব আনন্দ হয়। আজ আমাদের কাজের ফলে গ্রামের মানুষের মধ্যে একটা মস্ত বড় পরিবর্তন এসেছে। এখন আর কোনো মা প্রসবের জন্য কুসংস্কারের ওপর ভরসা করে না, সবাই হাসপাতালে নিয়ে যান। মায়েদের আর শিশুর পুষ্টির হার আগের চেয়ে অনেক বেড়েছে। সামান্য কোনো অসুস্থ হলে মানুষ এখন আর হাতুড়ে ডাক্তারের কাছে ছুটে যায় না, আমাদের সাথে বা সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সাথে যোগাযোগ করে। মানুষের মনের এই বিশ্বাসটা কাজের সবচেয়ে বড় পুরস্কার। আমাদের এই কাজের গুরুত্ব টাকার অঙ্কে মাপা যায় না। যখন কোনো সুস্থ মা তার হাসি মুখের বাচ্চাকে কোলে নিয়ে আমাদের দিকে তাকিয়ে হাসে, কিংবা কোনো বয়স্ক মানুষ আশীর্বাদ করে,

0: তখন মনে হয় আমাদের এই পরিশ্রম সার্থক।
1: কিশোরী বিবাহ রোখা গেছে?
0: না, ততটা এখনো রোখা যায়নি, কিন্তু অনেকটা মানে আটকেছে। কিন্তু এখন বয়সের পরিপ্রেক্ষিতে যারা মানে বোঝে না, 18 বছরের নিচে এখন বিবাহ করে ফেলছেন। কিশোর কিশোরীগুলোকে আমরা বোঝাতে পারছি যে এখন বিয়ে যদি কোনো কারণে হয়েও থাকে, বাচ্চা নেয়ার কোনো পরিকল্পনা যেন না করে, তার জন্য আমরা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য মেথড দিই। সেই মেথড তারা নেয় কিন্তু সেইগুলো মানে তারা বোঝে, এবং 18 বছরের নিচে তারা বাচ্চা নেয়নি।
1: স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র আছে এখানে?
0: হ্যাঁ, আছেন আকরি শ্রীরামপুর, ওই আন্ডারেই আমরা কাজ করি। সাধারণ মানুষের সকল রকম চিকিৎসা হয়।
1: স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র যদি না হয় তাহলে আবার কোথায় যায়?
0: আরামবাগ রুরাল হসপিটালে যায়, এখন মেডিকেল হসপিটাল হয়ে গেছে, ওখানে তাদেরকে রেফার করা হয়। আরামবাগ রেফার করলেন, কলকাতাতেও যেতে হতে পারে।
2: হারুয়া নিয়ে আরো কিছু বলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৌমেন ঘোষ।
3: আমি 16 বছর শিক্ষকতা করতে গিয়ে যেটা দেখছি, গ্রামের সব থেকে বড়ো যেটা প্রবলেম হচ্ছে, প্রথম জেনারেশন আসছে স্কুলেতে, সেখানে দেখা যাচ্ছে তারা আসছে অক্ষর জ্ঞান শিখতেই তাদের 4 থেকে 5টা ক্লাস চলে যাচ্ছে। এবার স্কুলের মধ্যে একটা ক্লাসে 30 থেকে 40 জন ছাত্র থাকে, ফলে তাদেরকে এক একজনকে আলাদাভাবে দেখা সম্ভব হচ্ছে না। যতটা পারা যাচ্ছে চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা স্কুলটা যতক্ষণ থাকছে স্কুলের পরিবেশের মধ্যে, পড়াশোনার পরিবেশের মধ্যে থাকছে, তার বাবা মারা লেখাপড়ার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, তারা ডেলি লেবার হিসাবে কাজ করে, ফলে তাদের বাড়িতে পড়াশোনার কোনো পরিবেশই নেই। তো এই প্রবলেমটা সব থেকে বড়ো, যাদের অক্ষর জ্ঞানটুকু করাতেই বা রিডিং পড়াতেই 4 থেকে 5 বছর সময় চলে যাচ্ছে। তারপর যখন তারা হাইস্কুলে যাচ্ছে, হাইস্কুলের শিক্ষকরাও সেই একই প্রবলেমে তাদেরকে নিয়ে ভুগছে। যে সমস্ত ছেলেগুলো এই পরিবেশটা কাটিয়েও তাদের পড়াশোনার জীবনটা শেষ করছে, তারা দিশাহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। পড়াশোনা শেষ করার পর তারা কী করবে সেটা নিয়েই তারা বিভ্রান্ত, এবং তারা বিভিন্ন পেশায় চলে যাচ্ছে, কেউ স্বর্ণকারে চলে যাচ্ছে, কেউ অন্যান্য যে কাজ রয়েছে সেখানে যাচ্ছে, লেখাপড়ার যে সার্থকতাটা তারা কিন্তু সেখানে গিয়ে হারিয়ে ফেলছে।
2: কবিতা আবৃত্তি করে শোনায় দুই বোন।
4: আমার নাম শ্রেয়সী ঘরা। জীবনানন্দ দাশের কবিতা আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক, আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে।
5: আমার নাম সাক্ষী ঘরা। প্রতুল মুখোপাধ্যায়ের লেখা কবিতা আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ, আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই, আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার, বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক, আমি একবার দেখি বারবার দেখি দেখি

0: বাংলার মুখ,
1: আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশি তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়, বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ।
2: গ্রামীণ পশু চিকিৎসক অসীম ঘোষ বললেন অনেক কথা।
3: 1997 সাল থেকে ভেটেনারি প্র্যাকটিশনারে কর্মরত, আমাদের গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রামে লোকালের মধ্যে দেখা যায় গরু, মহিষ, ছাগল, ভেড়া, শুকর, মুরগি ইত্যাদি পালিত হয়। এই চিকিৎসা জগতে থাকতে যে আমরা দেখেছি গরুর বিভিন্ন টাইপের রোগ হয়, ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ, ছত্রাক ঘটিত রোগ ইত্যাদি দেখা যায়, এবং কৃমিনাশক ওষুধ সঠিক সময়ে খাওয়াতে হয়। যদি কৃমিনাশক ওষুধ না খাওয়ানো হয় তাহলে পুষ্টির অভাবে বিভিন্ন রোগের শিকার হতে পারে এবং পশু মারাও যেতে পারে। পশু যাতে মারা না যায় সরকার বর্তমানে এমভিউ মোবাইল ভেটেনারি ইউনিট সৃষ্টি করেছে, এবং সেখানে পুরসুরা পঞ্চায়েত সমিতিতে প্রত্যেকটা জিপিতে দুটো করে ডেট দেওয়া হয় মাসে। সেই দুটো ডেটে যে গ্রামে আমরা চুজ করি বা ভেটেনারি অফিসার যে চুজ করে সেখানে ট্রিটমেন্ট দেওয়া হয়। তারা বিনা পয়সায় ট্রিটমেন্ট পায়, কিছু মিনারেল পায়, কিছু ভিটামিন পায়, কিছু প্রতিষেধক পায়। এছাড়াও আমরা যারা প্র্যাকটিসরত খুব কম পয়সায় পরিষেবা দিয়ে থাকি। ভাইরাস ঘটিত রোগের মধ্যে আমরা দেখেছি যে FMD ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, জলাতঙ্ক ইত্যাদি রোগগুলো থাকে, কাউপক্স থাকে। সঠিক টাইমে যদি টিকাগুলো দেওয়া যায় তাহলে প্রাণীর মারণ রোগ থেকে বাঁচানো যায়। তো এইগুলো সরকার যেমন চেষ্টা করছেন আমাদের তরফ থেকেও আমরা চেষ্টা করি, খুব কম পয়সার মাধ্যমে সেবা দেওয়া হয়।
2: গান শোনালো সপ্তম শ্রেণীতে পাঠরত ঈশান ঘোষ।

0: সাগরচন্দ্র ঘড়ার সঙ্গে কথা বলে জানলাম আরো কিছু তথ্য।
1: বাড়িয়ে দাও, তোমার হাত শুরু হয়েছিল 2020 সাল নাগাদ, ওই সময় তখন
2: শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান, রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপন। বিজ্ঞাপনের বিরতির পর আবারও আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠানে ফেরা।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: যাচ্ছি ঘন্টার পর ঘন্টা শুধু জল, যে জায়গাগুলো আগে বসতি ছিল, গ্রাম ছিল, সব জলের তলায় বিলীন হয়ে গেছে। আমরা এইভাবে করে মোট চারবার আমরা বন্যা দুর্গতদের আমরা সাহায্য করেছি এবং আমাদের যে হাত বাগানের যে সাহায্য তাতে কিন্তু শুধু শিক্ষক নয়, এই হারুয়া, ঘলদিগরুই, শ্যামপুর, চিলাটাঙ্গি সমস্ত গ্রামের মানুষ যারাই শুনেছে যে আমরা এরকম একটা মহৎ পরিকল্পনা করেছি, তারা যে যেমন পেরেছে সাহায্য হাত বাড়িয়েছে, আমরা সেটা সাদরে গ্রহণ করেছি। তারপরে আমরা প্রতি বছর রক্তদান শিবির

0: বৃক্ষরোপণ প্রকল্প, সামাজিকভাবে যারা খুব পিছিয়ে পড়া দুস্থ অথচ মেধাবী ছেলে তাদেরকে কী করে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাদের জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থা করেছি। 23 সালে বীভৎস বন্যা হয়েছিল আমাদের এখানে খানাকুলে, আমরা লিটার লিটার জল প্যাকেট প্যাকেট নৌকো ভর্তি, মানে একটা নৌকো শুধু জল, আরো দুটো নৌকাতে খাবার দাবার এরকম নিয়ে গিয়ে সবাইকে বলাই রয়েছে এই যেন সবাই সাঁতার জানে, কেউ বিনা সাঁতারে জানে কেউ উঠে পড়ুনি, যে কোনো সময় নৌকা ডুবে যাওয়ার আতঙ্ক ঘূর্ণি নদীর মধ্যে হচ্ছে। সেই অবস্থায় আমরা নিয়ে গিয়ে ওই দুর্গত এলাকাগুলোয় ত্রাণ দিয়ে দিয়েছি। দামোদরের ভেতরে অনেক বসবাস আছে, বিশেষ করে খুব দুস্থ যারা ওই বাঁকুড়া পুরুলিয়া প্রত্যন্ত এলাকা উঠে এসে কলোনি করে বাস করে, ওই তাদের প্রতি বছরই বন্যার সময় একটা বীভৎস পরিস্থিতি সৃষ্টি হয়। এই সময় আমরা প্রতি বছরই এখন ওই খিচুড়ি বা তরকারি ভাত এইসব মোটামুটি 4-5 দিন যতদিন না বন্যাটা যাচ্ছে আমরা বিলানার ব্যবস্থা করি।
1: গ্রামের যুবক,
2: আমার নাম রোহিত খড়া। প্রত্যেকটা বাবা মাই পড়াশোনার দিকে কার্পণ্য করছেন আর কি, মানে চেষ্টা করেন, অবশ্যই চেষ্টা করেন। হয়তো আমি যখন পড়াশোনা করি আমি মাধ্যমিক পর্যন্ত খুব একটা বেশি টিচার পাইনি, কিন্তু এখন আমি দেখছি আমার যে ভাইয়েরা পড়ছে মানে মোটামুটি 5টা 6টা করে টিচার এখন দিচ্ছেন আর কি, যারা খেটে খাচ্ছে তারাও চেষ্টা করছে আর কি দেওয়ার। তো সেই দিক থেকে বলা যায় যে আগ্রহটা আছে বা সবাইয়েরই চেষ্টা আছে যে তার ছেলে মেয়েদেরকে আরো এগিয়ে দেওয়ার জন্য আর কি।
1: স্থানীয় কবি পল্টু মাঝি কথা বলার শেষে নিজের লেখা কবিতাও পড়ে শোনান।
3: আমি পেশায় একজন শিক্ষক, সেই সঙ্গে আমার একটা নেশা হচ্ছে লেখালেখি। আমাদের এই শ্রীরামপুর কৈলাসচন্দ্র হাই স্কুল আছে, ওখানে বিভিন্ন মনীষীদের জন্মজয়ন্তীতে আমরা সাহিত্য আলোচনা করি এবং স্কুলের ছেলেমেয়েদেরকে আছে তাদেরকেও শেখাই, যাতে মানুষের সংস্কৃতি দিকটা আরও অগ্রসর হয়, তারা সংস্কৃতি মনোভাবাপন্ন হয় এবং আমাদের যে বাংলার ঐতিহ্য কালচার কৃষ্টি সেগুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কবিতার নাম মধ্যবিত্তের ব্যথা। বাজারদর আগুন ছোঁয়া, পকেট থাকে গড়ের মাঠ, কষ্টের মধ্যে সংসার চলে, বিলাসিতা দূরে থাক, আত্মসম্মান নিয়ে চলেন, সংসারেতে অভাব থাকে নিত্য, বুকে কান্না মুখে হাসি এরাই হলো মধ্যবিত্ত। সন্তানের উচ্চ শিক্ষার জন্য দিন রাত মেহনত করে, সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে এরা দেনার দায়ে পড়েন, অভাব অনটনের ব্যথা হৃদয়ে রেখে বহু কষ্টের মধ্যে কাটান তারা দিন, পরিশ্রমের ঘাম ঝরিয়ে পরিশোধ করেন ঋণ, সংসারেতে রেশনের টান দিতে হবে ইলেকট্রিক বিলের টাকা, দুশ্চিন্তায় ঘুম আসে না মাসান্তে পকেট একেবারে ফাঁকা, জীবন সংগ্রামে টিকে থাকতে কত স্বপ্ন রয়ে যায় অধরা, নিজ স্বপ্ন জলাঞ্জলি দিয়ে জীবন এখন হতাশায় ভরা, কাঁদতে চাইলেও কাঁদতে পারে না, উদাস থাকে চিত্ত, সমস্ত শখ বিসর্জন দিয়ে সমাজ সংসারে এরাই মধ্যবিত্ত।
1: বাপ্পাদিত্য মালিক,
4: আমি হারুয়া স্বামী বিবেকানন্দ ইয়াংস্টার ক্লাবের একজন সদস্য এবং হিসাবরক্ষক আছি। আমাদের গ্রামের একটাই অভাব, সেটা হচ্ছে একটা পরিপূর্ণ খেলার মাঠ, যেটা এই খুবই অল্প সময়ের মধ্যেই শুরু হয়েছে এবং তার জায়গা পাওয়া গেছে এবং 50% কাজ হয়েছে। আমরা যেই সময় খেলাধুলা,
5: আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন সাথের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপন। বিজ্ঞাপনের বিরতির পর আবারও আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠানে ফিরে যাওয়া।
6: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: আমাদের গ্রামের মানুষ বিভিন্নভাবে যাত্রা নাটক এই সমস্ত সাংস্কৃতিক দিকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমিও 2-3টে যাত্রা মানে পড়াশোনা খেলাধুলার মধ্যবর্তী সময়েও আমার ইচ্ছার সহিত আমি করেছি, যার ফলে আমাদের গ্রামে আপনি বলতে পারেন এই চর্চা খুবই সুন্দরভাবে আছে। মানুষের মধ্যে একটা সুন্দর মেলবন্ধন আমাদের গ্রামে কাজ করে থাকে। আমাদের গ্রামে প্রত্যেক বছর 1-2টি করে যাত্রা হয়েই থাকে। আমাদের গ্রামে 2-3টে দল রয়েছে, একটা দল তো প্রত্যেক বছর করে আর একটা দল আছে এবছর হয়তো

0: অর্থের জন্য আবার পরবর্তী সময়ে তারা করে, যেটা আমাদের গ্রামের একটা ঐতিহ্য বলতে পারেন। যেটা আমাদের সমস্যা হচ্ছে পানীয় জল, এখানে পাইপ লাইন কমপ্লিট করা আছে কিন্তু এখানে জলের ব্যবস্থা সেভাবে হয়নি, এটার একটা খুবই সমস্যা। গ্রামের মানুষ নিজস্ব অর্থে তারা তাদের বাড়িতেই সজলধারার মতো করে সাবমার্সেবল টিউবওয়েলের ব্যবস্থা করেছে, কিন্তু এটা সার্বিকভাবে সকলের তো নেই, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তাদের কথা চিন্তা ভাবনা করতে গেলে তারা একটু কষ্টের মধ্যেই আছে। দুটি একটি টিউবওয়েল আছে, সেখান থেকে তারা ওই জল সংগ্রহ করে।
1: মাটির গানে বাউল শিল্পী শ্যামল পাত্র, সঙ্গতে রয়েছে উঁড়ি পুত্র সূর্যোদয় পাত্র।

শুনলেন হুগলি জেলার অন্তর্গত হারুয়া গ্রামের কথা। আগামী বাংলার মুখ অনুষ্ঠানগুলিতে তুলে আনবো এরকম অনেক গ্রামের শব্দচিত্র।

বাংলার মুখ আজ তাহলে এ পর্যন্তই। গ্রন্থনা শর্মিষ্ঠা সরকার, শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, নিবেদনে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর জন্য রাজ্য সরকার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। বন দপ্তরের তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় 10 কোটি গাছ লাগানোর জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন, ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর, ইন্ডিয়ান অয়েল, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। চুক্তি অনুযায়ী পশ্চিম বর্ধমানের 90 হেক্টর খনি এলাকায় ECL 1 লক্ষ, ইন্ডিয়ান অয়েল পূর্ব মেদিনীপুরের 150 হেক্টর জমিতে 21 লক্ষ ম্যানগ্রোভ গাছ এবং DVC বাঁকুড়া পুরুলিয়ার 79 হেক্টর জমিতে 1 লক্ষ চারা গাছ রোপণ করবে বলে জানা গিয়েছে। অরণ্য সপ্তাহ উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৌতলা পঞ্চায়েত এলাকায় পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এলাকার সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা একযোগে চারা গাছ রোপণ ও সিডবল ছড়ানোর উদ্যোগ নেন। পাকা রাস্তার দুধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর পাশাপাশি আশেপাশের এলাকায় সিডবল ছড়িয়ে সবুজায়নের বার্তা দেওয়া হয়। পড়ুয়াদের নিয়ে একটি সচেতনমূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়। শিক্ষক শিক্ষিকারা জানান, সুন্দরবনের পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় বেশি করে গাছ লাগানো এবং নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ বিপত্তারিণীর ব্রত উদযাপিত হচ্ছে। দেবী দুর্গার 108 রূপের একটি হল বিপত্তারিণী। জগন্নাথ দেবের রথযাত্রা এবং উল্টো রথের মাঝে শনি ও মঙ্গলবার এই পুজো হয়। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা

0: ভিড়ে আজ সকাল থেকেই চলছে পূজার্চনা। প্রচণ্ড ভিড় নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বাঁকুড়ায় বিপত্তারিণীর পুজো দিতে বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড়। 13 রকমের ফল, লাল সুতো, পান, দুর্বাসহ নানা নৈবেদ্য সাজিয়ে পুজো দিচ্ছেন তাঁরা। হুগলির তারকেশ্বরে শ্রাবণী মেলার আজ সূচনা হয়েছে। প্রতিবছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ বাবা তারকনাথের মাথায় জল ঢালতে তারকেশ্বরে যান। বৈদ্যবাটী, নিমাইতীর্থ ঘাট, সুরী ঘাট, পোদ্দার ঘাটে জলযাত্রীদের নিরাপত্তায় প্রশাসনের তরফে যাবতীয় বন্দোবস্ত নেওয়া হয়েছে। নিমাইতীর্থ ঘাট থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের তরফে শিবির ও সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। এছাড়াও নিমাইতীর্থ ঘাট থেকে শেওড়াফুলি স্টেশনের দিকে বিভিন্ন পয়েন্টে ভিড় নিয়ন্ত্রণ করতে অস্থায়ী গেটের ব্যবস্থা করেছে প্রশাসন। আগামী সোমবার সংখ্যক পুণ্যার্থীর ভিড় হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ স্কুলগুলিতে পড়ুয়াদের মোবাইল ফোন আনা এবং ব্যবহারের ওপর কঠোর নির্দেশিকা জারি করেছে। ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের অনুমতি ব্যতীত স্কুলে মোবাইল ফোন আনা বা ব্যবহার করা চলবে না। অভিভাবকদেরও স্কুলে মোবাইল আনতে নিরুৎসাহিত করতে বলা হয়েছে। আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকে গতরাত থেকে একটানা বৃষ্টির জেরে একাধিক নদী ও ঝোড়ার জলস্তর বৃদ্ধি পেয়েছে। ফুলে ফেঁপে উঠেছে জয় বীরপাড়া নদী। জামতলা এলাকার বাংরি নদীতে ফের হরপাবান দেখা দেওয়ায় টোটোপাড়া সহ আশপাশের একাধিক এলাকার সঙ্গে মাদারিহাটেও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত। হলং নদীর জল বাড়ায় জলদাপাড়া বনবিভাগের কার্যালয় ও জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেছে। উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কমবে। গ্রামীণ সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা। এখন জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জানানো হয়েছে, 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং কুচবিহার জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কোথাও কোথাও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন রজনীকান্তের গান। দুপুর 1টায় রম্যগীতি, 1:45 মহিলা মহল উপস্থাপনায় আত্রেয়ী সমাজপতি। দুপুর 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। দুপুর 2:30 সাঁওতালি অনুষ্ঠান। দ্বিতীয় অধিবেশনে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বিতান্দে, 5:30 শিল্পভারতী, একজন গয়না নির্মাতার যাত্রা, এ বিষয়ে শিল্পাদের সাক্ষাৎকার নিয়েছেন সময়িতা দাস। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:38 কৃষক ও তার পরিবার, সাধারণ মানুষের জন্য আইন, এ বিষয়ে প্রদীপ কুমার চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। সন্ধ্যে 7:00 কৃষি কথার আসর, পিএম কিষাণ সম্মান নিধি কি এবং কেন, এ বিষয়ে ডক্টর চন্দন মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 বিচিত্র সংবাদ, 8:00 অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম উপস্থাপনায় অর্ঘ্য সর্দার, 9:00 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার, 9:15 ভজন, শিল্পী মধুজা চট্টোপাধ্যায়, 9:30 মুখোমুখি, বিশিষ্ট দেহসৌষ্ঠ প্রদর্শক মলয় রায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন দেবর্ষী ঘোষ। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভায় শুনবেন সেতার দেবব্রত মিশ্র। আকাশবাণী বেনারসি বেনারস কেন্দ্রের নিবেদন।

রাত 11টায় কীর্তন শিল্পী পলাশ সরকার, 11:10 বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান প্রসঙ্গে শুনলেন। এখন রজনীকান্তের গান, প্রথম গানটির শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

শুনলেন রজনীকান্তের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

রোমগীতির আসরে আজকে প্রথম গানটি বুদ্ধদেব রায় এবং সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। গানটির কথা লিখেছেন বুদ্ধদেব রায়।

রবীন্দ্রগীতির আসরে পরের গানটির কথা লিখেছেন নিরূপ মিত্র, সুরারোপ করেছেন প্রবীর মুখোপাধ্যায়, শিল্পী তাপস চট্টোপাধ্যায়।

শুনছেন রম্যগীতি, পরের গানটি কথা লিখেছেন সুধীন দাশগুপ্ত, সুরারোপ করেছেন সুধীন দাশগুপ্ত, শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়।

সুভাষ মুখোপাধ্যায়ের কথায় সুধীন দাশগুপ্তের সুরে, রোমগীতির পরের গান সমবেত কণ্ঠে।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন রৌম্যগীতি। পরের গানটির কথা লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার, সুরারোপ করেছেন নীতা সেন, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

রোমগীতি রাষ্ট্রের পরের গান কথা লিখেছেন সুনীল দত্ত, সুরারোপ করেছেন জ্যোতির্ময় বোলেল, সমবেত কণ্ঠে।

রমাগীতির আসরের শেষ গানটি কথা লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার, সুরারোপ করেছেন নচিকেতা ঘোষ, শিল্পী স্বপ্না দাশগুপ্ত।

0: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম ওয়ানের সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, একটি কঠোর পদক্ষেপের বার্তা। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই ত্রিদেশীয় সফরে আগামীকাল রওনা হবেন। টোকিওয় জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পি ভি সিন্ধু। আসি বিস্তারিত খবরে। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম ওয়ান সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ করা হয়েছে। মহাকাশযানটি হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট এরোস্পেস তৈরি করেছে। উল্লেখ্য, ভারতের মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাইয়ের স্মরণে বিক্রম ওয়ান উৎক্ষেপণ করা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যে ফোনে অভিনন্দন জানান। এই মিশনকে ভারতের মহাকাশ অভিযানের এক ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করে তিনি বলেন, চার পর্যায়ের এই রকেট দেশের তরুণ দের মধ্যে মেধা ও উদ্ভাবনী শক্তির প্রতিফলন।
1: সবচেয়ে পেহলে তো আপকো বহুত বহুত বধাই।

0: কেন্দ্রীয় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং স্কাইরুট মহাকাশ সংস্থাকে ভারতের প্রথম বেসরকারি অরবিটার বিক্রম ওয়ানের সফল উৎক্ষেপণের শুভেচ্ছা জানান। সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, এই উৎক্ষেপণ ভারতের মহাকাশ গবেষণার সাফল্য ও মহাকাশ অর্থনীতির উল্লেখযোগ্য প্রতিফলন। তিনি আরও বলেন, এর ফলে আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় ভারতের অবস্থান আরও দৃঢ় হল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, একটি কঠোর পদক্ষেপের বার্তা। নতুন দিল্লিতে আজ বাহিনীর প্রথম সম্মেলনে শ্রী সিং বলেন, ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদীদের দরজায় পৌঁছবে তা নয়, তাদের আস্তানার ভেতরে ঢুকে আঘাত হানবে। উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার মধ্যে রয়েছে আকাশতীর, আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ব্রহ্মসের মতো অস্ত্র, এই সমস্ত অভিযানে ব্যবহার করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন।
1: आतंकवाद के खिलाफ भी हमारी गवर्नमेंट ने पूरी दुनिया के सामने अपने बदले हुए नजरिए को स्पष्ट किया है। आतंकवाद के विरुद्ध जीरो टॉलरेंस हमारे लिए केवल एक स्टेटमेंट नहीं है, बल्कि लाइन ऑफ एक्शन है। आतंकवाद के खिलाफ हम दरवाजे पर नहीं बल्कि घर में घुसकर मारेंगे। ऑपरेशन सिंदूर के दौरान सारी दुनिया ने यह देख भी लिया, हमारी सेनाओं का पराक्रम तो हमेशा ही अद्भुत रहा है।
0: প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, গত ১২ বছর ধরে নরেন্দ্র মোদী সরকার দেশে প্রতিরক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার ভিত্তিতে শক্তিশালী করার সমস্ত রকম পদক্ষেপ করেছে। দেশে প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড উচ্চতায় পৌঁছে হয়েছে ১,৭৮,০০০ কোটি টাকায়, যা ২০১৪ সালে ছিল প্রায় ৪০,০০০ কোটি টাকার কাছাকাছি। সরকার এবছর প্রতিরক্ষা উৎপাদন ২,০০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে। রাজ্য সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। এর আগে জুমাগাছে বিএসএফ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। প্রহরী সম্মেলনে অংশ নিয়ে বিএসএফের একাধিক পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন তিনি। কথা বলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে। এরপর রাজ্যের নতুন ফৌজদারি আইনের বাস্তবায়ন এবং জন্মমৃত্যুর নথিভুক্তকরণ নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। বৈঠক শেষে কলকাতায় আসবেন শ্রী শাহ। সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানেও তার যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর সুপারি বাগান এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। আহত একজন জানা গেছে, দিন কয়েক আগে উত্তর চব্বিশ পরগনার কামারহাটির এক বাসিন্দা ওই বাড়ির একটি ঘর ভাড়া নেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত সন্ধ্যায় দুই ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে ওই ঘরে রেখে আসতে দেখা যায়। এরপরই শোনা যায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির দুটি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশের ঘরে থাকা এক ব্যক্তি আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে সুতলি বোমা সরঞ্জাম উদ্ধার করেছে। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসা করছে পুলিশ। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা দপ্তর সে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির গুণগত মান ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যস্তরের মূল্যায়ন ও অ্যাক্রেডিটেশন সেল গঠন করেছে। জাতীয় মূল্যায়ন ও অ্যাক্রেডিটেশন কাউন্সিলের আদলেই এই সেলটি তৈরি করা হয়েছে। প্রথমে ৩৪১টি সরকারি ও বেসরকারি

0: পর্যন্ত এক প্রশিক্ষণ কর্মশালায় 100-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। মধ্যপ্রদেশের রেওয়া জেলায় বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গাওয়ান থানার পুলিশ ভুট্টার বস্তার ভেতরে লুকিয়ে রাখা 2000 কেজির বেশি গাঁজা বাজেয়াপ্ত করেছে। অভিযানে আন্তঃরাজ্য মাদক চোরাচালান চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পুলিশ প্রায় 4,25,00,000 টাকা মূল্যের সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে। এই মাদক প্রয়াগরাজে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই ত্রিদেশীয় সফরে আগামীকাল রওনা হবেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিভি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, এ মাসের 25 তারিখ পর্যন্ত এই সফর চলবে। এই 3 দেশের রাষ্ট্রপতিদের আমন্ত্রণেই রাষ্ট্রপতি মুর্মুর এই সফর। এই প্রথম কোন ভারতীয় রাষ্ট্রপতি মলদোভা প্রজাতন্ত্র এবং উত্তর ম্যাসেডোনিয়া সরকারি সফরে যাচ্ছেন। 3 দশক পর কোন ভারতীয় রাষ্ট্রপতি রোমানিয়া সফর করবেন বলে জানান তিনি।
1: These state visits are being undertaken at the invitation of the presidents of Republic of Moldova, Republic of North Macedonia and Romania. The three-nation visit is of considerable historic significance as it marks the first ever bilateral visits by an Indian president to the Republic of Moldova and the Republic of North Macedonia. The visit to Romania will be the first state visit by an Indian president in over 3 decades.
0: সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। সোমবার থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। সমাজকর্মী সোনা মোয়াংচুককে আজ প্রয়োজনীয় চিকিৎসার কারণে দিল্লির একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দিল্লি পুলিশের উপনগরপাল সচিন শর্মা জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে সোনা মোয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়াতেই এই পদক্ষেপ। এদিকে হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর চারু বাম্মা জানিয়েছেন, তাকে নিরন্তর পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হচ্ছে। তার সম্পূর্ণ জ্ঞান রয়েছে এবং তার অবস্থা আপাতত স্থিতিশীল বলেও ডক্টর বাম্বা জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মানবাধিকার এজেন্সি পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের সাম্প্রতিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদীদের মৃত্যুর তদন্তের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে রাষ্ট্রসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক সংযত আচরণ করার পাশাপাশি পাকিস্তান কর্তৃপক্ষকে মানবাধিকার নিশ্চিত করার আর্জি জানিয়েছেন। চলতি মাসের শেষে আঞ্চলিক নির্বাচনের আগে যে হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। টার্ক উত্তেজনা প্রশমনে ওই অঞ্চলে শান্তি বজায় রাখার আবেদন জানান। টোকিওয়ে জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু। বিশ্বের 4 নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় চীনের ইউফেইকে হারিয়ে তিনি ফাইনালে ওঠেন। সিন্ধু প্রথম সেট 21-19 জিতে নেওয়ার পর দ্বিতীয় সেটে 15-10 এগিয়ে থাকার সময় তাঁর চীনা প্রতিদ্বন্দ্বী সেট ছেড়ে দেন। 31 বছর বয়সী সিন্ধু 2026 শুরু করেছিলেন বিশ্বের 18 নম্বর খেলোয়াড় হিসেবে, এখন তিনি উঠে এসেছেন 9 নম্বরে। আগামীকাল ফাইনালে সিন্ধু জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। ফিফা ফুটবল বিশ্বকাপে মায়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে ইউরোপের 2 দল ফ্রান্স ও ইংল্যান্ড। খেলা শুরু হবে রাত 2:30। এদিকে আগামীকাল নিউ ইয়র্কে নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও স্পেন। খেলা শুরু রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম-1-এর সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেছেন। টোকিওয়ে জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু। খবর পড়া এখনকার মতো শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্য সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। এর আগে জুমাগছে বিএসএফ ক্যাম্প পরিদর্শন

করেন তিনি। প্রহরী সম্মেলনে অংশ নিয়ে বিএসএফের একাধিক পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন শ্রী শাহ। কথা বলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গেও। এরপর রাজ্যে নতুন ফৌজদারি আইনের বাস্তবায়ন এবং জন্ম মৃত্যুর নথিভুক্তিকরণ নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। বৈঠক শেষে কলকাতায় আসবেন শ্রী শাহ। সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানেও অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যার দায়িত্ব ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ এক অনুষ্ঠানে তিনি বলেন এর ফলে পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ তৈরি হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সফরে চিকেন স্নেক করিডরের নিরাপত্তা এবং সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর সুপারিবাগান এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। আহত একজন জানা গেছে দিন কয়েক আগে উত্তর চব্বিশ পরগনার কামারহাটির এক বাসিন্দা ওই বাড়ির একটি ঘর ভাড়া নেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি গত সন্ধ্যায় দুই ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে ওই ঘরে রেখে আসতে দেখা যায়। এরপরই শোনা যায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির দুটি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশের ঘরে থাকা এক ব্যক্তি আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে সুতলি বোমার সরঞ্জাম উদ্ধার করে। ওই বোমা ফেটেই এই বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাড়ির মধ্যে এখনও একাধিক বোমা ছড়িয়ে ছিটিয়ে থাকায় বম্ব স্কোয়াড সেখানে রয়েছে। বেআইনি নির্মাণের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের আমতলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির কার্যালয়ের শেড ভেঙে দেওয়া হয়েছে। আজ সকালেই সেখানে অভিযানে নামে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, রয়েছেন দমকলের আধিকারিক বিডিও, বিএলআরও। পাঁচতলা ওই ভবনটি অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছাড়াই তৈরি করা হয়েছে বলে খবর। এর আগে সংশ্লিষ্ট পক্ষকে এ ব্যাপারে নোটিশ পাঠানো হলেও শুনানিতে কেউ উপস্থিত না থাকায় প্রশাসনের এই পদক্ষেপ। এদিকে ওই কার্যালয়ের ভেতরে ঢুকে ভাঙচুর চালাচ্ছেন একদল উন্মত্ত জনতা। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর জন্য রাজ্য সরকার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। বন দপ্তরের তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় 10 কোটি গাছ লাগানোর জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন, ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর, ইন্ডিয়ান অয়েল, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। হুগলির তারকেশ্বরে শ্রাবণী মেলার আজ সূচনা হয়েছে। প্রতিবছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ বাবা তারকনাথের মাথায় জল ঢালতে তারকেশ্বর যান। বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাট, সুরিঘাট, পদ্মার ঘাটে জলযাত্রীদের নিরাপত্তায় প্রশাসনের তরফে যাবতীয় বন্দোবস্ত নেওয়া হয়েছে। নিমাইতীর্থ ঘাট থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের তরফে শিবির ও সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। আগামী সোমবার বিপুল সংখ্যক পুণ্যার্থীর ভিড় হবে বলে মনে করা হচ্ছে। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ বিপত্তারিণীর ব্রত উদযাপিত হচ্ছে। দেবী দুর্গার 108 রূপের একটি হল বিপত্তারিণী। জগন্নাথ দেবের রথযাত্রা এবং উল্টো রথের মাঝে শনি ও মঙ্গলবার এই পুজো হয়। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে আজ সকাল থেকেই চলছে পূজার্চনা। বাঁকুড়ায় বিপত্তারিণীর পুজো দিতে বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড়। 13 রকমের ফল, লাল সুতো, পান, দুর্বাসহ নানা নৈবেদ্য সাজিয়ে পুজো দিচ্ছেন তাঁরা। দুদিন নিখোঁজ থাকার পর হাওড়ার রাইফেল শুটার দময়ন্তী সেনের সন্ধান মিলেছে। আজ ভোরে জেলার রামকৃষ্ণপুর ঘাট থেকে 15 বছরের ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। হাওড়া আদালতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে বাড়ি পাঠানো হবে। পরিবারের সঙ্গে মনোমালিন্যের কারণেই সে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পড়াশোনা এবং শুটিং কেরিয়ার নিয়ে সে মানসিক চাপে ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে দময়ন্তী। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরোনোর পরই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রী দময়ন্তী সম্প্রতি জাতীয় দলে ট্রায়ালে সুযোগ পেয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। ডুয়ার্সের সমতল পাহাড়ি অঞ্চলে একটানা বৃষ্টিতে বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে। বেহাল নিকাশি ব্যবস্থার কারণে নিচু এলাকায় জলজমায় ভোগান্তির মুখে পড়েছেন বাসিন্দারা। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকে গতরাত থেকে একটানা বৃষ্টির জেরে একাধিক নদী ও ঝোড়ার জলস্তর বেড়েছে। ফুলে ফেঁপে উঠেছে জয় বীরপাড়া নদী। জামাতলা এলাকার বাংরি নদীতে ফের হরপা পান দেখা দেওয়ায় টোটোপাড়া সহ আশপাশের একাধিক এলাকার সঙ্গে মাদারিহাটেও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কম থাকবে। বাংলার ফুটবল প্রেমীদের কথা মাথায় রেখে আগামীকাল অর্থাৎ রবিবার রাত 12:30 ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ রাজ্যের প্রতিটি জেলায় বড় পর্দায় সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। সাধারণ মানুষ যাতে একসঙ্গে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারেন সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ। স্থানীয় সংবাদ শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই মহিলা মহল।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করোনি কি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
3: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1455 पर कॉल करें।
1: ओलिविया नर्सिंग होम, ओलिविया नर्सिंग होम दमदम नागिर बाजार। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

সকলকে স্বাগত জানাই আজকের মহিলা মহলে। আজ রং মিলানতে নিয়ে বন্ধু আপনাদের সঙ্গে রয়েছি আপনাদেরই বন্ধু আত্রে। বর্ষা এসে গেল এবং শ্রাবণেরও শুরু, আর এই সময় বৃষ্টি গরম সবটাই লেগে থাকবে, কিন্তু আমরা নিজেদেরকে কিভাবে ভালো রাখব তাই নিয়েই আজকে কথা হবে। এই যে বর্ষা আমাদের কাছে বেশ স্বস্তি এনেছে, কারণ যা দাবদাহ ছিল গরমের তার থেকে খানিক মুক্তি, খানিক স্বস্তি, খানিকটু একটু বৃষ্টিতে ভেজা, আবার কখনো কখনো বৃষ্টির জলে ভিজে তারপরে যে সর্দি কাশি, একটু খুকখুক হওয়া এবং তারপর ওষুধ খাওয়া, এই সবটা নিয়ে আমরা বেশ এনজয় করছি, তাই তো? কিন্তু মাঝে মধ্যে যেটা হয় যে কখনো এক নাগারে বৃষ্টি হচ্ছে, কখনো আবার ঝিরিঝিরি বৃষ্টি। যেমন ধরুন এই আসার সময় বেশ খানিকটা পশলা বৃষ্টি হয়ে গেল, এক পশলা ঝিরিঝিরি বৃষ্টি হলো। ছাতার আড়ালে বৃষ্টির ফোঁটা থেকে সবসময় আমরা নিজেদেরকে কিন্তু বাঁচিয়ে রাখতে পারি না, মানে সম্ভব নয়। ছাতা খুলতে খুলতেই বাস থেকে নেমে বা অটো থেকে নেমে খানিকটা আমরা ভিজে যাচ্ছি। তো এই ভেজা মাথা যদি আমরা রেখে দিই তাহলে যে ফলটা হয় সেটা আমরা সবাই জানি, তাই না? ওই বৃষ্টিস্নাত কেশরাশির খানিক দখলে যায় কেশমার্জনীর, আর কিছুটা দখলে যায় ধরণীতলে। শুধু ভিজলেই নয়, গোটা বর্ষাকাল জুড়েই আমাদের

সবসময় কিছু না কিছু সমস্যা লেগে থাকে। হয় চুল উঠে যাচ্ছে, নয়তো চুল বেশ রুক্ষ হয়ে যাচ্ছে, কিংবা কখনো খুশকি হচ্ছে, অথবা কখনো কখনো তেলের পরিমাণটা চুলে বেড়ে যাচ্ছে। তো এই বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু বেশ জেরবার হয়ে যাই আমরা। তো এই সময় আমাদের করণীয় কি সেটা আজকে আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি, আর আপনারাও যদি কিছু টিপস দিতে চান সেটাও আমাদের জানিয়ে দিতে পারেন। আচ্ছা, তো এক্ষেত্রে প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মাথার ত্বক যাতে পরিষ্কার থাকে সবসময় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ সারাদিন বৃষ্টিতে ভিজে আসছি, তার পরক্ষণে হয়তো শোকালাম কিংবা কিঞ্চিত শোকালাম, পুরোটা না শুকিয়েই আমরা হয়তো চুলটা বেঁধে ফেলি, এটা থেকে চুল বেশি ওঠে, এটা আমরা তো জানি। তাই চুলের গোড়া আলগা রাখতে হবে, খুব জোরে টাইট করে না বেঁধে। চুলের গোড়া যদি খানিক আলগা থাকে তাহলে একটু শুকোনোর জায়গা থাকে, কিন্তু চেষ্টা করব যাতে আমরা ভেজা চুল কখনোই না বাঁধি। আর বাইরের ধুলো বালি ইত্যাদি থেকে রক্ষার জন্য তো আমরা সবসময় ভাবি যে চুল যাতে বাঁধা থাকে বাবা, যাতে চুল পড়া কম হয়, কিন্তু অনেক সময় যেটা দেখা যায় যে অতিরিক্ত আমরা টাইট করে ফেলছি, তো সেটাও যাতে না হয় একটু আলগা রাখতেই হবে। সপ্তাহে 2-3 বার যারা আমরা রোজ বাইরে বেরোচ্ছি সেটা শ্যাম্পু করার জন্য খুব প্রয়োজনীয়। চেষ্টা করব এই সময়টা মাইল্ড শ্যাম্পু যাতে ব্যবহার করতে পারি, সেটা আমাদের চুলের জন্য খুব ভালো, এবং তা দিয়ে ভালো করে ধোয়া। অনেক সময় তাড়াহুড়োতে আমরা চুল ভালো করে ধুই না, আবার অনেকেই আমাদের একটা ধারণা আছে মনের মধ্যে যে গরম জল ব্যবহার করা, এইটাও কিন্তু বেশ ক্ষতিকারক। তাই গরম জল ব্যবহার না করে যদি আমরা নর্মাল জল, যে জল আমরা পাচ্ছি সেই জলেই যদি চুলটা ধুয়ে নিই, বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে চুলটাকে শুকানোর ব্যবস্থা করতে হবে। আপনি তোয়ালে ইউজ করতে পারেন, গামছা ইউজ করতে পারেন, যা খুশি, কিন্তু চুলটা যাতে ভালোভাবে শুকোয়। কারণ বর্ষার দিন তো বেশিরভাগই রোদ উঠছে না, তো সেই সময়টাতে যাতে যদি ড্রায়ার চান ড্রায়ার ব্যবহার করতে পারেন। অনেকটা সময় পাখার তলাতেও চুল রেখে সেটাকে শুকানো এবং যতটা সম্ভব খুলে রাখা, না বেঁধে। হ্যাঁ, শোয়ার সময়টা তো অবশ্যই বেঁধে রাখার একটা বিষয় থেকেই যায়। আর প্রয়োজন, খুব প্রয়োজন যদি না হয় তাহলে রোজ শ্যাম্পু করার দরকার নেই। আরেকটা আমাদের ধারণা থাকে যে এই সময়টাতে যতটা সম্ভব তেল কম দেওয়া। কিন্তু তেল চুলের খাদ্য, সপ্তাহে একদিনও যদি আমরা তেল ব্যবহার করতে পারি সেটা আমাদের চুলের জন্য খুব ভালো হয়। শ্যাম্পু তো করলাম, কিন্তু শুধু শ্যাম্পু করলে তো হবে না, তার জন্য চাই কন্ডিশনার। কন্ডিশনার ব্যবহার করতেই হবে এই সময়। বৃষ্টি ভেজা চুল ধোয়ার পর ভালো করে চুল মুছে, যেটা বললাম ড্রায়ার ইউজ করতেই পারি, ড্রায়ার ইউজ করতে হবে, না হলে যতটা সম্ভব আমরা ফ্যানের তলাতেই শুকিয়ে নেব। আর এই সময় আমরা তেলের কথা যখন বললাম, চুলের খাদ্য তেল হিসেবে আমরা নারকোল তেল তো সবচেয়ে সেরা, এর বাইরে কিছু বলার নেই। তাছাড়াও যদি আমরা পারি নারকোল তেলের সঙ্গে একটু ভিটামিন ই ক্যাপসুল, বাদাম তেল কিংবা অলিভ অয়েল একটু মিশিয়ে নিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু চুলটা বেশ ভালো হবে। তারপর এই সময়টাতে 2-3 ঘন্টা না রেখে আপনি যদি ঘন্টা খানেকও রাখতে পারেন, সেই তেলটা মাথায় কিছুটা রইল, আপনি বাকি কাজ সেরে নিলেন, তারপরে শ্যাম্পু করলেন, এবং অবশ্যই মনে করে ভালো করে চুলটা ধুয়ে কন্ডিশনার লাগাতে হবে। আচ্ছা, এরপর যে কথাটা বলবো যে এই যে চুল শুকিয়ে গেল বলে আমরা ভাবছি, কিন্তু ঠিক চুল কতটা শুকোচ্ছে সেটাও একটা বিষয় আমাদের দেখতে হবে। তো চুল ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর যেটা আমরা করে থাকি, যে ভেজা চুলেই অনেকেরই একটা প্রবণতা থাকে চুল আঁচড়ানোর, তো সেটা একদমই করা যাবে না, কখনোই নয়। মানে শুধু বর্ষাকাল বলে নয়, ভেজা চুল আমরা কখনোই আঁচড়াবো না, চুল একেবারে শুকিয়ে গেলে তারপরেই চুল আঁচড়াবো। এবং সেক্ষেত্রে মোটা কাঁকযুক্ত চিরুনি ব্যবহার করতে হবে, যেগুলো মোটা দাঁড়ার চিরুনি আমরা বলে থাকি, যেখানে গ্যাপগুলো অনেক বেশি থাকবে সেইটা আমরা ব্যবহার করব, এবং তাতে আমাদের চুল ওঠাটা অনেক কম হবে। বাইরে থেকে শ্যাম্পু তেল সবটাই দিলাম, কিন্তু ভেতর থেকে খাচ্ছি না কিছু, জল কম, খাবার দাবারও কম, সুতরাং সেই মুহূর্তে কিন্তু আমাদের চুল অতটা হয়তো সতেজ সজীব যেটা আমরা চাই সেইটা হয়তো দেবে না। তার জন্য দরকার কি, তার জন্য একটু খাদ্যাভ্যাসটাও আমাদের পরিবর্তন করে নিতে হবে। মানে যদি কিছু না খেয়ে থাকি সেগুলোকে আবার সেটার মধ্যে ইনক্লুড করে নিতে হবে। যেমন এই সময় বায়োটিন এবং আয়রনযুক্ত খাবার, প্রোটিন, ভিটামিন ই, এই ধরনের খাবার, যেমন খাদ্য তালিকায় থাকতেই পারে ডিম, মুসুর ডাল, ছানা, পনির, পালং শাক, ছোলা, কিশমিশ, কুমড়োর বীজ, বিভিন্ন ধরনের বাদাম, মিষ্টি আলু, আখরোট, এগুলো চুলের জন্য খুব ভালো।

ওয়ালনাট সমস্ত কিছু মিলিয়ে আমরা যদি এইগুলো কোনো না কোনোভাবে সব খাবারই যে রোজ খেতে পারবো বা খাদ্য তালিকায় রাখতে পারবো তা না, কম বেশি একটু যদি ম্যানেজ করে নেওয়া যায় তাহলে কিন্তু চুলের জন্য এই খাদ্যগুলো খুব ভালো। আর নিয়মিতভাবে চুল আঁচড়ানো এবং যে চুল আঁচড়ানোর ব্রাশ যেটা দিয়ে আমরা চুল আঁচড়াচ্ছি চিরুনিটা, সেটা যেন পরিষ্কার থাকে। সপ্তাহে সপ্তাহে যদি পরিষ্কার করা ভালো হয় বা তিন চার দিন অন্তর যদি সময় থাকে হাতে, তাহলে সেটা পরিষ্কার করা। তোয়ালে, বালিশ এবং চুল বাঁধার ফিতে যেগুলো আমরা রোজ ব্যবহার করছি সেইগুলো পরিষ্কার করতে হবে। হ্যাঁ, এই দিকটা কিন্তু আমাদের নজর দিতে হবে, তাহলেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো, আমাদের চুল ভালো থাকবে। আর চুল তো আমাদের মহিলাদের একটা বেশ দুর্বল জায়গা, তাই না? চুল কী করে ভালো রাখতে হয় তার দিকে তো আমাদের খেয়াল সবসময় থাকে। আর এভাবেই আমরা চুলের যত্ন নেব। ফিরে আসছি ত্বকের যত্ন নিয়ে।

আচ্ছা, এরপর আজ তো 18 তারিখ হয়েই গেল, তার মানে বুঝতেই পারছেন আমি বলতে চাইছি যে মহিলা মহলের চিঠি লেখার দফতরে আপনাদের চিঠি পাঠাতে হবে। সেই দপ্তরটার নাম হচ্ছে আমার কলম এবং এক কলমে দুই নারী। জুলাই মাসের এক কলমের বিষয়, এক কলমে দুই নারীর বিষয় মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা এবং রত্নাবলী চরিত্র। নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, সেই রকমই এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা তাদের জীবনের মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি নিয়ে 150 শব্দের মধ্যে লিখে পাঠান আমাদের কাছে। আমাদের মেল করুন mohilamohol.airkolkata@gmail.com। এছাড়া আপনারা আমাদের চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই, তাই 23 জুলাইয়ের মধ্যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চিঠি পাঠিয়ে ফেলুন এক কলমে দুই নারী। আর এই মাসেরই আমার কলমের বিষয় জীবনের সন্ধ্যা তারা। সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পর পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় তা হল সন্ধ্যা তারা। এইরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আছে। আমাদের জীবনে সফলতার পূর্বে আর ব্যর্থতার পরেই যে সব সময় নক্ষত্রের মতো পথ দেখায় আমাদের। যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ না হয় তাতে কি, নিজেও তো হতে পারি। তোমার জীবনের সেই সন্ধ্যাতারার গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের সন্ধ্যাতারা শিরোনামে 150 শব্দের মধ্যে। আমাদের মেল করুন mohilamohol.airkolkata@gmail.com। এছাড়া আপনারা আমাদের চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এক্ষেত্রেও চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই, তাই দেরি না করে চটপট ফোন তুলুন বা চিঠি পাঠিয়ে ফেলুন।

আচ্ছা, চুলের যত্নের কথা তো আমরা বললাম, আর বললাম চিঠি লেখাবার। চিঠি লেখার জন্য আপনারা কোথায় মহিলা মহলকে চিঠি লিখবেন? এক কলমে দুই নারী এবং আমার কলম, এই দুই বিষয়। এরপরে আর একটা বিষয় যেটা আমাদের মাঝে মধ্যে বেগ দেয়, সেটা হচ্ছে যে ত্বক। কারণ অনেকটা সময় আমরা ত্বকের সঙ্গে খুব একটা খেয়াল রাখি না, ত্বকের জন্য খেয়াল রাখি না। তো বাতাসে যেহেতু এই সময় আর্দ্রতার পরিমাণ বেশ বেশি থাকে, তার ফলে ত্বক অনেক সময় চিটচিটে হয়ে যায়, অতিরিক্ত সময়ও হয়ে যায় চিটচিটে, সংক্রমণের সংখ্যা একটা থেকেই যায়। সুস্থ এবং উজ্জ্বল ত্বক পেতে আমাদের যেটা চেষ্টা করতে হবে, প্রতিদিন পরিষ্কারের কথা তো আমরা বলবোই, যে সাবান ব্যবহার করার কথা। কিন্তু যদি আমরা আমাদের মুখের ত্বকের কথায় আসি, তাহলে সেক্ষেত্রে ক্লিনজার দিয়ে কিন্তু মুখ ধুতে হবে।

ক্লিনজার দিয়ে আমরা মুখ ধোবো, তারপর টোনার লাগাতে হবে, এবং সেটা যতটা সম্ভব যদি অ্যালকোহল মুক্ত হয় তাহলে খুব ভালো হয়। তারপর ময়েশ্চারাইজার লাগিয়ে ত্বক ভালো রাখতে হবে। তিনটে পরপর স্টেপ, এগুলো যদি আমরা একটু ব্যবহার করতে পারি, সারাটা বছর আমরা করেই থাকি, গরমে তো বেশ আমরা যত্ন নিই, কিন্তু শীত মানে এই বর্ষার সময়তেও আমাদের কিন্তু একদম যে এখন অয়েলি আছে ঠিক আছে বাবা ছেড়ে দিই, জাস্ট বাইরে থেকে এলাম একটু ক্লিনজার দিয়ে মুখটা ধুলাম, ব্যাস এখানেই যাতে ইতি না হয়, কারণ সারা বছরই টোনার এবং ময়েশ্চারাইজারের দরকার ত্বকের জন্য। আর এই সময় একটা সমস্যা হয় যে অনেক সময় ব্রণ হয় আমাদের ত্বকে, তো কখনো ব্রণযুক্ত কখনো বা শুষ্ক ত্বক আমাদের হয়ে যায়, তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, যদি শুষ্ক ত্বক হয়ে যায় সেক্ষেত্রে দুধের সর ব্যবহার করতে পারি, তার সঙ্গে গোলাপ জল এবং গ্লিসারিনের মিশ্রণ, এটা আমরা ব্যবহার করতে পারি। আর এছাড়া ব্যবহার করা যেতে পারে মসুর ডাল বাটা এবং বেসন, যতটা সম্ভব ঘরোয়া টোটকা ঘরোয়া উপায়, যাতে আমরা নিজেদেরকে আরও ভালো রাখতে পারি, সুন্দর রাখতে পারি এবং যাতে কোনো তার সাইড এফেক্টও না থাকে। এছাড়া ব্রণর জন্য তো আমরা নিম পাতার কথা জানি, যদি নিম পাতার জল ফুটিয়ে ব্যবহার করা যায় সেটা তো খুবই ভালো। আর যদি না হয় সেক্ষেত্রে শশা ব্যবহার করতে পারি, গোলাপ জল এবং কাঁচা হলুদের মিশ্রণ ব্যবহার করা যেতে পারে। আর যাদের একদম শুকিয়ে যাচ্ছে স্কিনটা সেদিকটা তো বলবো একটু খেয়াল রাখুন, আর যদি অতিরিক্ত শুকিয়ে যায় তখন তো চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। আর প্রাথমিকভাবে যেটা করা যেতে পারে এই সময় সেটা গ্লিসারিন এবং গোলাপ জলের মিশ্রণ আপনারা ব্যবহার করতে পারেন, আর ত্বক যাতে শুকনো থাকে সেটাও আমাদের দেখতে হবে, মানে আমরা ধুয়ে চলে এলাম ত্বকটা কিন্তু

0: ভাবে পরিষ্কার করি না, সেটাতে হয় যে লোমকূপগুলো বন্ধ হয়ে যেতে পারে স্কিনের এবং যার ফলে ব্রণ হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সময় ওয়াটারপ্রুফ এবং হালকা মেকআপ বেছে নিতে হবে আমাদের। সানস্ক্রিন শুধুমাত্র গরমের জন্য নয়, এটা আমরা সবসময় ভাবি, অনেক সময় আমরা শীতকালেও ইউজ করে থাকি যদি প্রচণ্ড রোদের তেজ থাকে। বর্ষাকালে যেহেতু খুব রোদের তেজ থাকে না তাই আমরা প্রায়শই ভুলে যাই, কিন্তু এটা করলে স্কিন খারাপ হবে। তাই সানস্ক্রিন, আমাদের সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে, মেঘলা দিনেও কিন্তু ত্বকের ক্ষতি হয়, এই কথাটা মাথায় রেখে তেলবিহীন সানস্ক্রিন আমাদের ব্যবহার করা খুব ভালো। এছাড়া ভিটামিন সি সিরাম কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে, তাই ভিটামিন সি সিরাম যদি ব্যবহার করা যায় ত্বক আরও উজ্জ্বল, আরও স্বাস্থ্যকর হয়ে উঠবে। এছাড়া মুখের দাগ এবং খুঁতো কমাতে কিন্তু ভিটামিন সি কার্যকরী। বর্ষাকালে বাইরে বেরোলে আরেকটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আমাদের পায়ের সমস্যা হয়, মানে মুখের কথা তো হল পার্ট, কারণ দেহের পুরো ভার সে নিয়ে দাঁড়িয়ে আছে, তো নোংরা জলের মধ্যে প্রায়শই পড়তে হয় এবং ফিরে এসে যেটা হয় যে বেশ একটা ইচিং মতো হয়। তাই এই নোংরা জল আর্দ্রতার কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয় বলে পা নিয়মিত পরিষ্কার রাখতে হবে, এবং তার জন্য গরম জলে এসেই যদি একটু মাইল্ড শ্যাম্পু দিয়ে পাটা ধুয়ে নেওয়া যায় কিংবা সাবান দিয়ে যদি আপনি গরম জল দিয়ে পরিষ্কার করে নিতে পারেন, এবং তারপর একটু লোশন বা ক্রিম, ক্রিমের থেকেও বেশি ওয়াটার বেসড কোনো লোশন যদি মাখা যায় তাহলে কিন্তু ভালো। আর দেখতে হবে যাতে কোনো ফাঙ্গাল ইনফেকশন না হয়, যাতে করে সেটাও আমাদের বেশি বেদনাদায়ক হয়ে না ওঠে। তো এইভাবেই আমরা নিজেদেরকে ভালো রাখতে পারি। আর কী কীভাবে আপনারা নিজেদেরকে ভালো রাখতে পারেন সে টিপসও আমাদেরকে খানিক দিন, আমরাও যাতে সমৃদ্ধ হই। তো আজকের মতো রং মিলান্তি নিয়ে বন্ধু আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি, আপনাদেরই বন্ধু আত্রেয়ী সমাজপতি।
1: এতক্ষণ শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসর। আপনারা জানেন যে প্রতিদিন এই দুপুরবেলায় বিভিন্ন দিন বিভিন্ন অনুরোধের আসর অথবা আপনাদের না বলা বাণী, বিভিন্ন বিষয়ের মতামত নিয়ে সেই সমস্ত চিঠিপত্র নিয়ে থাকে নানা অনুষ্ঠান। সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন বিষয়ের অনুরোধের আসর থাকে। আর আপনারা 9434921300 এই নম্বরে আপনাদের মনের সেই গান যা আমাদের কাছে শুনতে চান তা আপনাদের কানে কানে পৌঁছে দিই আমরা বিভিন্ন দিন। আজ বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসর, প্রথম গানটি

শুনতে চেয়েছেন আপনারা যারা, তারা হলেন রতন ব্যানার্জি রামপুরহাট থেকে। আপনার পছন্দে ওগো বধূসুন্দরী ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে এই গানটি।

তোমার মুন্ডু খেতে। আমি জানি আসলটা কি, কোনটা ফাঁকি কোনটা মেকি, তুমি চেষ্টা করেও বুঝবে না তা। আই বুড়ো তো।

এই গানটি শুনতে চেয়েছেন আপনারা মৌমিতা ভট্টাচার্য, রুবি ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য ও অদ্রিতা ভট্টাচার্য সাটুই মুর্শিদাবাদ থেকে। আপনাদের পছন্দে লতা মঙ্গেশকরের কণ্ঠে মণিহার ছায়াছবি থেকে।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে মরুতীর্থ হিংলাজ এই ছায়াছবিটি থেকে শুনতে চেয়েছেন এই গানটি আপনারা। শুনতে চেয়েছেন ত্রিমোহিনী নওদা মুর্শিদাবাদ থেকে মধুমঙ্গল মিতা শ্রীজা চুমকি সঞ্জয় ধনঞ্জয় শ্রীহান পাল সানভি ঘোষ তাঁদের পছন্দে। ছায়াছবি মরুতীর্থ হিংলাজ, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: আর কত দূর
1: এবারের গানটি শুনতে চেয়েছেন জয়দেব মালাকার, সোমা মালাকার, অনিতা মালাকার, অমিত মালাকার। শুনতে চেয়েছেন তারা বেলডাঙ্গা রেলবাজার মুর্শিদাবাদ থেকে। বেলডাঙ্গা রেলবাজার মুর্শিদাবাদ থেকে আপনাদের পছন্দের গান শোনাবো শিল্পী লতা মঙ্গেশকর, ছায়াছবি প্রতিদান। শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসর।

এবারের গানটি চা ছবি দুটি পাতা, শিল্পী আশা ভোসলে। আশা ভোসলের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন পাঁচগ্রাম থেকে অসিত বেহারা, মিমো বেহারা, দেব বেহারা, মোবারকপুর পাঁচগ্রাম থেকে, এবং মোবারকপুর থেকে আনিকুল শেখ, নুরেসা খাতুন ও রেহানা খাতুন। পাঁচগ্রাম স্বর্ণকার পাড়া থেকে উত্তম কোনায়, বীরভূম গোপালচক থেকে নাসরিন সুলতানা, পাঁচগ্রাম নবগ্রাম মুর্শিদাবাদ থেকে।

বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসরে এবারের গানটির শিল্পী কিশোর কুমার ও সাবিনা ইয়াসমিন, ছায়াছবি অন্যায় অবিচার। শুনতে চেয়েছেন আলাউদ্দিন মল্লিক, আলাউল মল্লিক ও রূপসোনা বেগম, দেওড়া আমতা হাওড়া থেকে আপনাদের পছন্দে।

এই গানটি শুনতে শুনতেই শেষ করব আজকের বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসর। আলাউল মল্লিক ও রূপসানা বেগম দেওড়া আমতা হাওড়া আপনাদের পছন্দের গানটি দিয়ে আমাদের সমস্ত বন্ধুদের মন ভরিয়ে, আর বাকি যাদের পছন্দ শোনাতে পারলাম না আগামী দিনে তাদের পছন্দ আবারও শোনাতে পারবো এই আশা রেখে শেষ করি আজকের বাংলা ছবির অনুরোধের আসরের, বাংলা ছায়াছবির গানের এই অনুরোধের আসরের অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান অঙ্গনা।

0: সে পড়েছেন।
1: নিয়ে গভীরভাবে চিন্তাশীল তাকে নিয়ে মানুষ বন্ধুরা অঙ্গনার আসরে সবাইকে শুভেচ্ছা, স্বাগত। হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই রেডিও অন করে বসে পড়েছেন। দীর্ঘদিন যার নাম আমাদের কাছে প্রায় অনুচ্চারিত ছিল, কিন্তু আজ তাকে নিয়ে মানুষের আগ্রহ তৈরি হয়েছে। তিনি ছিলেন একদিকে অনন্য শিক্ষাবিদ, দক্ষ বিশ্ববিদ্যালয় প্রশাসক, ভারতীয় উচ্চশিক্ষার প্রসার নিয়ে গভীরভাবে চিন্তাশীল একজন মনীষীই বলা যায়। অন্যদিকে সমাজে জনগোষ্ঠীতেও তার অবদান কিন্তু কখনো কম নয়। তাই আমাদের অঙ্গনার আসরে আজকের আলোচনার বিষয় শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং সেই সঙ্গে সমাজে বা জনগোষ্ঠীতে তাঁর অবদান, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান, বহরমপুর গার্লস কলেজের অধ্যাপক ডক্টর দেবরাজ চক্রবর্তী। নমস্কার।
2: নমস্কার ম্যাডাম।
1: তো প্রথমেই যেটা জানতে চাইবো যে ব্যক্তি শ্যামাপ্রসাদকে আমরা কিভাবে দেখব?
2: দেখুন, একটা খুব প্রাসঙ্গিক বিষয় যে আমরা সত্তা এবং স্বরূপ দুটো দিক থেকেই ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তার 125তম জন্মজয়ন্তীতে স্মরণ করছি। আমরা জানি যে গত 6 জুলাই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বিনম্র চিত্রে আমরা পালন করেছি, পশ্চিমবঙ্গ তো বটেই, সমগ্র দেশেই এটা পালিত হয়েছে। আসলে এটা কিছুটা আমরা বিস্তৃতির অতলে তলিয়ে গিয়েছিলাম। এর পেছনে আমি সেই বিতর্কে যেতে চাইছি না, কিছু রাজনৈতিক অভিসন্ধিত ছিলই। আমাদের কাছে ইতিহাসের যে সত্যাসত্য, সেই ইতিহাসের সত্যাসত্য যথার্থভাবে উপস্থাপিত হয়নি। এটা দুর্ভাগ্যের বিষয় যে বাঙালি তার সত্তা, তার স্বরূপ এবং বাঙালির যে আমরা যে পশ্চিমবঙ্গে বাস করছি, আমরা যে গর্বের সঙ্গে

0: নিজেদেরকে বাঙালি বলি, কারণ আমরা রাজনৈতিক সচেতন, বাঙালিরা সবসময় রাজনৈতিক সচেতন, এবং গত নির্বাচনে আপনারা দেখেছেন যে খুব সংকীর্ণভাবে বাঙালির সত্তাকে অনুসন্ধান করা হলো মাছে ভাতে বাঙালি। এটা কোনো একটা রেস্তোরাঁর মানে ক্যাপশন হতে পারে যে মাছে ভাতে বাঙালি, কিন্তু জাতীয় সত্তাকে খুঁজতে গিয়ে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, একজন পরিপূর্ণ মানুষ যার মধ্যে জাতীয়তা বোধ ছিল, জাতীয়তাবাদী চিন্তা ছিল, বাঙালির সত্তাকে যিনি প্রতিষ্ঠিত করেছেন, পশ্চিমবঙ্গ যার জন্য তৈরি হয়েছে, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার আদর্শকে আমরা মাছ ভাতের মধ্যে খুঁজতে গেলাম। কতটা সম্পূর্ণভাবে
1: যেই রাজ্যে আমরা বাস করছি, আলাদাভাবে রাজ্য বলতে পারছি, তাই না? পশ্চিমবঙ্গ
0: একদম
1: তার স্রষ্টা বলা যায়,
0: একদম তার স্রষ্টা বলা যায়। এবং আমরা যে এখন বাঙালি বাঙালি বাঙালি করে বাঙালির অবস্থানকে সুরক্ষিত করছি, সেক্ষেত্রে যাকে বলা যেতে পারে একম এবং অদ্বিতীয়ম, ডক্টর মুখার্জির অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যদি নিয়ে একটু ভাবি, কারণ আমরা দেখছি যে এখন স্কুল কলেজ সমাজ মাধ্যম এবং সাধারণ মানুষের চেতনাতেও শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে
1: আগ্রহটা এসেছে, জানবার আগ্রহটা
0: তৈরি হচ্ছে এবং ধারণা তৈরি হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি ইতিহাসের ছাত্র, ইতিহাসের গবেষণা করি, কেন এত পরে? এটা আমাদের লজ্জার বিষয়।
1: একদম একদম,
0: 80 বছর পরে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছি,
1: কেন হচ্ছে?
0: আমরা প্রশ্ন তুলছি
1: পশ্চিমবঙ্গের স্রষ্টাকে এতদিন পরে
0: আমরা
1: কেন
0: মর্যাদা দিতে পারছি,
1: মর্যাদা দিতে পারছি?
0: এবং অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ যে আমাদের সত্তা এবং স্বরূপকে তারা আমাদের সামনে তুলে ধরছেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, কিন্তু তার মধ্যেও বহু প্রশ্ন রয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জিকে সবসময় একটা বিতর্কিত চরিত্র, তাকে অপমান করা হয়েছে বিভিন্ন জায়গায়, তার কার্যাবলীকে তীর্যকভাবে আক্রমণ করা হয়েছে, এবং যে পরিস্থিতিতে যে প্রেক্ষিতে ইতিহাসের গবেষণা বা যাকে বলি ন্যারেটিভসগুলো তৈরি করা হয়েছে সেগুলোও কিন্তু খুব দুর্ভাগ্যজনক, এবং সেগুলো গল্প, ইতিহাস লেখা মানে কিন্তু গল্প নয়, বস্তুনিষ্ঠ তথ্যনিষ্ঠ বিষয় হতে হবে। এখন গবেষণায় যেগুলো আসছে তাতে বোঝা যাচ্ছে যে সত্যাসত্যটা কী। শ্যামাপ্রসাদ মুখার্জিকে যদি আমরা একটু অন্বেষণ করি,
1: মানে তার একটু কর্মপদ্ধতি বা কে,
0: আমাকে প্রথম দেখতে হবে শ্যামাপ্রসাদ মুখার্জি কে, তিনি কে। শ্যামাপ্রসাদ মুখার্জিকে যদি আমরা বলি বাংলার বাঘ, অসাধারণ একজন গুণী ব্যক্তিত্ব, ব্যারিস্টার, শিক্ষাবিদ, জাতীয়তাবাদী, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে, এটা কিন্তু তার খুব একটা সীমিত পরিচয়,
1: সীমিত পরিচয়।
0: শ্যামাপ্রসাদ মুখার্জির লাইফ স্প্যানটাকে যদি দেখেন তাহলে দেখবেন যে 1901 সালের, আগেই বললাম যে 6 জুলাই থেকে 1953 সাল পর্যন্ত তিনি বেঁচেছিলেন।
1: আচ্ছা,
0: মানে খুব 52 বছরের একটা সময়কাল, খুব অল্প সময়কাল, কিন্তু এর মধ্যেই একজন গুণী মানুষের যে বহুমাত্রিক সত্তা, সেই সত্তা কিন্তু আমাদের সামনে এসেছে। তার যদি জীবন এই 52 বছরের সাইকেলটাকে যদি দেখি, আমরা যদি একটুখানি পর্যায়ক্রমিকভাবে ভাগ করে নিই, তাহলে তার শৈশব অবস্থা থেকে আমরা যদি দেখি, পিতা ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়, কলকাতার ভবানীপুরে বিখ্যাত মুখার্জি পরিবারের তিনি সন্তান শ্যামাপ্রসাদ, মা ছিলেন আরাক গুণবতী মহিলা যোগমায়া দেবী। শ্যামাপ্রসাদ মুখার্জির ছাত্রাবস্থা থেকে তার যে দাম্পত্য জীবন, এই সময়কালটা হচ্ছে 1906 থেকে 1933 খ্রিস্টাব্দ পর্যন্ত।
1: আচ্ছা,
0: শিক্ষাক্ষেত্রে যদি আমরা দেখি, যখন তিনি শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ পালন করছেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেনেট সিন্ডিকেটের সদস্য হচ্ছেন, এবং সেখান থেকে উপাচার্যের দায়িত্ব কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য, এখনো পর্যন্ত সর্বকনিষ্ঠ উপাচার্য, 33 বছর বয়সে উপাচার্যের দায়িত্ব পালন করছেন, সেটা মোটামুটিভাবে আমরা তার একাডেমিক জার্নিটা 1924 থেকে 1938 মধ্যে ধরে নিতে পারি। রাজনীতির ক্ষেত্রে প্রবেশ করছেন আনুমানিক 1939 থেকে 1941 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে যে আমরা জানি যে শ্যামা হক মন্ত্রিসভা তৈরি হচ্ছে, এবং এখানেও একটা আমাদের তথাকথিত বামপন্থী ঐতিহাসিকদের একটা মিসলিডিং রয়েছে, মিস ন্যারেটিভ রয়েছে, সেটা হচ্ছে যে যখন শ্যামা হক মন্ত্রিসভা তৈরি হচ্ছে, ফজলুল হক কিন্তু তখন মন্ত্রিসভার প্রধানমন্ত্রী, কিন্তু তিনি সেই সময়ে কিন্তু মুসলিম লীগের সদস্য নন, কৃষক প্রজাপার্টির সদস্য, কিন্তু ন্যারেটিভে দেখানো হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুসলিম লীগের সঙ্গে এক হয়ে গেল। এটা সম্পূর্ণ সর্বৈব একটা মিথ্যা ন্যারেটিভ। এবং সেখানে তিনি 1941 থেকে 1942 সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন, এবং 1943 সালে বাংলার দুর্ভিক্ষ হচ্ছে, যেটা শ্যামাপ্রসাদকে ভীষণভাবে ব্যথিত করেছিল, তিনি কিছু অর্থমন্ত্রী থাকাকালীনও কাজ করতে পার,

0: বলছেন না? এই সময় বাংলার দুর্ভিক্ষ নেতার একটা বইও আছে, বিভিন্ন বিষয়, এটা খুব রেয়ার বই, বিভিন্ন বিষয় অনুসন্ধান করে তিনি সেই বিষয়টা লিখছেন। 1946 সালে আমরা জানি যে আস্তে আস্তে 1940-এর দশক থেকে এই সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হচ্ছে, মুসলিম লীগের যে সমস্ত নীতি। 1946 সালে দেশ ভাগের প্রশ্নটা আরও সামনে চলে আসছে, কলকাতার গ্রেট ক্যালকাটা কিলিং, এটা নিয়েও কিন্তু তেমন চর্চা হয় না। 1946-এ আবার নোয়াখালীর সেই দাঙ্গা হচ্ছে। এই দুটো বিষয়কে কেন্দ্র করেই কিন্তু শ্যামাপ্রসাদের আমরা দেখতে পাই পরবর্তীকালে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কিছু পরিচয়, কিছু পরিবর্তন আসছে
1: এবং জনমানুষে
0: তার প্রভাব পড়ছে। তিনি অ্যাক্টিভ পলিটিক্সে আসছেন, জনমানুষকে কনভিন্স করছেন। এবং যখন তিনি বুঝতে পেরেছিলেন যে বলে বাংলা কি তৈরি হলো কেবলমাত্র পশ্চিমবঙ্গ তৈরি হলো শ্যামাপ্রসাদের ইচ্ছেতেই, শ্যামাপ্রসাদ মুখার্জির একক প্রচেষ্টায়, পশ্চিমবঙ্গ লেজিসলেচারের তখন আইনসভা ছিল, বাংলার বিধানসভা না, তখন আইনসভা ছিল, তার যদি প্রসিডিংস দেখেন, এই যে 20 জুন 1946 সালে সেই প্রসিডিংসে দেখা যাচ্ছে যে সদস্যদের নাম রয়েছে, তার মধ্যে শ্যামাপ্রসাদ রয়েছেন, ডাক্তার বিধানচন্দ্র রায়ের মতন লোক রয়েছে,
1: লোক রয়েছেন।
0: আবার মজার কথা দেখুন,
1: তাকে পশ্চিমবঙ্গের রূপকার বলা যায়,
0: রূপকার বলা যেতে পারে অবশ্যই। শ্যামাপ্রসাদ যেটা তৈরি করলেন এবং পশ্চিমবঙ্গকে নতুন করে তৈরি করলেন ডাক্তার বিধানচন্দ্র রায়, আমি কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখছি না, ব্যক্তি সত্তার কথা বলছি। আর একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, যেটা বামপন্থীরা বারবার লুকিয়ে গিয়েছে আমি বলবো, সেটা হচ্ছে যে বাংলার আরেকজন অন্যতম মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তার রাজনৈতিক চিন্তাধারা নিয়ে আমি সমালোচনায় যাচ্ছি না, তিনিও কিন্তু পশ্চিমবঙ্গ পক্ষের, পশ্চিমবঙ্গ তৈরির পক্ষে ভোট দিয়েছিলেন। কিন্তু বামপন্থীরা বারবার বলেছেন যে উনি নাকি সেই দিন নিরপেক্ষ ছিলেন, কিন্তু ওই ডকুমেন্ট উঠিয়ে দেখুন, জ্যোতি বসু এবং সিপিআইএম পার্টির সদস্য ছিলেন সিপিআইয়ের, সেটা রেকর্ডেড সেখানে আছে। আর 21 জন যারা বিপক্ষে ছিলেন, পশ্চিমবঙ্গ তৈরির বিপক্ষে ছিলেন, তারা একটা বিশেষ সম্প্রদায়ভুক্ত ছিল। সুতরাং শ্যামাপ্রসাদ মুখার্জিকে যে একটা তকমা দিয়ে দেওয়া হয়েছে, তিনি ছিলেন হিন্দুত্ববাদী, তিনি ছিলেন সাম্প্রদায়িক, এই দৃষ্টি পচা যে কথাগুলোকে বলা হয় সেটা সর্বৈবই কোনো যুক্তির উপরে দাঁড়িয়ে নেই, একদম ভিত্তিহীন একটা তত্ত্ব। এরপরে যেটা আমরা দেখতে পাই, শ্যামাপ্রসাদ মুখার্জিকে 1947 সালে পশ্চিমবঙ্গ তৈরি হচ্ছে, এবং অবশ্যই পশ্চিমবঙ্গকে তৈরি করা, তাকে জাগানো, হিন্দু সত্তা, হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গে তৈরি করা, এটা একমবে অদ্বিতীয় শ্যামাপ্রসাদ মুখার্জিরই কৃতি, একটা গুরুত্বপূর্ণ অবদান। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তিনি কেন্দ্র সরকারে মন্ত্রী হচ্ছেন, কেন্দ্রীয় শিল্প এবং সরবরাহ মন্ত্রী 1947 থেকে 1950 পর্যন্ত ছিলেন। কিন্তু যখন তিনি দেখছেন পূর্ববঙ্গে মাস কিলিং হচ্ছে, কাদেরকে হত্যা করা হচ্ছে, হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে, নির্বিচারে পূর্ববঙ্গে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে, শ্যামাপ্রসাদ তার বিরুদ্ধে গর্জে ওঠেন এবং মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করছেন 1950 সালে এরই প্রতিবাদে। এর পাশাপাশি তার রাজনৈতিক সত্তার যখন বিকাশ হচ্ছে, 1951 সালে তিনি ভারতীয় জনসাং তৈরি করছেন, এবং 1951 থেকে 1953 তার মৃত্যুর আগে পর্যন্ত তিনি এই জনসাংয়ের সভাপতি, জননেতা এবং সাংসদ হিসেবে রয়েছেন। মনে করে দেখুন, তিনি এতটাই জনপ্রিয় ছিলেন, জননেতা ছিলেন, যে তিনি সংসদের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। 1952-53 সাল নাগাদ প্রজা পরিষদের যে জম্মুতে আন্দোলন হচ্ছে, সেখানেও হিন্দুদের স্বার্থ সুরক্ষিত, জম্মুতে সেখানে ভারতীয়রা প্রবেশ করতে পারছে না, শ্যামাপ্রসাদ মুখার্জি প্রবেশ করলেন। অটল বিহারী বাজপেয়ী তার অটোবায়োগ্রাফিক্যাল রেকর্ডে তিনি লিখছেন, তার ডকুমেন্ট করছেন যে তাঁকে ঢুকতে দেওয়া হলো না, শ্যামাপ্রসাদকে জম্মু কাশ্মীরে ঢুকিয়ে নেওয়া হলো, তারপরে তাকে অ্যারেস্ট করা হলো, এবং অ্যারেস্ট করার পরে তাকে কোথায় রাখা হচ্ছে, একটা খুব সাধারণ সেলে, শ্যামাপ্রসাদ মুখার্জির মতন ব্যক্তিকে সাধারণ সেলে, অসুস্থ হয়ে পড়ছেন, তাকে ট্রিটমেন্টের জন্য কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, মেটারনিটি হসপিটালে। জাস্ট থিঙ্ক অফ ইট, এটা সম্ভব? এবং 1953 সালে তিনি অজ্ঞাত কারণে মারা যাচ্ছেন। আক্ষেপের বিষয়, কেন মারা গেলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, কিভাবে মারা গেলেন, আজও বিতর্কের বিষয়, আজও গভীর অনুসন্ধানের প্রয়োজন রয়েছে। এটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একটা স্মল যে লাইফ স্কেচ। আর একটা কথা আমি প্রসঙ্গে বলি, এই যে মাছে ভাতের কথাটা কেন বললাম, এর জাস্টিফিকেশন হচ্ছে যে দেখুন, তারা ব্রাহ্মণ্য পরিবার ছিল, ভরদ্বাজ গোত্রীয় ছিল মুখার্জি, সামবেদ, এবং তাদের বাড়িতে কিছু ধর্মাচরণ করা হতো, কিন্তু সেই ধর্মাচরণ কখনোই শ্যামাপ্রসাদ মুখার্জি বা তার বাবা আশুতোষ মুখার্জিকে হিন্দুত্ববাদীতে পরিণত করেনি
1: একদম। কিন্তু আমরা স্বল্প সময় পেলাম,
0: এবং আমার মনে হয় কি জানেন,
1: আয়ুষ্কালটা খুব কম,
0: খুব কম। যারা কর্মপন্থায় বিশ্বাস করে, যারা কাজের মানুষ তারা কিন্তু দীর্ঘদিন আমাদের মধ্যে

0: তারা কাজ শেষ হলেই চলে যান, যেমন আমরা পাই স্বামীজিকে পাই, যুগনায়ক বিবেকানন্দকে পাই, যে তিনি কাজের মাধ্যমেই চলে গিয়েছেন। আর একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ আমার মনে হয়
1: যে এবারে বোধ হয় শিক্ষাবিদ বা শিক্ষাক্ষেত্রে অবদানটা
0: আমরা একটু আলোচনা করতেই পারি অবশ্যই, সেটা হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখার্জির শিক্ষা সম্পর্কে একটা ধারণা ছিল, তার একটা শিক্ষা দর্শন ছিল যাকে আমরা বলতে পারি। দেখুন, ছোট থেকে যে পরিবেশে তিনি মানুষ হয়েছেন, যে চিন্তা ভাবনাগুলো তাকে সমৃদ্ধ করেছে, তাকে তার চলার পথকে প্রশস্ত করেছে, সেগুলোই কিন্তু তার শিক্ষা দর্শনের আদর্শ হিসাবে পরবর্তীকালে প্রকট হয়েছে। তিনি বিবেকানন্দের ভক্ত ছিলেন এবং স্বামীজির যদি স্বদেশ মন্ত্রকে আমরা স্মরণ করি, শ্যামাপ্রসাদ মুখার্জি সেটা খুব ভালোবাসতেন, কারণ সেখানে ভারতের নারী শক্তির জাগরণের কথা বলছে। হে গৌরী, হে জগদম্বা, এবং মায়ের কাছে শেষ প্রার্থনা কি? আমায় মানুষ করো। শ্যামাপ্রসাদ এই তত্ত্বটার উপর
1: নির্ভর করেছে।
0: শিক্ষা এমন একটা হবে সেটা ম্যান মেকিং প্রসেস হবে, যে আমি ফিজিক্সে ভীষণ ভালো, কেমিস্ট্রিতে ভীষণ ভালো, সাহিত্যে ভীষণ ভালো, কিন্তু আমি মানুষটা মোটেই ভালো না, এটা কিন্তু শিক্ষার উদ্দেশ্য হতে পারে না। এবং ভারতবর্ষের যে সনাতন আদর্শ, সনাতন সংস্কৃতি, আমি কোনো বিশেষ ধর্ম জাতি সম্প্রদায়কে বলছি না,
1: একদম নয়,
0: বৃহত্তর ভারতীয় সংস্কৃতি যেখানে সব
1: সর্বধর্মের
0: সমন্বয়,
1: নানা জাতি নানা ভাষা নানা মত, বিবিধের মাঝে দেখো মিলন বহন, এই তত্ত্বে বিশ্বাসী আমরা।
0: তেমনি তার পাশাপাশি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছেন?
1: যত মত তত পথ।
0: এই যে কথাটা বলছেন, যত মত তত পথ, এবং তাকে কাজে লাগাচ্ছেন স্বামী বিবেকানন্দ,
1: একদম।
0: এবং ঠাকুরের যে কথা, জীব প্রেম আর শিব প্রেম
1: করে দিয়েছে,
0: মানে কর্মযোগ স্বামী বিবেকানন্দ সেটা দেখিয়ে,
1: এবং সত্যম শিবম সুন্দরম এটাও রবীন্দ্রনাথ তাই করে
0: দেখিয়ে গিয়েছে,
1: দেখিয়ে গেছে।
0: তার মানে কাজের মাধ্যমে আমাদেরকে আমাদের বেঁচে থাকার রসদটাকে খুঁজে নিতে হবে। তাই শ্যামাপ্রসাদও সেই কর্মযোগকেই বেছে নিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ঠাকুর শ্রী রামকৃষ্ণকেও তিনি সাক্ষাৎ পাননি, এবং স্বামীজি যখন লোকান্তরিত হচ্ছেন, তার দেহ চলে যাচ্ছে, তখনও শ্যামাপ্রসাদের বয়স মাত্র এক বছর বা তার কিছুটা বেশি, 1902 স্বামীজি চলে যাচ্ছেন, 1901 শ্যামাপ্রসাদ জন্মগ্রহণ করেছেন। স্বাভাবিকভাবে এদের সঙ্গে দেখা না হলেও এদের আদর্শ তাকে প্রভাবিত করছে। আর একজন ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হচ্ছে সরাসরি, তিনি হচ্ছেন আর একজন যুগাবতার, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ। এবং সেখানেই স্বামীজির যে হিন্দুত্ব, শ্যামাপ্রসাদকে যে বলা হয় না হিন্দুত্ব, হিন্দু ধর্ম মানে কি? হিন্দু ধর্ম হচ্ছে ত্যাগ, হিন্দু ধর্ম মানে হচ্ছে ডেডিকেশন, সমন্বয়।
1: এই ব্যাখ্যাটা মানুষের কাছে প্রয়োজন,
0: এই ব্যাখ্যাটা ভুলভাবে গিয়েছে। হিন্দু ধর্ম মানে কোনো সাম্প্রদায়িক সংকীর্ণতাবাদী চিন্তা নয়, সেই জন্য দেখুন হিন্দু ধর্মের প্রচার প্রসার সেরকম ভাবে নেই, একটা সংকীর্ণ ক্ষেত্রের মধ্যে আবদ্ধ। যে ধর্মের মূল কথাই হচ্ছে আমরা শেষ করছি কি, ওম শান্তি শান্তি শান্তি ওম, মানে বিশ্বের শান্তি, জগতের শান্তি। এবং স্বামীজি যে হিন্দুত্বের কথা বলেছিলেন এবং প্রণবানন্দ যে হিন্দুত্বের কথা বলেছিলেন, রাজনৈতিক প্রেক্ষিতে পরিবর্তন হচ্ছে, হিন্দু সুরক্ষার প্রয়োজন হচ্ছে, ওই দাঙ্গা 1940 দশক থেকে যে বিচ্ছিন্নতাবাদী বা মুসলিম লীগের ওই যে সাম্প্রদায়িক রাজনীতি, মজার ব্যাপার দেখুন এই বামপন্থী ঐতিহাসিকরা কিন্তু কখনোই মুসলিম লীগের ওই রাজনীতিকে কখনো সাম্প্রদায়িক বলছে না, কিন্তু যখনই হিন্দুত্বের জাগরণ ঘটছে তাদেরকে বলছে সাম্প্রদায়িক। তো শ্যামাপ্রসাদ মানুষ গড়ার কথা বলছেন। তার ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত একজন ঋদ্ধ মানুষ ছিলেন, প্রথম দিকে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করলো,
1: পরবর্তীতে বাবার জন্য বাংলা সাহিত্য আছেন।
0: এবং আশুতোষ মুখার্জির এখানে আদর্শটা কি মজার দেখুন, যে তখন তো স্যার আশুতোষ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এবং বিষয়টা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে ইউরোপীয় প্রভাব যেটা পড়েছিল সেটা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়কে কোথাও যেন তিনি মুক্ত করার চেষ্টা করছেন, শিক্ষার জাতীয়করণ হচ্ছে, ন্যাশনালাইজড এডুকেশনের ক্ষেত্রটা তিনি তৈরি করার চেষ্টা করছেন,
1: তিনি তৈরি করার সেই সময় চেষ্টা করেছিলেন,
0: বাংলা ভাষা বাংলা সংস্কৃতি
1: এবং একটা মানে ইমপ্লিমেন্ট করা,
0: এটা কিন্তু স্যার আশুতোষ মুখার্জি করেছেন। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি তার উত্তরসূরি হয়ে, লক্ষণীয় বিষয় মাঝখানে কিন্তু অনেকগুলো ভাইস চ্যান্সেলার ছিলেন, 3 ভাইস চ্যান্সেলার ছিলেন, এটাও মিথ রয়েছে যে আশুতোষ মুখার্জির রেকমেন্ডেশনের ফলেই শ্যামাপ্রসাদ মুখার্জি নাকি কলকাতার বিশ
1: লোকজন বলেন,
0: কিন্তু লক্ষণীয় বিষয় তিনি যখন ভাইস চ্যান্সেলার হচ্ছেন তার 10 আগে স্যার আশুতোষ মুখার্জি মারা
1: গিয়েছেন,
0: এটা কিভাবে
1: সম্ভব?
0: এই যে ভুল ন্যারেটিভ, এগুলোকেও কিন্তু আমাদেরকে ভাবতে হবে, পর্যালোচনা করতে হবে। তো শ্যামাপ্রসাদ মুখার্জি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথমে সিনেট,

0: ওরা সিন্ডিকেটের সদস্য হচ্ছেন, সেখান থেকেই শিক্ষণ এবং পাঠদানের যে পদ্ধতি, তাদেরকে যে নতুন করে ভাবনা, শিক্ষার্থীদের যে মৌলিক ভাবনা, ফান্ডামেন্টাল যে রিসার্চ, পঠন পাঠন, গবেষণা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা আমরা এখনও সেই জায়গাটাতে পৌঁছাতে পারি না, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা সম্পর্ক,
1: বন্ডিং,
0: এইটা তৈরি করতে চেয়েছিলেন। এখন দেখুন ভারত সরকার একটা,
1: এবং সময়কালটা বুঝতে হবে যে এখন আমরা 2026 দাঁড়িয়ে রয়েছি, আর সেই সময়কালটা ছিল যখন উনি
0: ইউরোপীয় প্রভাব রয়েছে, ইউরোপীয় সেখান থেকে
1: স্বাধীনতাও আমরা বোধহয় পেয়েছি,
0: পাইনি
1: তখন, পাইনি
0: 1934 থেকে 38 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়,
1: তখন স্বাধীনতারও আগে
0: আগে, এবং পলিটিক্যাল কন্ডিশনটা মানে জটিল রাজনৈতিক আপত্ত, জাতীয় আন্দোলন চলছে, গান, এবং তার মানে প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত রাজনৈতিক পরিস্থিতির ক্রমাগত পরিবর্তন হচ্ছে। সেই সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে জাতীয়তাবাদী আদর্শের দ্বারা, ভারতীয় সত্তার দ্বারা তিনি প্রভাবিত করছেন, এবং একাধিক তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় নিয়েছেন। আমি কতগুলো বিষয় সম্পর্কে এখানে আপনাদেরকে একটু দৃষ্টিপাত,
1: মহিলাদের জন্য আমাদের মুর্শিদাবাদের ক্ষেত্রেও বোধহয় ওনার কিছু অবদান রয়েছে, তাই না?
0: অবদান রয়েছে। আমি সেই ব্যাপারটা বলি, আমি তো বললাম যে আগেই যে 1934 সালে সর্বকনিষ্ঠ ভাইস চ্যান্সেলর, 33 ব্যক্তিগত যোগ্যতা না থাকলে ইউরোপীয়দের প্রভাব যখন রয়েছে, এবং তাকে কিন্তু তার বাবা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন না,
1: এবং বাবা
0: বাংলার বড়লাট অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন,
1: একদম
0: তার সেই যোগ্যতা ছিল। তিনি কি কি কাজ করছেন এগুলো ভাবলেও অবাক লাগে, যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে লোগো সেটার পরিবর্তন করছেন, কার সঙ্গে সামঞ্জস্য রেখে? ভারতীয় সংস্কৃতি, ভারতীয় আদর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে। এবং লক্ষণীয় বিষয়, এটা পরবর্তীকালে একটু রেক্টিফিকেশন করতে হয়েছিল, কারণ মুসলিম ছাত্রছাত্রী এবং মুসলিম শিক্ষাবিদদের তরফ থেকে তিনি একটা শব্দ লোগোতে লাগিয়েছিলেন, সেটা হচ্ছে শ্রী, বলল যে এটা কোথাও গিয়ে যেন হিন্দুত্ববাদকে রিফ্লেক্ট করে। এই স্ত্রীটাকে থামাপ্রসাদ ব্যাখ্যা করলেন, এই স্ত্রী মানে হচ্ছে সমৃদ্ধি, শিক্ষাক্ষেত্রে সমৃদ্ধি। কিন্তু যখন বিতর্ক আরও উঠল, তিনি কিন্তু সেখান থেকে সরে গেলেন,
1: আচ্ছা,
0: এবং তাদের সম্মানটা রাখলেন। এই যে শ্যামাপ্রসাদকে সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী বলা হয় না,
1: তাহলে কতখানি ফ্লেক্সিবল,
0: ফ্লেক্সিবল সবাইকে নিয়ে চলতেন, তার
1: মানে তাদের কথা
0: রাখলেন, তার মেজো ভাই
1: মান্যতা দিলেন, তাদেরকে
0: একদম মান্যতা দিলেন। এবং মেজো ভাই লিখছেন যে তিনি সকলকে নি, কারণ এত অল্প বয়সে ভাইস চ্যান্সেলর, তার সঙ্গে তো সমকালীন একাধিক প্রথিতযশা শিক্ষাবিদ অধ্যাপক রয়েছেন, যেমন স্যার প্রফুল্লচন্দ্র রায় ছিলেন, পিসি রায় তাকে ভীষণভাবে সাপোর্ট করতেন, সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন, তারপরে সিভি রমন ছিলেন, এবং সিএসআইআর যেটা রয়েছে, সিএসআইআর এর স্পেশাল ফান্ডিং শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলেন ভাইস চ্যান্সেলর থাকাকালীন, যাতে সিভি রমনের রিসার্চ কোনোভাবে
1: ব্যাহত না হয়,
0: এই ধরনের কাজ তিনি করছেন, বিজ্ঞান শিক্ষা, ভাষা শিক্ষার
1: প্রসার
0: করছেন তিনি। আর লক্ষণীয় বিষয়ে একটা কথা আসতেই পারে, যে তিনি তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তাহলে নিচু স্তরের যে শিক্ষা, প্রাথমিক থেকে যে শিক্ষা, মাধ্যমিক স্তরের যে শিক্ষা, সেটাতে তিনি কি করলেন? এই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েটিং ক্যারেক্টারটা বুঝতে হবে, এটা অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি, পরীক্ষা চালায়, এবং সেখানে কিন্তু ওই বোর্ড এক্সামগুলো, প্রাথমিক মাধ্যমিক এই এক্সামগুলো কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই পরিচালিত,
1: সেই সময়
0: মাধ্যমিক নিম্ন স্তরের শিক্ষা আমূল পরিবর্তন করছে, এবং সেই নিয়ে তার স্টেটমেন্ট আছে, গবেষণা তার ডকুমেন্ট আছে, বাংলা বানান পদ্ধতিকে তিনি নতুন ভাবে ভাবছেন। লক্ষণীয় বিষয়, যে যে সায়েন্টিফিক টার্ম রয়েছে, বিশেষ করে ধরুন বটানি, ফিজিওলজি বা জুলজি, এগুলোর যে সায়েন্টিফিক টার্ম রয়েছে, বা জিওগ্রাফির অনেক কিছু সায়েন্টিফিক টার্ম রয়েছে, সেগুলো যাতে বাংলাতে করা যায়, সেই জন্য তিনি কি করছেন, ওই সাবজেক্টের লোক, বাংলার লোক, ইংরেজির লোক, তিনজনকে বসিয়ে একটা টেস্ট করছেন, যাতে মূল শব্দটা কোনোভাবে পরিবর্তিত
1: না
0: হয়। আর একটা কি করছেন তিনি, রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি ডাকছেন কমলা বক্তৃতা দেওয়ার জন্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বিশ্ববরণ্য কবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এসে বাংলা ভাষায় বক্তৃতা দিচ্ছেন,
1: এবং তাকেও নাকি অধ্যাপক করার জন্য তিনি সুপারিশ করেছিলেন,
0: চেষ্টা করেছিলেন, এবং উনি গুরুত্বপূর্ণ দায়িত্ব
1: দিয়েছিলেন।
0: রবীন্দ্রনাথ শ্যামাপ্রসাদ যখন চিঠি দিলেন ইংরেজিতে, রবীন্দ্রনাথ তার উত্তর দিলেন বাংলায়, বলছে তুমি যখন প্রথা ভাঙছো, মানে আমি বাইরের লোক, আমাকে তুমি যখন সেখানে ডাকছো বলতে সমাবর্তনে, এটা হতো না, সেখানে আর একটা প্রথা ভাঙতে হবে, আমি বাংলায় বলবো। শ্যামাপ্রসাদ তাতেই রাজি, তাহলে

0: তাহলে
1: ক্ষেত্রে কতটা লিবারাল ছিল,
0: লিবারাল
1: একদম লিবারাল একটা ইডিওলজি
0: চিন্তা ভাবনাটা।
1: এবং শ্যামাপ্রসাদের যিনি পূর্ববর্তী ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি রেলের ইস্ট ইন্ডিয়ান রেলের একজন ডাক্তার ছিলেন, সোহরাবর্দী। এই সোহরাবর্দী না, তার দাদা ছিলেন কুখ্যাত নেতা সোহরাবর্দী। তিনি নিজে বলছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি আমাকে অনেক ক্ষেত্রে অ্যাডভাইস করতেন এবং খুব ওয়াইজ, মানে ভীষণ জ্ঞানগর্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনার ক্ষেত্রে আমাকে নির্দেশনা দিতেন, কারণ আমার তো এই অভিজ্ঞতা ছিল না, শিক্ষা জগতের লোক তো আমি নই। তেমন আপনি ভেবে দেখুন, এই শ্যামাপ্রসাদকে বলা হচ্ছে কি সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী, তিনি কিন্তু সবার সঙ্গে সম্পর্ক রেখেছেন
0: এবং সবাইকে নিয়ে চলতেন।
1: কথা প্রসঙ্গে আরেকটা কথা বলি, বাংলা ভাষার মাধ্যমে শিক্ষার প্রসার এবং তার সঙ্গে সঙ্গে চীনা ভাষা এবং তিব্বত ভাষা, কারণ ভারতীয় সংস্কৃতিকে রিভাইভ
0: করছে এবং মেলবন্ধন প্রাচ্য পাশ্চাত্যের
1: সমন্বয়
0: রবীন্দ্রনাথ
1: চেয়েছিলেন, স্বামী বিবেকানন্দও বলেছেন। তাহলে ভারত সত্তাকে উপলব্ধি করতে গেলে এই দেশগুলোর সঙ্গে যে একটা সাংস্কৃতিক অন্যয় তৈরি হয়েছে সেটা শ্যামাপ্রসাদ ধরতে চেয়েছেন। এবং তার উপায় কি? ভাষা, চীনা ভাষার ডেভেলপমেন্ট ঘটাচ্ছেন। আপনারা দেখুন, রবীন্দ্রনাথ
0: বিশ্বভারতীতে
1: করছেন, চীনা ভবন তৈরি করছেন, এবং বিশ্বভারতীর যে আদর্শকে তিনি বিশ্বময় করতে পেরেছিলেন, ইয়াত্রা বিশ্ব এক অভাবের তাক নীরব, এই যে কনসেপ্টটা রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন, গুরুকুল পরম্পরা তিনি তৈরি করছেন, প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষার কথা তিনি বলছেন, আবার কৃষিবিজ্ঞান চর্চার জন্য শ্রীনিকেতন ক্যাম্পাসের কথা বলছেন, শ্যামাপ্রসাদ কিন্তু এগুলো সব ফলো করছেন। ওই 1920s থেকে যে একাডেমিক যে ডেভেলপমেন্টটা হচ্ছে, আমরা ওইদিকে বেনারসের দিকে যদি তাকাই, 1916 মহামানা পণ্ডিত মদন মোহন মালব্য বেনারস হিন্দু ইউনিভার্সিটি তৈরি করছেন, অ্যাপ্লিকেবল সাইট, পড়লে হবে না, তাকে প্রয়োগ করতে হবে জীবনে, সেই জায়গাটা শ্যামাপ্রসাদ করছেন। এর পাশাপাশি শ্যামাপ্রসাদকে আমরা দেখতে পাই শিক্ষকদের জন্য ট্রেনিংয়ের কথা বলছেন, যাতে আরও
0: এফেক্টিভ
1: প্রশিক্ষণের কথা বলছেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই লোকটা তো ধরুন হিন্দুত্ববাদী, আমাদের চোখে কোট আনকোট হিন্দুত্ববাদী, রাজনৈতিক কথা আমরা তাকে বলি, সাম্প্রদায়িক আমরা তাকে বলি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের যেটা একটা ঐতিহ্য পণ্ডিত ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার
0: তিনি
1: তৈরি করেছিলেন, এখনো
0: এবং মেয়েদের জন্য আজকে অঙ্গনার আসরে আমরা আলোচনা করতে বসেছি,
1: নিউট্রিশনের কথা আলোচনা করছে, নারীদের সঙ্গে পুষ্টি কেন কম, ফিজিওলজি ডিপার্টমেন্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার ডকুমেন্টে রয়েছে, সেই ডিপার্টমেন্টটা শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে তৈরি হয়েছে যখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের
0: উপাচার্যের দায়িত্ব,
1: মানে একাধিক শিক্ষাক্ষেত্রে তিনি সংস্কার সাধন করছেন। এবং তার যদি শিক্ষাক্ষেত্রে যে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছেন, যেমন নাগপুরের শিক্ষক সম্মেলনে তিনি বক্তৃতা দিয়েছেন, পশ্চিমবঙ্গ কলেজ বিশ্ববিদ্যালয়ের যে সংগঠন, ভাইস চ্যান্সেলর হওয়ার আগেই তিনি তার বক্তৃতা দিচ্ছেন, 8 মাস আগে 1933 ফেব্রুয়ারি মাসে তিনি বক্তৃতা দিচ্ছেন, সেখানেও শিক্ষা সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি এবং সেখানে শিক্ষা, জাতি, জাতীয়তাবোধ এবং যুব সমাজ, এই জিনিসগুলোকে যে,
0: এবং মেয়েদের
1: অবশ্যই, মেয়েদের নারী শিক্ষার বিকাশ,
0: সেই
1: জায়গাটাকে যদি একত্রিত করতে হবে সেটা কিন্তু শ্যামাপ্রসাদ খুব পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন। এবং তিনি একটা জিনিস বিশ্বাস করতেন, প্রাথমিক থেকে উচ্চতর পর্যন্ত এবং বিশেষ করে বিজ্ঞানের শিক্ষা, বিজ্ঞানের প্রয়োগমুখী শিক্ষা, সেখানে নারীদেরকে আবশ্যিকভাবে
0: অংশগ্রহণ করা,
1: সেই জায়গাটা কিন্তু তিনি একটা সুস্থ স্বাভাবিক যে পরিবেশ, তিনি তার উপাচার্য থাকাকালীন এই 4 বছরের মধ্যে তিনি করে দিয়েছিলেন। 4 বছর সময়কালটা খুব কম, এই কম সময়কালের মধ্যেই যে
0: এতখানি চিন্তার ব্যাপ্তি,
1: তার দর্শন ছিল। এবং সে তার থেকে একটা মজার কথা হচ্ছে যে এনাকে তো আমরা, আমি আবারও বলছি এক কথা বারবার, যে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক এগুলোই তো আমাদের কাছে পরিচয় দেওয়া হয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জির পরিচয় হচ্ছে এই জায়গাগুলো। কিন্তু এর থেকে বেরিয়ে আপনি দেখুন, কবি নজরুল ইসলাম যখন অসুস্থ, শ্যামাপ্রসাদ মুখার্জি তার চিকিৎসার ভার নিয়েছেন, আর্থিক সাহায্য দিচ্ছেন,
0: 500 টাকা
1: দেবেন, কোথায় মনুষ্যত্ব বোধ, কোথায় জাতীয়তা বোধ এক হয়ে যেতে পারে, সেটা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে দেখলেই দেখা যায়।
0: আমাদের বোধহয় আজকের অঙ্গনার আসরের আলোচনা শেষের দিকে, একটা আলোচনায় শেষ হবার নয়, তবু অঙ্গনার আসরে আমাদের অঙ্গনার বন্ধুদের জন্য আপনার বোধহয় বিশেষ কিছু বলবার আছে।
1: একটা জিনিস আমি দিই, যে দেখুন একজন শিক্ষাবিদ কতটা বড় হতে পারে তবেই তিনি ভারত কেশরী রাষ্ট্রনায়ক, জননায়ক, আমরা জানি পল্লীকবি জসীমউদ্দীন, তিনি বলছেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা স্কলারশিপের জন্য তিনিও আবেদন করেছেন, তার একটা দরকার, আর একজন হিন্দু ছাত্র আবেদন করেছেন। এখন প্রশ্ন হলো, সেই সময় উপাচার্য হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, কে পাবে,
0: কে পাবে?
1: অনেকেই ভাবলেন হয়তো হিন্দু
0: হিন্দু ছাত্রটিই পাবে।

0: for heavy to very heavy rainfall with isolated extremely heavy rainfall over sub-Himalayan West Bengal and Sikkim till tomorrow. The IMD has forecast heavy to very heavy rainfall conditions over places over Arunachal Pradesh, Assam, Meghalaya, Chhattisgarh and Uttarakhand today. The United States and Iran exchanged fresh strikes today targeting military and key infrastructure as fighting over the Strait of Hormuz intensified. The latest attacks came after the collapse of an interim ceasefire with no immediate end to the conflict in sight. Earlier, the U.S. Central Command said its seventh consecutive night of strikes hit surveillance sites, military logistics facilities, underground weapons storage and maritime assets in Iran. The conflict spread across the Gulf region. Kuwait said it intercepted Iranian missiles and drones. In badminton, Indian shuttler and two-time Olympic medalist P.V. Sindhu stormed into the women's singles final of Japan Open in Tokyo today. In FIFA World Cup, European rivals France and England will lock horns in the third-place playoff match at the Miami Stadium tonight. The match is scheduled to begin at 2:30 a.m. Indian Standard Time. France's World Cup campaign came to an end after a semi-final defeat against Spain. And that is the end of this news bulletin.
1: এতক্ষণ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ এবং তারপর ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপন।
2: সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

এতক্ষণ শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে। একই সঙ্গে অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন AIR অ্যাপে। জানিয়ে দিই আজকের বর্তমানে অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতির অনুষ্ঠান 5:15। বিকেল 5:30 ক্ষেত খামারের কথা, অতুল প্রসাদের গান, দ্বিজেন্দ্র গীতি, রজনীকান্তের গান শুনবেন 6:05। ভক্তিগীতির অনুষ্ঠান 6:40, 7:10 আজ সন্ধ্যায়। রাত 8:10 থাকবে নাটক রূপনারায়ণ। আধুনিক গানের অনুষ্ঠান 8:35, 10:00 থাকবে বেতার সাহিত্য পত্রিকা শ্রুতি। লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠান 10:15। শ্রাবণ আয়া হ্যায় শিরোনামে শুনবেন হিন্দি ছবির বৃষ্টি গান। শুনলেন চলতি অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন রবীন্দ্রসঙ্গীত। প্রথম গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, বাদল দিনের প্রথম কদম ফুল।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন নজরুল গীতির অনুষ্ঠান, প্রথম গান ফিরোজা বেগমের কণ্ঠে।

এতক্ষণ নজরুল গীতি শুনছিলেন শিল্পীরা, ছিলেন ফিরোজা বেগম, অনুপ ঘোষাল, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লা। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্ষেত খামারের কথা। আজ ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে
1: এখন শুনবেন চাষবাসে আগাছা দমন, এ বিষয়ে বলছেন সহকৃষি অধিকর্তা অরূপ লায়েক।
2: ভারতবর্ষ একটি কৃষিপ্রধান দেশ। এই দেশের দুই তৃতীয়াংশেরও বেশি মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। এই চাষবাস করতে গিয়ে কৃষক বন্ধুরা অনেক সমস্যার সম্মুখীন হন। তাদের মধ্যে কিছু নিয়ন্ত্রণযোগ্য এবং বাকি প্রকৃতির উপর নির্ভরশীল। যেসব সমস্যা নিয়ন্ত্রণযোগ্য তাদের মধ্যে উল্লেখযোগ্য হল রোগ, পোকা এবং আগাছা। যদি কৃষিক্ষেত্রে এদের ক্ষতির পরিমাণ দেখা যায়, এদের মধ্যে অন্যতম হলো আগাছা, যা মোট ক্ষতির প্রায় 45%। এরপর আছে পোকা 30%, রোগ 20% এবং অন্যান্য দ্বারা 5%। ইংরেজিতে একটা কথা শোনা যায়, উইডস আর কল্ড সাইলেন্ট রিমুভার অর সাইলেন্ট কিলার, অর্থাৎ আগাছা ধীরে ধীরে মাটিতে উপস্থিত গাছের সকল প্রকার খাদ্য গ্রহণ করে এবং গাছকে দুর্বল করে ফেলে। অবশেষে গাছ মারা যায়, ফলে আমাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়। তাই এই আগাছা দমন বা নিয়ন্ত্রণ অত্যন্ত প্রয়োজনীয়। এই আগাছা দমনের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো রাসায়নিক পদ্ধতিতে আগাছা দমন। এই রাসায়নিক পদ্ধতিতে যে আগাছা দমনের জন্য যেসব পদার্থকে ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় আগাছানাশক, যাদের ইংরেজিতে বলা হয় হার্বিসাইড বা উইডিসাইড। এইসব আগাছানাশকের চরিত্র ব্যবহার অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন প্রি প্ল্যান্ট ইনকর্পোরেশন, অর্থাৎ ফসল বপনের আগে যখন জমি তৈরি করা হয় তার সঙ্গে একে মিশিয়ে দেওয়া হয়। যেমন তার উদাহরণ হিসেবে বলা যেতে পারে ফ্লুক্লোরিন। এবং যেসব আগাছানাশক ফসল বপন বা রোপণের 1 থেকে 5 দিনের মাথায় ব্যবহার করা হয় তাদের বলা হয় প্রি ইমার্জেন্স হার্বিসাইড, অর্থাৎ আগাছা অঙ্কুরগমের আগে এগুলোকে ব্যবহার করতে হবে। কিছু কিছু আগাছানাশক আছে যেগুলি সাধারণত ব্যবহার করা হয় আগাছা এবং ফসল বড় হওয়ার পর, অর্থাৎ 15 থেকে 30 দিনের পর। এগুলিকে সাধারণত বলা হয় পোস্ট ইমার্জেন হার্বিসাইড। কিছু আগাছানাশক সিলেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়, অর্থাৎ একটা মাঠে যদি ফসল এবং আগাছা থাকে তাহলে এইসব আগাছানাশক শুধুমাত্র আগাছার উপরই ক্ষতি করবে, ফসল কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত হবে না। কিছু আগাছানাশক আছে যাদের বলা হয় টোটাল কিলার, যেগুলো সাধারণত আগাছা এবং ফসল নির্বিশেষে সকলেরই ক্ষতি করে। যেমন গ্লাইফোসেট প্যারাকোয়াড। কন্ট্যাক্ট হার্বিসাইড, অর্থাৎ আগাছানাশক শুধুমাত্র যেখানে স্পর্শ করে সেই জায়গাটুকুই নষ্ট করে। এবং সিস্টেমিক হার্বিসাইড, অর্থাৎ এইসব আগাছানাশক আগাছার যে কোনো অংশে স্পর্শ করুক না কেন পুরো গাছটাই ধীরে ধীরে মারা পড়ে। আগাছার ঘনত্ব, আধিক্য এবং প্রকার অনুযায়ী আগাছানাশক বিভিন্নভাবে ব্যবহার করা হয়। যেমন কোনো জমির যদি সর্বত্র আগাছা সমানভাবে বিস্তৃত থাকে তাহলে পুরো জমিতে আগাছানাশক স্প্রে করা উচিত। এক্ষেত্রে চাদর বেছানোর মতো সমস্ত দিকেই সেটাকে স্প্রে করা হয়। এই রকম পদ্ধতিকে বলা হয় ব্ল্যাঙ্কেট অ্যাপ্লিকেশন। এরপর যদি কোনো জমিতে ফসল সারিতে লাগানো থাকে তাহলে আগাছানাশক শুধুমাত্র 2টি সারির মধ্যবর্তী জায়গা, যে জায়গাটা খালি থাকে যেখানে আগাছা জন্মায়, সেই সব জায়গায় স্প্রে করা উচিত। এখানে সুবিধা তার আগাছানাশক কম লাগবে এবং জল, লেবার সমস্ত কিছুই কম লাগবে, ফলে খরচ কমবে। যদি আগাছার আধিক্য একটা জমির কিছু কিছু প্যাচে থাকে তাহলে শুধুমাত্র সেই সব প্যাচে সেই আগাছানাশক দিতে হবে, সেক্ষেত্রে পুরো জমিতে আগাছানাশক দেওয়া ঠিক না। এক্ষেত্রেও

আগাছানাশকের ব্যবহার কম হবে, ফলে চাষের ক্ষেত্রে যে খরচ সেই খরচের পরিমাণ অনেক কমে যাবে। আগাছার চরিত্র এবং ব্যবহার পদ্ধতি জানার পর জানতে হবে আগাছানাশক স্প্রে করার জন্য যেসব মেশিন ব্যবহার করা হয় তাদের ব্যাপারে। এসবের জন্য যেসব মেশিন ব্যবহার করা হয় সেগুলো হলো ফুড স্প্রেয়ার, ন্যাপস্যাক স্প্রেয়ার, যদিও ন্যাপস্যাক স্প্রেয়ার সবথেকে বেশি ব্যবহার করা হয়। এইগুলো সাধারণত মানুষের সাহায্যে চালানো হয়, কিন্তু বর্তমান দিনে দৈনন্দিন অবস্থায় কিছু যন্ত্রচালিত স্প্রেয়ার আছে যেগুলোতে কম শ্রমের ব্যয়ে এবং কম সময়ে কম খরচে বেশি জমি স্প্রে করা সম্ভব হয়। এখন এই স্প্রের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট অংশ হলো তার নজেল। এটাকে ইংরেজিতে বলা হয় হার্ট অফ স্প্রেয়ার, অর্থাৎ একটা স্প্রেয়ারের যদি নজেল ঠিক না থাকে সেই স্প্রেয়ার অকেজো বা অচল। স্প্রে করার জন্য আগাছা চরিত্র অনুযায়ী বা কোন জমিতে দেওয়া হচ্ছে সেই অনুযায়ী কিন্তু নজেলও বিভিন্ন প্রকার হতে পারে। যেমন ফ্ল্যাট ফ্যান নজেল, এই নজেল সাধারণত ব্যবহার করা হয় একটি জমিতে যেখানে ফসল এবং আগাছা দুটোই অবস্থান করছে, অর্থাৎ পোস্ট ইমার্জেন্স হার্বিসাইডের ক্ষেত্রে এই ফ্ল্যাট ফ্যান নজেল ব্যবহার করা হয়। এর ক্ষেত্রে সুবিধা কি, এর প্রিসিশনটা বেশি হয়, ফলে আগাছা দমন বা নিয়ন্ত্রণ করা বেশি সুবিধা। আর যেটা আছে সেটা হচ্ছে ফ্লাটজেন নজেল, এটা সাধারণত ব্যবহার করা হয় যেখানে আগাছানাশকের প্রয়োজন বেশি, অর্থাৎ যেসব আগাছানাশক মাটিতে স্প্রে করা হয়। এগুলি ছাড়াও আরও বিভিন্ন ধরনের নজেল আছে যেগুলির ব্যবহার যদিও কম, তো সেগুলি হলো হলোকোন নজেল, অ্যাডজাস্টেবল নজেল, রোটারি নজেল এবং ডবল সুইল স্প্রে নজেল। এই ডবল সুইল স্প্রে নজেল হলো একটা নজেল যেখানে দুটো নজেল লাগানো থাকে, সেটা দুটো বিভিন্ন দিকে থাকে। সঙ্গে এই ক্ষেত্রে সুবিধা কি, এই ক্ষেত্রে দুটো বিভিন্ন দিকে একই সময়ে স্প্রে করা সম্ভব হয়। এখন স্প্রেয়ার এবং নজেল ঠিক করার পর আমাদেরকে তার স্প্রেয়ারের ক্যালিব্রেশন দেখতে হবে। ক্যালিব্রেশন অর্থাৎ জমিতে আগাছানাশক ব্যবহার করার পূর্বে শুধুমাত্র জল দিয়ে সেটাকে একবার টেস্ট করে দেখে নেওয়া, জমিতে ঠিকমতো স্প্রেয়ার দিয়ে স্প্রে হচ্ছে কি না, তারপর সেটাকে মূল জমিতে আগাছানাশক দিয়ে সেটাকে স্প্রে করা উচিত। এরপর যখন স্প্রে করা হবে, স্প্রে করার সময় নজেলটাকে ঠিকমতো চেক করে নিতে হবে, নজেল ঠিকমতো আছে কি না, এবং পরিষ্কার জলে সেটাকে স্প্রে করতে হবে। এরপর স্প্রেয়ার, নজেল, জমির চরিত্র সব কিছু দেখার পর প্রতিটা ফসলের জন্য কিছু স্পেসিফিক আগাছানাশক থাকে, সেই সব আগাছানাশক সেই জমিতে ব্যবহার করতে হবে। আমাদের এই রাজ্যে যেসব ফসলগুলো প্রধানত চাষ হয় সেই সব ব্যাপারে, যেমন ধান, ধানের বীজতলা, ধানের বীজতলার জন্য বিউটাক্লোর 1-1.5 কেজি পার হেক্টর 3-5 দিনের মাথায়, যেটা সমস্ত আগাছাকে দমন করে। পেন্ডিমিথালিন 1-1.5 কেজি পার হেক্টর 3-5 দিনের পর ব্যবহার করা যেতে পারে। এটা যদিও ঘাস জাতীয় আগাছার জন্য বেশি ব্যবহার করা হয়, কিন্তু কিছু চওড়া পাতাযুক্ত আগাছার ইকো ক্ষেত্রেও চলবে। পেটিলাক্লোর 400-500 গ্রাম পার হেক্টর, এটা 3-5 দিনের মাথায় ব্যবহার করা যাবে। পাইরাজো সালফিউরন ইথাইল, এটা একটা লো ড্রোজ হার্বিসাইড, এটা 150-200 গ্রাম পার হেক্টর 1-3 দিনের মাথায় ব্যবহার করা হয়। এরপর রোপণ করা ধানের জন্য বা ছিটিয়ে বোনা ধানের জন্য যেসব আগাছানাশক ব্যবহার করা যায় সেগুলি হলো পাইরাজো সালফিউরন ইথাইল, যেটা 150-200 গ্রাম 1-3 দিনের মাথায় ব্যবহার করা যেতে পারে, যেটা বর্তমান দিনে খুবই কার্যকরী। পেটিলাক্লোর 400-500 গ্রাম পার হেক্টর 3-5 দিনের মাথায় সেটা ব্যবহার করা যেতে পারে। এরপর আছে ভুট্টা। ভুট্টার জন্য প্রি ইমার্জেন্স আগাছানাশক হিসাবে অ্যাট্রাজিন ব্যবহার করা যেতে পারে, যেটা 1-1.5 কেজি প্রতি হেক্টরে এই মাত্রায় ব্যবহার করা যেতে পারে। এটা সাধারণত চওড়া পাতা আগাছার জন্য ব্যবহার করা হয়, যদিও কিছু পরিমাণ, স্বল্প পরিমাণ ঘাস জাতীয় আগাছাকেও দমন করে। অ্যালাক্লোর, এটা 2-2.5 কেজি প্রতি হেক্টরে ব্যবহার করা হয়, এটা সাধারণত ঘাস জাতীয় আগাছার জন্যই ব্যবহার করা হয়। মেটালাক্লোর 1.5-2 কেজি প্রতি হেক্টরে, এটা সাধারণত ঘাস জাতীয় আগাছার জন্যই ব্যবহার করা হয়। এরপর ডালশস্য, যেমন যেটা বর্ষাকালীন ডালশস্য, যেমন মুগ এবং অড়হর, এক্ষেত্রে যদিও আগাছানাশকের ব্যবহার খুবই কম, কিন্তু কিছু আগাছানাশক যদি ব্যবহার করা হয় তাহলে তার ফলন বৃদ্ধি পাবে বা তার ক্ষয়ক্ষতি কম হবে। যেমন ফ্লুক্লারিন যদি প্রি প্ল্যান্ট ইনকর্পোরেশন, অর্থাৎ জমি তৈরি করার সময় মিশিয়ে দেওয়া হয় 750-1 কেজি প্রতি হেক্টরে, এটা সাধারণত ঘাস জাতীয় আগাছাকে নষ্ট করে দেয়। এবং প্রি ইমার্জেন্স আগাছানাশক হিসাবে পেন্ডিমিথালিন 750-1 কেজি পার হেক্টর ঘাস জাতীয় আগাছার জন্য এবং অ্যালাক্লোর 1-2 কেজি পার হেক্টর হিসাবে ব্যবহার করা যেতে পারে। সোয়াবিনের ক্ষেত্রেও ফ্লুক্লোরিন সেই একই মাত্রায় ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ 750-1 কেজি প্রতি হেক্টরে। এক্ষেত্রে সবথেকে প্রি ইমার্জেন্স আগাছানাশক হিসাবে সবথেকে উল্লেখযোগ্য হলো মেট্রিবিউজিন, যেটা সাধারণত 400-500 গ্রাম প্রতি হেক্টরে ব্যবহার করা হয়। এই মেট্রিবিউজিনের কার্যকরী

0: প্রভাবিতা খুব বেশি সোয়াবিনের ওপর, সেই জন্য একে বলা হয় সোয়াবিন হার্বিসাইড। অর্থাৎ সোয়াবিনের ওপর, সোয়াবিনের জন্য যত রকমের আগাছানাশক আছে সব থেকে ইম্পর্টেন্ট হলো এই মেট্রিবিউজিন। এই সয়াবিন লাগানোর 15 থেকে 25 দিনের মাথায় ইমেজিথিভির 100 থেকে 150 গ্রাম প্রতি হেক্টর হিসাবে ব্যবহার করা যেতে পারে, যেটা পোস্ট ইমার্জেন্স হার্বিসাইড হিসাবে। ছোলা, মসুর, মটর এবং আরও যেসব তৈলবীজগুলো আছে এই ক্ষেত্রেও কিন্তু একই মাত্রায়, অর্থাৎ ফ্লুক্লারিন 750 থেকে 1 কেজি পার হেক্টর এবং প্রি ইমার্জেন্স হিসাবে পেন্ডিমিথালিন 750 থেকে 1 কেজি পার হেক্টর এই ঘাস জাতীয় আগাছার জন্য ব্যবহার করা যেতে পারে। তাতে তার ফলন বাড়বে, আগাছা থেকে যে পরিমাণ ক্ষতি হয় সেই ক্ষতির পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করবে। আলু, আলুর জন্য কিছু প্রি প্ল্যান্ট ইনকর্পোরেশন জাতীয় আগাছা যেটা জমি তৈরির সময় ব্যবহার করা হয় সেটা হলো যেমন ইপিডিসি। এটা জেনারেলি 250 গ্রাম থেকে 1.5 কেজি প্রতি হেক্টরে এই মাত্রায় ঘাস জাতীয় আগাছার জন্য ব্যবহার করা হয়। এছাড়া এক্ষেত্রেও ফ্লুক্লারিন প্রি প্ল্যান্ট ইনকর্পোরেশন, অর্থাৎ জমি তৈরি করার সময় মিশিয়ে দেওয়া যেতে পারে সেই একই মাত্রায়, অর্থাৎ 750 থেকে 1 কেজি প্রতি হেক্টর হিসাবে। এক্ষেত্রে প্রি ইমার্জেন্স হিসাবে অ্যালাক্লোর 2 কেজি পার হেক্টর, পেন্ডিমিথালিন 750 থেকে 1 কেজি প্রতি হেক্টর, মেট্রিবিউজিন 250 থেকে 500 গ্রাম প্রতি হেক্টর হিসাবে ব্যবহার করা যেতে পারে। এই আলুর ক্ষেত্রে 20 থেকে 25 দিন পর প্যারাকোয়াট ব্যবহার করা যেতে পারে খুব কম মাত্রায়, যদিও এর রিস্ক বেশি থাকায় সাধারণত চাষিরা এইটা ব্যবহার খুবই কম করেন। আমাদের রাজ্যের একটা উল্লেখযোগ্য ফসল হলো পাট। এই পাটের জন্য কিছু আগাছানাশক ব্যবহার করা যেতে পারে, যেমন প্রি প্ল্যান্ট ইনকর্পোরেশনের জন্য ফ্লুক্লারিন 1 কেজি প্রতি হেক্টর হিসাবে ব্যবহার করা যেতে পারে, এবং আরও যেসব আগাছানাশক আছে যেমন ডালাপন, এটা 7.5 কেজি প্রতি হেক্টর হিসাবে ব্যবহার করা যেতে পারে, বিউটাক্লোর 1 থেকে 2 কেজি প্রতি হেক্টর হিসাবে ব্যবহার করা যেতে পারে। এইসব আগাছানাশক খুব ভালোভাবে আগাছা যদিও দমন করতে পারে, কিন্তু এইসব আগাছানাশক ব্যবহার করলে প্রকৃতির উপর একটা রাসায়নিক যে পদার্থগুলো সেগুলো দূষণ করতে পারে। সেই জন্য এইসব আগাছানাশকের সঙ্গেও যদি আরও যেসব উপায়ে আগাছা দমন করা যায় সেই সব পদ্ধতিগুলো যদি সুসংগতভাবে ব্যবহার করা হয় তাহলে কিন্তু আগাছা দমনও কার্যকারিতা বাড়বে এবং পরিবেশের যেসব ভারসাম্য সেটাও বজায় থাকবে।
1: এতক্ষণ শুনলেন চাষবাসে আগাছা দমন, এ বিষয়ে বললেন সহ কৃষি অধিকর্তা অরূপ লাইক। পরবর্তী প্রসঙ্গে যাবার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী স্বপন বসু।

0: এতক্ষণ শুনলেন লোকগীতি স্বপন বসুর কণ্ঠে। এবারে শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
1: বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের শক্তিপুর গ্রামে, আর এই গ্রামে এসেই আমরা একজন মহিলা গোপালককে পেয়েছি। তার গোপালনের অভিজ্ঞতার কথা আমরা শুনব। তার আগে আসুন আমরা একটু পরিচয় করে নিই। আপনার নাম?
2: সরস্বতী হালদার, বাড়ি শক্তিপুর।
1: শক্তিপুর
2: মাতাপাড়া। হ্যাঁ, আমি স্বয়ংবর গোষ্ঠীর মেয়ে, প্রতিভা স্বয়ংবর গোষ্ঠীর মেয়ে।
1: স্বয়ংবর গোষ্ঠী করেন আপনি? গোষ্ঠীর নাম কি?
2: প্রতিভা স্বয়ংবর গোষ্ঠী।
1: প্রতিভা স্বয়ংবর গোষ্ঠী। কি করেন গোষ্ঠীতে আপনারা?
2: গোষ্ঠীতে সব কিছুই করি আমাদের, আমরা মিড ডে মিল পেয়েছি।
1: মিড ডে মিলের কাজ করেন? হ্যাঁ, আর কি করেন?
2: আর এমনি বাড়িতে বিড়ি বিড়ি বিড়ি প্যাক করি, অনেক কিছু কাজ করি।
1: আচ্ছা, মানে এটা কি গোষ্ঠীর এতেই করেন নাকি?
2: হ্যাঁ, গোষ্ঠী থেকেই করি, সেল করি, নিয়ে আসি একজনা।
1: গোষ্ঠী থেকে কি লাভ হয় আপনার?
2: গোষ্ঠী থেকে লোন টোন নিলে এমনি গরু ছাগল কোনো কিছু করার জন্য হয়তো নিই, এমনি কোনো সমস্যা
1: না। গোষ্ঠী যে করেছেন তা কিসের জন্য করলেন? গোষ্ঠী
2: মানে লোনের জন্য, একটা লোন পাবো।
1: হ্যাঁ,
2: লোন প্রথমে নিয়ে করেছিলাম, তারপরে আর নিইনি। না, একটা থেকে তো আমার কষ্ট হয়ে গেছে।
1: কত বছর?
2: অনেকদিন, 2000 সালে বন্যার পরে গোষ্ঠী আমাদের।
1: গোষ্ঠী
2: 2004
1: এখনো কন্টিনিউ চলছে?
2: হ্যাঁ, চলছে আমাদের।
1: এছাড়া আর কি করেন? জমি জায়গা আছে?
2: জমি জায়গা অল্প একটু ধানের আছে, পুকুর আছে,
1: মাছের পুকুর আছে,
2: নিজের আছে। চার ভাইয়ের একা,
1: মানে একা
2: একা, চারটে ভাইয়ের একটা আছে
1: একটা। কতটা জলা?
2: তাও 10 কাঠা।
1: 10 কাঠা জলা। আর কি করেন?
2: আর এমনি কিছু নাই।
1: গোপালন করেন বলে?
2: হ্যাঁ, গোপালন করি। ওই তো 5টা বড় গরু আছে, আচ্ছা বাচ্চা আছে 6-7টা, 4টে এঁড়ে আর 3টে বকন ছোট ছোট
1: ছোট ছোট। আর এমনি কতগুলো বললেন টোটাল?
2: টোটালে 4টে 3টে 7টা 5টা
1: 12টা মোটামুটি, মানে 6 মাসে 12টা।
2: 12টা এই দিন একটা বিক্রি করে দিচ্ছি।
1: আচ্ছা,
2: এঁড়ে 7000 টাকা দিই।
1: কত মাসে বিক্রি করেছেন?
2: তাও 1.5 বছরে।
1: 1.5 বছরে 7000 টাকা? তা তো কমই তো নাকি?
2: না, ওটা বড় ছিল না খুব, একটা মানে জাতটা ছোট ছিল।
1: ছোট জাত। তো কি জাতের আপনার গরুগুলো রয়েছে?
2: আমাদের জার্সি।
1: সব জার্সি?
2: ভালো দেয়। হ্যাঁ, দুধ ভালো দেয়। এবারে একটা ভালো দেয়নি, একটা কম দিয়েছে দুধ। ওইটা মানে বারে বারে অসুখ করতো, পেট কামড়াইতো, মানে কিছু খেয়ে সহ্য করতে পারতো না, তার জন্য ও একটু দুধটা কম দিয়েছে।
1: তো মোটামুটি এখন কত কত করে দুধ হয়? কত লিটার
2: দুধ? মাস এখন তো মনে করুন 5 মাস 6 মাস করে একটা গাবিন, একটা 7 মাস গাবিন, খুব বেশি হয় না। তাও মনে করুন 15 কেজি সকালে, আর সন্ধেবেলায় হয়তো খুব জোর 12 কেজি এরকম। মানে সন্ধেবেলায় কম দেয়, দেরি করে দোয়াই তো, তার জন্য বিকালের দিকে কম দেয়। আর এবার এখন
1: টোটাল দুধ কত হয় দুবেলায়?
2: দুবেলাতে দুধ তাও 24 কেজি এরকম হয়, সব দিন সমান হয়
1: দুবেলা।
2: হ্যাঁ, দুবেলা যখন মন কোন ঘাস পাতা আনতে পারে তখন ভালো হয়, আর যখন খড় ময়দা এসব খায়, প্রতিদিন এক একজনকে একটা করে ময়দা দিই, আর খোল যদি 2 কেজি দিতে পারি তাহলে

0: বেশি দুধ দেয়, খোলে দাম 32 টাকা কেজি, দিতে পারি না।
1: সে তো কথাই আছে, গরুর মুখে দুধ, গরুকে যত খাওয়াবেন যত যত্ন করবেন ততই আপনাকে
0: দিতে পারি, তাহলে একটু কম দেয়, কোনোদিন যদি একটু বেশি হয় তাহলে ঠিক মতো দেয় দুধটা। আর যদি আমি দইয়ে পাবলিককে দিতে পারি, রাখি 1.5 কেজি করে, সেটা যদি আমি পাড়ায় দিতে পারি, সেটা আমার খুদ্দের পয়সাটা হয়ে যায়, যে ভাঙা চালটা কিনি ওর পয়সাটাও 20 টাকা কেজি।
1: 20 টাকা কেজি মানে কত করে দেন?
0: 5 কেজি করি দুবারে।
1: না বলছি আপনি যে দুধটা বিক্রি করেন কত করে বিক্রি করেন?
0: ওইটা ও 28 টাকা নেয়।
1: 28 টাকা?
0: হ্যাঁ, এখন একটু বলছে কম নেবো, বাজারটা ঢিল,
1: আচ্ছা
0: সেটা একটু কম নেবো তাই বলছিল, নাহলে কোনোদিন আরও বেশিও দেয়, যখন যেটা হয় তখন সেরকম
1: সেরকম হিসাবে পয়সাটা দেয়। এটা কি ডেলি পেমেন্ট না সপ্তাহে?
0: ডেলি না, মাসে আমার যখন দরকার হয় তখন আমি 5,000 নিয়ে নিই খাবার জন্য, আউট টাউট কেনার জন্য, নাহলে মাসে পেমেন্ট, ও খাতায় লিখে দিয়ে চলে যায়, খাতাটা নিয়ে ওর বাড়ি যায়, ও পেমেন্ট করে। এবার আমি খোল সানি দরকার হলে, আমার বেটা ছেলে বাড়িতে থাকে না, গরুর গোঁজ টোজ ও সব কিছু করে,
1: সব কিছু নিজে করেন?
0: নিজে করি, আবার যে গায়ে দেয় ওকে বাড়ির কাছে তো যদি বলি করে দেয়,
1: করে দেয় তাকেও মাঝে মাঝে বলেন। তো সবুজ ঘাস খাওয়ান?
0: হ্যাঁ, ও যখন বাড়ির বেটা ছেলে বাড়িতে থাকে তখন আমার আউরি লাগে না, তখন সমান ইয়েতে হয়, তখন খেতে হয়ে যাবে আউরে, তখন বেশি দুধ দেবে, ডবল দেবে, ডবল দেবে, দেখতাম না তখন, মানে আমার খড় কাটা লাগে না, আমরা তো চাপ বাটিতে খড় কাটি, মনে করো উনি পালি দিলি কারোর সঙ্গে,
1: মানে ওটা কি কিনতে হয় নাকি?
0: খড় পালা দিয়ে আছে, একবারে
1: একবারে কিনে
0: পালা, একবারে ও জায়গা আছে পালা দিয়ে রেখে দিয়েছি।
1: আর মোটামুটি যেখানটা রাখেন মানে গরুকে, গোয়াল ঘর যেটা আমরা বলি, সেটা কি ধরনের?
0: টালি দিয়ে আছে মেঝে পাকা ঢালাই করা।
1: আমাদের তো সেই দেশি গরুর মতন তো না, এদেরকে একটু বেশি যত্ন করতে হয় তাই তো নাকি?
0: বাচ্চা কটা কিন্তু অত জায়গা নাই, বাচ্চাটা তিরপাল টাঙানো আছে, নিচে ইট পাতা আছে,
1: নিচে ইট পাতা। না আমি বলতে চাইছি যে আমরা যেমন ছোটবেলায় দেখেছি মানে গোয়াল ঘর দেশি গরুর ক্ষেত্রে মানে কাদা থাকতো, এ থাকতো, তার মধ্যেই হয়তো থাকতো, কিন্তু এগুলো তো
0: কাদাতে নেই, আমাদের উপরে টালি আছে।
1: না বলছি এখন তো জার্সি গরু তো সেরকম রাখলে হবে না,
0: আমাদের
1: একটু যত্ন পরিচর্যাটা বেশি করতে হয়, গরমকালে
0: একদিন আরে গা ধুই দিতে হয় গরুর, বেশি না হলেও দলি না দিয়ে দিলে 4 বালতি জল দিতেই হয় গায়ে, নাইলে হাঁপাবে, এরকম করে।
1: ফ্যান ট্যান রয়েছে?
0: হ্যাঁ ফ্যান আছে, ফ্যান আছে, আবার সন্ধ্যের দিকে সাজাল দিয়ে দিই, মশারিটা দেওয়া যায় না অতগুলো গরু তো, মশারি দিলে কে ছিঁড়বে, রাত দুপুরে উঠতে হবে দেখতে হবে, ওই মশারি টোসারি না, আগের মশারি ছিল।
1: দেখেছেন গরুকে মশা কামড়ালে দুধ কমে যায়?
0: হ্যাঁ মশায় কামড়ালে দুধ কমে যায়, এমনি ডিমের পেটি টেটি দিই রাত্রেবেলায় চারদিকে চারটে, ওই ডিমের পেটি দিয়ে দিই, উঠি একবার দেখি, যদি অসুবিধা হয় তাহলে মানে গোবরগুলো ঘাঁটার মতো করে দিই, আধ ভিজি হয় দিয়ে বড় বড় ঘষি কটা দিয়ে দিই, ওই এক গাদা করে চাপিয়ে দিই, সারা রাত থাকে ধোঁয়াটা, তাহলে আর অসুবিধা হয় না, তাহলে আর অত নড়ে না চড়ে না, চুপচাপ ঘুমায়।
1: আর পেচ্ছাপ পায়খানা যে পেচ্ছাপগুলো করে সেগুলো মানে পরিষ্কার ড্রেন দিয়ে চলে যায় নাকি?
0: আমাদের পুকুরের ধারে বাড়ি, নিজেরই পুকুর, দুটো পুকুর আছে দুই পাশে আমাদের নিজেদের, আমরা একবারে জল দিয়ে ধুই দিই, পুকুর দিয়ে
1: চলে যায়। হ্যাঁ
0: আমাদের এমনি ইয়ে নাই, রাস্তা ধরে বাড়ি না, আমাদের ভিতরে বাড়ি,
1: ভিতরে বাড়ি,
0: অনেক ভিতরে।
1: আপনার নাম?
2: আমার নাম সাধনা নন্দী, বাড়ি আমলাই।
3: আমার নাম কন্যিকা দে, বাড়ি আমলাই।
1: আমলাই, আপনারা কতদিন ধরে এই গোপালনের সঙ্গে যুক্ত?
2: আমি 20 বছর।
1: 20 বছর? আপনার?
2: আমি 15 বছর।
1: 15-20 বছর ধরে আপনারাও করে আসছেন, তো হঠাৎ করে আপনারা গোপালনের দিকে এলেন কেন?
2: আমাদের গোপালন ছাড়া আমাদের স্বামীরা চাষ করে, আমরা বাড়িতে গোপালন করি, গোপালন করলে যা সংসারে উপার্জন হয় আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি।
1: গোপালন করে যে টাকা পয়সাগুলো পান ওটা সংসারেই
2: লাগে? সংসারেই লাগাই,
1: সংসারটা আরো একটু ভালো সচ্ছলভাবে,
2: ভালো সচ্ছলভাবে চলে
1: চলে। আপনারা কি তাই নাকি?
3: তাই, আমরা গোপালন করি, গোপালন করি সেই সব টাকা পয়সা সংসারের জন্য, খাওয়া দাওয়া দেওয়া না, সংসার না চলালে নয়, আর বেটা ছেলে চাষবাস করে, ওই গোপালন নিয়ে আমরা নিয়ে ওই যা করি।
1: তো আপনারা যে গোপালন, কি ধরনের গরু আছে?
2: আমাদের জার্সি গরু, জার্সি গরু একটু দুধ বেশি দেয়, দেশি গরু একটু কম দেয়, ওই জন্য আমরা জার্সি গরু।
1: কতগুলো আছে জার্সি?
2: জার্সি গরু আমার 4টে আছে এখন।
1: ছায় মায়া কটা? মানে
2: ছায় মায়া 6টা।
1: দুটো বাচ্চা, 4টে বড়।
2: হ্যাঁ
1: হ্যাঁ, তার মধ্যে দুধ কতগুলোতে দিচ্ছে?
2: দুটোতে দুধ দেয়।
1: দুটোতে?
2: হ্যাঁ দুটোতে দুধ দেয়, প্রায় 35 কেজি দুধ হয় দুটো মিলিয়ে।
1: দুটো মিলিয়ে 35 কিলো?
2: হ্যাঁ।
1: এটা কি দুবেলাই দেয় না একবেলা?
2: দুবেলাই বলছে,
1: দুবেলাই দেয়। দুটো গরুতে তেমন 16-17 কেজি করে প্রায় কি 18 কিলো করে দুধ হয়। এই দুধটা কোথায় বিক্রি করেন?
2: আমি সমিতিতে বিক্রি করি, সমিতিতে একটু দাম বেশি পাই ওই জন্য সমিতিতে বিক্রি।
1: তো গরুকে খাওয়ান কি কি খাওয়ান?
2: গরুকে খাওয়াই খড়, খড় কাটি, কেটে খড় সানের সাথে ভাত,

0: টমেটো, ছাতু, আখের গুড়, ময়দা,
1: সবুজ সবুজ ঘাস খাওয়ান,
0: সবুজ ঘাস খাওয়ায়, ঘাস চাষ করে, সবুজ ঘাস, গমা এগুলো চাষ হয়।
1: বাড়ির লোকেরা কি চাষ করে?
0: বাড়ির লোকেরা আমার স্বামী চাষ করে, ছেলেরাও আনে মাঠে থেকে।
1: ঘাসটা খাওয়ান?
0: ঘাসটা খাওয়ায়।
1: হ্যাঁ, ঘাসটা তো খাওয়াতেই হবে, ঘাস না
0: খাওয়াই বলে অতটা দুধটা বাড়ে,
1: এবং যত্ন পরিচর্যাটা একটু ভালো করতে হয়, কারণ জার্সি গরু তো,
0: জার্সি গরু গুড় দিতে হয়,
2: সবজি না দিলে তো দুধ দেবে না। আমাদেরও তাই চাই, সবজি, খড়, ভুট্টা, ছাতু, ময়দা, গুড়, এইসব নানান জাতীয় খাওয়ার পর আপনার এই দুধ 20 কেজি 25 কেজি দেয় জার্সি গরু। আমার ছাই মেয়ে
1: চারটে,
2: হ্যাঁ ছাই মেয়ে চারটে গরু আছে, জার্সি গরু। দুধ নিজে হাতে দেয়, দই আমলে দিয়া নিজেই দিয়ে,
1: নিজে হাতে দেন?
2: হ্যাঁ আমি নিজে হাতে গাই,
0: আমিও নিজে হাতে দই,
1: মানে নিজে হাতে সবকিছু খাওয়াচ্ছেন,
0: সবকিছু নিজে হাতে করে। আমার
1: সময় পাচ্ছেন কি করে? এই যে সংসারেও তো কাজ করতে হচ্ছে নাকি?
0: সংসারে আমার ছেলের বউ আছে দুটো, ওরা সংসারে কাজ করে, আমি গরু পালন, ছাগল পালন এগুলো করি, তাহলে আমার সংসারটা সুন্দরভাবে চলে। আমার বউ,
2: আমার এখনো ছেলেদের বিয়ে হয়নি, আমি সময় অনেক ভোর থাকতে উঠতে হয়, যেদের মানুষের খাওয়ার করা, তারপরে গরু খাওয়া দাওয়া, গোপালন করা, সব করতে হয়।
1: সংসারে কাজকর্ম করে আপনাকে করতে হয়,
2: সাতটার সময় গায়ে দিয়ে আমলে দুধ দিয়ে আসা, আবার এদিকে সারাদিন বিকালে এ করে, আবার সন্ধ্যে আবার ছটায় গায়ে দিয়ে আবার আমলে দুধ দিয়ে আসা, সব দিকেই করতে হয়।
1: তো এমনি দেখেছেন যে প্রতিদিন কত করে খরচ হয় আপনাদের এই গরুগুলোকে খাওয়াতে?
0: গরুগুলোকে খাওয়াতে আমাদের অনেক খরচ হয়। আগে খরচটা যদি না করি তাহলে তো দুধটা পাবো না, আগে খরচটা করি তারপরে দুধটা পাই। তা ধরুন একটা 20 টাকা কিলো ভুট্টো ছাতু, 50 কেজি থাকে সেই বস্তা কিনি, খুদও তাই, সেই খুদ চালের খুদ ওই বস্তা কিনি, খোলও প্রায় 2000 টাকা বস্তা, ওইগুলো কিনি।
1: এক বস্তা করে কিনলে কত দিন যায়?
0: এক বস্তা করে কিনলে আমার 5 দিন 4 দিন যায়, অনেক কটা গরু আছে।
2: আমার এক বস্তা কিনলে 10 দিন যায়, দুটো গরু, দুটো বাঁধা, হ্যাঁ অল্প। আমাদের সেই ওই খুদ, ভুট্টো, ছাতু, ময়দা এইসব দিয়ে খাওয়া থাকে। ওই 50 কেজি খোল থাকে, 50 কেজি খুদ থাকে, 50 কেজি ছাতু থাকে, আর ময়দা কিনা নিয়ে খাওয়া দাওয়া করি।
1: আপনারা যে যেখানে গরুগুলোকে রাখছেন সেই জায়গাটা কেমন?
0: জায়গাটা আগে আগে ছিল এমনি মাটির, এখন ওই গরুর দুধে থেকে একটু একটু করে জমিয়ে আমি পাকা গোল করেছি, ফ্যান লাগিয়েছি, গরুগুলো যেন কষ্ট না পায়, আরামে
2: না দিলে তো থাকতে পারছি না। না আমাদের হচ্ছে ওই দুধের পয়সা থেকে ইয়ে করি।
1: দেশি গরু হলে তো দরকার ছিল না, আগে লাগতো না, কিন্তু এখন যে জার্সি গরু, জার্সি গরু লাগবে, এবং
2: ফ্যান না ছাড়া তো হাঁপাবে গরু, নাইন পারি গেলে তো হাঁপাবে, ফ্যান,
0: লাইট, ফ্যান সবই এখন লাগানো হয়েছে ওই দুধের পয়সা থেকে। দুধের পয়সা থেকে সুন্দরভাবে জীবনযাপন করা যায়, সংসারের দিক, স্বামীরাও চাষ করে আনা এনে দেয়।
3: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
4: এতক্ষণ শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
5: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন জেলার কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। আগামী 7 দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া। পরবর্তী কয়েকদিনে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। অনুষ্ঠান শুনছেন এফএম 102.2 মেগাহার্টসে। একই সঙ্গে অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপে। অনুগ্রহ করে অপেক্ষা করুন আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদের জন্য।

0: হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: শুরু হচ্ছে অতুল প্রসাদের গান এবং দ্বিজেন্দ্র গীতির অনুষ্ঠান। প্রথমেই অতুল প্রসাদের গান, প্রথম শিল্পী রেজওয়ানা চৌধুরী, বন্যা।

এবারের শিল্পী জয়তী চক্রবর্তী এবং সুপ্রতীক দাস। শুনছেন অতুল প্রসাদের গান।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছিলেন অতুল প্রসাদের গান এবং দ্বিজেন্দ্র গীতি। আকাশবাণী মুর্শিদাবাদ।

আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। হিন্দি ছবির গানের ভুবনে প্রায়শই অনিবার্য বৃষ্টি গান, কখনো তীব্র কষ্টে, বিষণ্ণ বিরহে, কখনো বা অনুরাগে নিঃসীম ভালোবাসায়। এর মধ্যে বহু গান আমাদের মনে থাকে চিরদিন। আজ 18 জুলাই শনিবার রাত 10:15 লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানের বিষয় থাকছে সাওন আয়া হ্যায়। অনুষ্ঠান জুড়ে হিন্দি ছবির বৃষ্টি গান। সরাসরি কথা ও বার্তা আমাদের এই নাম্বারে 9434921300 অথবা 0348225968। শুনলেন অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। এখন জীবিকার জন্য অনুষ্ঠানে শুনুন কর্মসংস্থান বিষয়ে ঘোষণা। ভারত সরকারের আয়ুষ মন্ত্রক পরিচালনাধীন সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন কর্তৃপক্ষ রিসার্চ অফিসার, স্টাফ নার্স, অ্যাকাউন্টস অফিসার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসি

assist, library and information assistant, stenographer, upper division clerk, lower division clerk, multitasking staff, ইত্যাদি বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আহ্বান করছেন। মোট শূন্যপদের সংখ্যা 176। শিক্ষাগত যোগ্যতা পদ অনুসারে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন অথবা নির্দিষ্ট ট্রেডের স্পেশালাইজেশন সহ বিই অথবা বিটেক অথবা বিকম, এছাড়া বিএসসি নার্সিং অথবা নার্সিংয়ের ডিপ্লোমা। প্রার্থী নির্বাচন হবে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। আবেদন প্রক্রিয়া চলবে 31 জুলাই 2026 তারিখ পর্যন্ত। অনলাইন আবেদন করতে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটে www.ccrum.res.in। এছাড়াও বিশদে জানতে দেখে নিতে পারেন 6 থেকে 12 জুন তারিখের এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকা। এতক্ষণ জীবিকার জন্য অনুষ্ঠানে শুনছিলেন কর্মসংস্থান বিষয়ে ঘোষণা। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গ। আমাদের শ্রোতা বন্ধুদের জানানো হচ্ছে যে এখন থেকে আপনারা গুগল ক্রোমে গিয়ে প্রসার ভারতী লাইভ লিখে সার্চ করে লাইভ রেডিও অপশানে গিয়ে ঢুকে আকাশবাণী মুর্শিদাবাদ টাইপ করে আমাদের আকাশবাণী মুর্শিদাবাদের অনুষ্ঠান শুনতে পারেন। নিউজ অন AIR অ্যাপেও শোনা যাবে আমাদের নির্দিষ্ট অনুষ্ঠানগুলি। শুনলেন অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা।

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ, পড়ছি চন্দ্রচূড় সরকার। রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উত্তরবঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা ছিল বিশেষ নজরে। আজ সকালে বিএসএফ এর দুটি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগছে প্রহরী সম্মেলনে অংশ নেন। বিএসএফ ক্যাম্পে শ্রী শাহ বৃক্ষরোপণের পাশাপাশি জওয়ানদের সঙ্গে চা চক্রেও অংশ নেন। এরপর উত্তর

খুলনায় একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন শ্রী শাহ। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গের পুলিশ আধিকারিকরা। বৈঠকে যোগ দেন বিএসএফের শীর্ষ আধিকারিক এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও। কলকাতাতেও আগামীকাল একগুচ্ছ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আগামীকাল সৌজন্য অতিথি নিবাসে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন তিনি। দক্ষিণবঙ্গের পুলিশের শীর্ষ আধিকারিকরা এবং বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেবেন বলে সূত্রের খবর। এরপর জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সন্ধ্যায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূলের কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। টানা বৃষ্টিতে বিধ্বস্ত এবং জলমগ্ন উত্তর দিনাজপুরের চোপড়ার অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অস্থায়ী আশ্রয়ের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো প্রায় 2000 ত্রিপল আজ দুর্গত মানুষদের মধ্যে বিলি করেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। ত্রিপল সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় বহু নারী পুরুষ ও প্রবীণ বাসিন্দাকে। দুর্যোগের সময় রাজ্য সরকারের এই উদ্যোগে স্বস্তির মুখ দেখেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। উত্তর চব্বিশ পরগনার রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছেন তারা। জানা গেছে গত সন্ধ্যায় দুটি ছেলে ওই বাড়ির একটি ঘরে ব্যাগ রেখে যায়, কিছুক্ষণ পরে তাতে বিস্ফোরণ হয়। আজ দুপুরে সিআইডি এবং রাজ্য পুলিশের এসটিএফ সেখানে তদন্তে যায়। ডাকা হয় বম্ব স্কোয়াডকেও। ঘটনাস্থল থেকে দুটি বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশের ডিসি জ্যোতির্ময় রায় জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের খেজুরির আমজাদনগর গ্রামে একই পরিবারের তিন শিশুর জলে ডুবে মৃত্যুর ঘটনায় পরিবারটির হাতে মোট 12 লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দিয়েছে প্রশাসন। এ মাসের 3 তারিখে এই দুর্ঘটনা ঘটে। রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার আজ পরিবারটির সঙ্গে সাক্ষাৎ করেন। তোলাবাজি ও পুলিশের ওপর হামলার অভিযোগে হাওড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মোহাম্মদ রুস্তমকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে পিলখানায় এক প্রমোটার খুনের ঘটনায় ওই ব্যক্তি ও তার দলবল পুলিশের ওপর হামলা চালায়। পাশাপাশি এলাকার প্রমোটারদের থেকেও মোহাম্মদ রুস্তম ভয় দেখিয়ে টাকা তুলত বলে অভিযোগ। পুরুলিয়া শহরে এক শিক্ষিকার আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঈশিতা দাসমহাপাত্র নামে ওই মহিলা পুরুলিয়া 2 নম্বর ব্লকের গোলামারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। সুপ্রিম কোর্টের রায়ে তার চাকরি চলে যায়। পাশাপাশি শিক্ষক নিয়োগের পরীক্ষাতেও তিনি পাশ করতে পারেননি। বেশ কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে। গত 16 তারিখ রাতে ওই শিক্ষিকা অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ খান। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। গ্রামীণ সংবাদ শেষ হলো। পরবর্তী খবর 7:35।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্সে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। হিন্দি ছবির গানের ভুবনে প্রায়শই অনিবার্য বৃষ্টি গান, কখনো তীব্র কষ্টে বিষণ্ণ বিরহে, কখনো বা অনুরাগে নিঃসীম ভালোবাসায়। এর মধ্যে বহু গান আমাদের মনে থাকে চিরদিন। 18 জুলাই, আজ শনিবার রাত 10:15 লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানে বিষয় থাকছে সাবন আয়া হ্যায়। অনুষ্ঠান জুড়ে হিন্দি ছবির বৃষ্টি গান, সরাসরি কথা এবং বার্তা এই নাম্বারে 9434921300 অথবা 03482259648। অনুষ্ঠান সম্পর্কে আরেকটি ঘোষণা। আগামীকাল সকাল 8টায় লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানের বিষয়, সময় মতো যাওয়ার মধ্যেই জীবনের সৌন্দর্য। উপস্থাপনা তাপসী চাকি। শুনলেন অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে

0: বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: এখন ভক্তিগীতির অনুষ্ঠান, প্রথম গান চন্দ্রাবলী রুদ্র দত্তের কণ্ঠে, দোষ কারু নয় গোমা।

0: নানা সুরে নানা ছন্দে
1: উৎসব ও অনুষ্ঠানে কেনাকাটার বাজার মানে অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা। আপনার পছন্দের পোশাক চলে আসুন সুনিতায়। সুনিতা এখন শুধু বহরমপুরে নয়, লালবাগ পাঁচরাহার মোড়েও শাড়ি বেনারসি ও পোশাকের বিপুল সম্ভার নিয়ে সুপ্রতিষ্ঠিত।
2: নমস্কার বন্ধু, নমস্কার। আজ সুনিতা গানে গানে অনুষ্ঠানে আপনাদের এমন একজনের গান শোনাব যাঁর সুর করা গান কয়েকটি প্রজন্মের সঙ্গীত শিল্পীরা রেকর্ড করে চলেছেন। হ্যাঁ, এখনো জনপ্রিয় সেই সমস্ত গান।
3: এমন একটা সময়ের কথা বলবো যে সময়টা ছিল ভীত গড়বার সময়।
2: একটা সময় ছিল যখন গান বাজনা বলুন বা যাত্রা নাটক
3: অর্থাৎ পারফর্মিং আর্ট ধরে রাখা যেত না,
2: দর্শকের সামনে মঞ্চস্থ হলেই শেষ,
3: পরবর্তী প্রজন্ম পেতই না সেই শিল্পীর সৃষ্টিকর্ম,
2: বঞ্চিত হতো শিল্প রস আস্বাদনে।
3: মোটামুটিভাবে বলা যায় ১৯০০ সালের আশেপাশে এই বিষয়ে একটা পরিবর্তন আসে।
2: একদিকে কলের গান, অন্যদিকে চলচ্চিত্র পাল্টে দেয় আগের সমস্ত অভিজ্ঞতা।
3: আমরা যারা বাংলা গান শুনতে ভালোবাসি, ভালোবাসি বাংলা গানের ইতিহাস নিয়ে নাড়াচাড়া করতে,
2: তাদের একটা কষ্ট আছে জানেন,
3: এই সমস্ত দিকগুলো নিয়ে সঠিক ইতিহাস আমাদের কাছে নেই।
2: এমনিতেই বাঙালি চিরকালীন ভোলা ভালা জাতি,
3: নিজেদের কৃষ্টি নিজেদের সংস্কৃতির যারা আদি প্রস্তর স্থাপন করেছেন তাদের উল্লেখ নেই তেমন ভাবে।
2: আজকের সুনিতা গানে গানে অনুষ্ঠানে স্মরণ করব সেই সময়ের একজন সুরশিল্পীকে।
3: বলা যেতে পারে যাঁর হাত ধরে বাংলা আধুনিক গানের বা বেসিক গানের পথ চলা শুরু,
2: সেই সুরস্রষ্টাকে বিনম্র শ্রদ্ধা জানাবো তাঁরই সুরের মাধ্যমে।
3: তিনি কমল দাশগুপ্ত।

0: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গানের ইতিহাস আমরা পাই
1: নজরুলগীতির ক্ষেত্রেও। হয়তো আমরা নিরাশ হব না,
0: কিন্তু আমরা যখন আধুনিক গান প্রসঙ্গে আসব তখনই হোঁচট খেতে হবে আমাদের।
1: সঠিকভাবে নির্ণয় না করা গেলেও যুথিকা রায়ের সাঁঝের তারকা আমি, পথহারা এই গানটি বাংলা আধুনিক গানের প্রথম দিকের অন্যতম প্রথম গান।
0: গানটির গীতিকার প্রণব রায়, সুরকার
1: কমল দাশগুপ্ত।

0: উৎসব ও অনুষ্ঠানে কেনাকাটার বাজার মানে অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা। আপনার পছন্দের পোশাক চলে আসুন সুনিতায়। সুনিতা এখন শুধু বহরমপুরেই নয়, লালবাগ পাঁচরাহার মোড়েও শাড়ি বেনারসি ও পোশাকের বিপুল সম্ভার নিয়ে সুপ্রতিষ্ঠিত।
1: 28 জুলাই কমল দাশগুপ্তের জন্মদিন,
2: এবং একই সঙ্গে জানিয়ে রাখি বন্ধু, ওই দিন ফিরোজা বেগমেরও জন্মদিন।
1: দুজনেই ছিলেন কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ,
2: গান শিখেছেন তারা একসঙ্গে কাজী নজরুল ইসলামের কাছ থেকে।
1: সৎপাত্রে কন্যা দান করলে পিতা যেমন নিশ্চিন্ত থাকেন,
2: ঠিক তেমনি কাজী নজরুল ইসলাম তার গানের

0: খাতা দিয়েছিলেন কমল প্রসন্ন দাশগুপ্তকে
1: সুর করবার জন্য।
0: কাজী নজরুল ইসলামের বহু কবিতা বা গানের কথায় সুর করেন সুরস্রষ্টা কমল দাশগুপ্ত।
1: এবারে আমরা যে গানটি শোনাবো বন্ধু, সেটা একটি নজরুল গীতি,
0: কথা কাজী নজরুল ইসলামের,
1: সুর কমল দাশগুপ্তের,
0: আর এই গানটির কণ্ঠশিল্পী কমল দাশগুপ্ত নিজেই।

0: বন্ধু, আমরা সুরকার কমল দাশগুপ্তের প্রসঙ্গে কথা বলছি।
1: বলছি সেই সময়ের কথা, সেই সময় যে সময় গীতিকার ছিলেন প্রণব রায়, মোহিনী চৌধুরী, গিরীন চক্রবর্তী, সুবোধ পুরকায়স্থ
0: আরো আরো অনেকে। আচ্ছা, আপনার কখনো মনে হয়নি যে এরা কেমন দেখতে ছিল?
1: সুরকারদের একখানা আধখানা ছবিও কখনো কখনো পাওয়া যায়, কিন্তু গীতিকারদের ছবি কিন্তু আমরা সেইভাবে পাই না।
0: বন্ধু, ওই যে বলছিলাম না, বাঙালি ভোলা ভালা জাতি।
1: চলুন ফিরে যাই কমল দাশগুপ্তের কথায়।
0: 1912 সালের 28 জুলাই কমল দাশগুপ্তের জন্ম,
1: আর ফিরোজা বেগমের জন্ম 1930-এ, ওই একই দিনে।
0: জানা যায় কমল দাশগুপ্ত প্রায় 8000 গানের সুর করেছেন।
1: এর মধ্যে বাংলা বেসিক গানের সঙ্গে সঙ্গে বাংলা সিনেমার গান, হিন্দি সিনেমার গান, যাত্রা এবং নাটকের গান সমস্ত রয়েছে।
0: শ্রাবণে এসেছিলেন বাংলার কোল আলো করে, আবার বিদায় শ্রাবণেই। 20 জুলাই তাঁর মৃত্যুদিন।

0: উৎসব ও অনুষ্ঠানে কেনাকাটার বাজার মানে অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা। আপনার পছন্দের পোশাক চলে আসুন সুনিতায়। সুনিতা এখন শুধু বহরমপুরেই নয়, লালবাগ পাঁচরাহার মোড়েও শাড়ি বেনারসি ও পোশাকের বিপুল সম্ভার নিয়ে সুপ্রতিষ্ঠিত।
1: বাংলা আধুনিক গানের যে ধারা আমাদের সামনে রয়েছে তাতে মূলত সবটাই প্রেমের গান,
2: কিছু ব্যতিক্রম আছে।
1: কাজী নজরুল ইসলাম তার প্রথম দিকের গানে নিজে সুর দিতেন।
2: আমরা জানি তিনি গ্রামোফোন কোম্পানির ট্রেনার ছিলেন।
1: ওই সময়ে গ্রামোফোন কোম্পানিতে কিছু তরুণ প্রতিভাবান সুরকারদের সুর করার অনুমতি দেওয়া হয়।
2: তার মধ্যে কমল দাশগুপ্ত ছিলেন অন্যতম।
1: এরকম প্রতিভা বাংলা গানে খুব কমই এসেছেন,
2: তবু আমরা তাঁর গানের পাখিকে ঠিকমতো ধরে রাখতে পারি না,
1: বারবার হারিয়ে ফেলি।
2: গিরীন চক্রবর্তীর কথায় কমল দাশগুপ্তের সুরে তালাত মামুদ।
1: গানটি প্রথম রেকর্ড হয়েছিল 1945 সালে।

0: দাশগুপ্ত অন্যতম, যার হাত ধরে বাংলা গানের স্বর্ণযুগের ভিত রচিত হয়েছিল।
1: আর সে কারণেই তাঁর গান গেয়ে চলেছেন পরবর্তী দুই বা তিন প্রজন্মের সঙ্গীত শিল্পীরা।
0: 1934-35 সাল থেকে গানে সুর করতে শুরু করেন কমল দাশগুপ্ত।
1: এক মাসে 53টি গান রেকর্ড করে রীতিমতো দৃষ্টান্ত স্থাপন করেছিলেন কমল দাশগুপ্ত।
0: মীরার ভজনের সুরের প্রয়োগ বিষয়ে গবেষণা করে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অফ মিউজিক উপাধি লাভ করেন 1943 খ্রিস্টাব্দে।
1: এখন শুনব 1942 সালে প্রকাশিত শেষ উত্তর ছবির একটি গান, শিল্পী কানন দেবী।

0: উৎসব ও অনুষ্ঠানে কেনাকাটার বাজার মারি অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা। আপনার পছন্দের পোশাক চলে আসুন সুনিতায়। সুনিতা এখন শুধু বহরমপুরেই নয়, লালবাগ পাঁচরাহার মোড়েও শাড়ি বেনারসি ও পোশাকের বিপুল সম্ভার নিয়ে সুপ্রতিষ্ঠিত।
1: কমল দাশগুপ্তের সঙ্গীতে হাতেখড়ি দাদা বিমল দাশগুপ্তের কাছে,
2: পরে দিলীপ কুমার রায় অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র
1: কৃষ্ণচন্দ্র দে,
2: উস্তাদ জমিরুদ্দিন খাঁ
1: প্রভৃতির কাছ থেকে তার সঙ্গীতের তালিম নেওয়া।
2: এছাড়া কাজী নজরুল ইসলাম তো ছিলেনই।
1: সুরের রাজ্যে কমল দাশগুপ্ত ছিলেন একজন কিংবদন্তি।
2: তাঁর সুর রচনার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল রাগ এবং ঠুমরি।
1: বাংলা গানের বিভিন্ন ধারাকে তিনি মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছেন।
2: সঙ্গীতের ক্ষেত্রে কমল দাশগুপ্তের মৌলিক অবদান স্বরলিপির শর্ট হ্যান্ড পদ্ধতির উদ্ভাবন
1: এবং আকার মাত্রিক পদ্ধতি আর স্টাফ নোটেশন পদ্ধতির উদ্ভাবন।
2: এবারে যে গানটি আপনাদের জন্য রয়েছে সেই গানটিও বেশ একজন শিল্পীর কণ্ঠে পাওয়া যায়।
1: কিন্তু এখন আমরা শুনব সুরকার কমল দাশগুপ্তের নিজের কণ্ঠে কথাগুলি প্রণব রায়ের।

0: সুরকার কমল দাশগুপ্তকে নিয়ে কথা হবে আবারও আগামী সপ্তাহে। আপনারা নিশ্চয়ই থাকবেন আমাদের সঙ্গে।
1: আজকের সুনিতা গানে গানে এই পর্যন্তই। আপনাদের অনুরোধ করব এবার থেকে এসএমএস নয়,
2: হোয়াটসঅ্যাপে আপনাদের মূল্যবান মতামত পাঠান আমাদেরকে।
1: আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার
2: 9232774573।
1: মনে রাখবেন বন্ধু, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার
2: 9232774573। সুনিতা গানে গানে এখন থেকে প্রতি শনিবার 6:55।
3: সমগ্র অনুষ্ঠানটি নিবেদন করলেন সুনিতা, কারিগরি সহায়তায় চম্পক পাল।
4: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: আজকের চিঠি লিখছেন মহুলা রামকৃষ্ণ মিশন আশ্রম পাড়া থেকে অনুপ কুমার প্রামাণিক। লিখছেন প্রীতিভাজনেশু, বর্ষার উষ্ণ হার্দিক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি উপরোক্ত বিষয় চর্চা, দুর্যোগে বা বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। সাহসের বিপরীত শব্দ ভয় প্রসঙ্গে স্বামীজি বলেছেন, জীবনের সমুদয় ভয় যুক্ত, দেহে মৃত্যুর ভয়, অভ্যুত্থানে ঈর্ষার ভয়, শেষ করেছেন ভয়ই হল পাপ। বি গুড অ্যান্ড ডু গুড, ইভিল উইল ভ্যানিশ ফর ইউ। স্বামীজি আরো বলেছেন, যদি তুমি লাভার হতে চাও, লাভ গড, অল আদার লাভস আর এনিম্যাল অ্যাট্রাকশনস। প্রকৃতিতে বিপর্যয় বলতে ঝড়, বৃষ্টি, বন্যা, ভূমিকম্প, কোভিড-19 মতো শত ভাইরাল মহামারী, এগুলোই আমরা সাধারণত বুঝি। বিজ্ঞান ও প্রযুক্তির যুগে তার প্রতিরোধ ব্যবস্থাও অনেক উন্নত। ভালোবেসে প্রকৃতিকে আমরা জয় করেছি, কাজে লাগিয়েছি দৈনন্দিন জীবনে। গবেষণা প্রতিনিয়তই চলেছে, ভবিষ্যৎ প্রজন্ম এর সুফলগুলো অবশ্যই পাবে। বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থে আমরা প্রভুত্বের কথা, রাজত্বের কথা সম্মুখ জানতে পারি। কোথাও ভয়ের কথা বলি না, বীর ভোগ্যা বসুন্ধরা, ফরচুন ফেভার্স দ্য ব্রেভস। বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এবং গিয়েছেন,
3: বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানিক হয়, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়, আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়।
2: রবীন্দ্রনাথ স্বামীজি প্রসঙ্গে বলেছেন, বিবেকানন্দের সবটাই ইতিবাচক, তাকে পড়ো, তাকে অনুশীলন করো, জানো, তাহলেই তুমি দেশটার সম্মুখ জানবে আর অনেক দুর্যোগ জয় করবে। সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানেই রাখছি। চিঠিটি লিখেছেন অনুপ কুমার প্রামাণিক, মহুলা রামকৃষ্ণ মিশন আশ্রম পাড়া, মুর্শিদাবাদ থেকে।

গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 লেনিন সরণি, কলকাতা 13।

জুলাই মাসের আজ সন্ধ্যায় অনুষ্ঠানের বিষয়, বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। লিখুন যারা এখনো লেখেননি।

লিখুন কোন সাহিত্যিক কোন লেখকের কোন লেখাটি বাক্যবন্ধ বা শব্দবন্ধ আপনার জীবন আমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়ে। আমরা আপনাদের চিঠির অপেক্ষায়।

0: 150 শব্দে লিখুন এই ঠিকানায়। আজ সন্ধ্যায় প্রজাতন্ত্র কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ 742101। ইমেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com। এতক্ষণ আজ সন্ধ্যায় অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু মুক্তি হক। ভালো থাকুন, সুন্দর থাকুন, কথা হবে আবার আগামীকাল। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপনী অনুষ্ঠান
1: শুরু করছি। অনুষ্ঠান ভকত আই কেয়ার নিবেদনে, ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250।
2: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেক

0: সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
1: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরও একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হল গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কী কী, এর চিকিৎসা কী আছে।
2: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ। এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসছে, 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস, আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120 আসি, আপনার প্রেশার আছে যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200 প্রেশার আছে। এ প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না, যখন রুগীর একদম অনেক অ্যাডভান্স স্টেজে গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না, মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না। এটা আমরা বলবো না, 40 বছরের পর এমনি আপনাদের চান্সই হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে তারা নিজেরাই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ কী করে বুঝবে, গ্লুকোমা হয়েছে হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কী করে, সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে। যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে নেবে, এরকম ব্যাপার। কারো বাড়ি বাবা গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে, হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসমায়াপিক গ্লাস, মানে 40 বছরের পরে যে চশমাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসমায়াপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রক দেখছে, বা চোখে মাঝে মাঝে একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমা দুটো ভাগ আছে, একটা কনিক সিম্পল গ্লুকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা কোনো ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাব না, ব্যথা হওয়া ভালো, সেই যে গ্লুকোমায় ব্যথা হচ্ছে না, লোকে আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে বলবো, মেশিন আছে যে গ্লুকোমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর বাদে গ্লুকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লুকোমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লুকোমা নেই, আপনি বাড়ি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লুকোমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হয়তো একবার ফলো আপ করবো, 6 মাস 9 মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লুকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লুকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
0: আপনারা শুনলেন ভকত আই কেয়ার নিবেদনে, ভকত আই কেয়ার অ্যান্ড ফেকুল সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি, খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
3: আকাশবাণী মুর্শিদাবাদ, একটু পরেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর, তারপর স্থানীয় সংবাদ।
4: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। গুজরাটের আহমেদাবাদে বাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত হয়েছেন, আহত 10। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পাবে আর্টিকেল 370, শ্রেষ্ঠ অভিনেতা কার্তিক আরিয়ান ও মাম্মটি, শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ইয়ামি গৌতম। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি মহাকাশযান বিক্রম-1 সতীশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপিত হয়েছে। রাশিয়ার ওপর ইউক্রেনের গতরাতে ড্রোন হামলায় 8 জন নিহত হয়েছেন, আহত 60। জাপান ব্যাডমিন্টন ওপেনের মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন পিভি সিন্ধু। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়িতে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আজ সকালে বিএসএফের দুটি ক্যাম্প

0: পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগছে প্রহরী সম্মেলনে অংশ নেন। বিএসএফ ক্যাম্পে শ্রী শাহ বৃক্ষরোপণের পাশাপাশি জওয়ানদের সঙ্গে চা চক্রে যোগ দেন। এরপর উত্তরকন্যা একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গের পুলিশের আধিকারিকরা। বিএসএফের শীর্ষ আধিকারিক এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ে এখানে আলোচনা হয়েছে। তিনি আগামীকাল কলকাতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকেও যোগ দেবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভার্চুয়ালি রামনগর দেরাদুন এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন। এর ফলে রামনগর ও দেরাদুনের মধ্যে প্রথমবারের মতো সরাসরি কোনো এক্সপ্রেস ট্রেন পরিষেবা শুরু হলো। উত্তরাখণ্ডের কুমায়ুন ও গাড়োয়াল অঞ্চলের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে। দুই শহরের মধ্যে প্রথম সরাসরি এক্সপ্রেস ট্রেনের ফলে রাজ্যের মানুষ দ্রুত সুবিধাজনক ও নির্ভরযোগ্য রেল পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে। শ্রী বৈষ্ণব জানান, হরিদ্বারের ওপর চাপ কমাতে ঋষিকেশ রেল স্টেশনটিকে একটি ফিডার স্টেশন হিসেবে গড়ে তোলা হবে। উত্তরাখণ্ডের রেল স্টেশনগুলির পুনর্নির্মাণ ও উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
1: কুমাউ আর গড়ওয়াল উত্তরাখণ্ডকে দো বহুত হি মজবুত পোলস হ্যায়। ইন দোনো পিলার্স কো জোড়নে ওয়ালি ইয়ে আজ কি গাড়ি হ্যায় জো কুমাউ আর গড়ওয়াল কো জোড়েগি। ये एक नया सेतु बनेगी कुमाऊं और गढ़वाल के बीच में। हफ्ते में दो दिन ये गाड़ी स्टार्ट हो पा रही है। जैसे जैसे यहाँ पे कैपेसिटी बढ़ती है हरिद्वार में और मुरादाबाद में, इस गाड़ी को आगे कंप्लीट रेगुलर कर लेंगे। फिर अपना ऋषिकेश कर्णप्रयाग का काम तो बहुत तेजी से चल रहा है और ये देश के लिए और उत्तराखंड के लिए विशेषकर बहुत बड़ी एक उपलब्धि होगा।
0: কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডাক্তার জিতেন্দ্র সিং বলেছেন, অভিযোগ নিষ্পত্তির সময় শুধু সেটি সুরাহার মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং এর মাধ্যমে পেনশনভোগীদের চিন্তা দূর করা ও প্রত্যাশা পূরণের উপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। পেনশন সংক্রান্ত বিরোধগুলির প্রশাসনিকভাবেই সমাধান করা উচিত, যাতে তাদের আদালতের দ্বারস্থ হতে না হয়। নতুন দিল্লিতে পেনশন সংক্রান্ত আইনি বিরোধ বিষয়ক দ্বিতীয় জাতীয় কর্মশালায় ভাষণ দেবার সময় তিনি জানান, পেনশন ও পেনশন প্রাপক কল্যাণ বিভাগ নাগরিকদের সুবিধার্থে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। স্বচ্ছতা ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য অনলাইন ব্যবস্থার মাধ্যমে পেনশন পরিষেবাকে ডিজিটালাইজ করা হয়েছে। গুজরাটের আহমেদাবাদের রামল গত্রাদ রোডের একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা 5টি মৃতদেহ উদ্ধার করেন এবং কারখানায় আটকে পড়া আহত শ্রমিকদের নিরাপদে বের করে আনেন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালগুলিতে তাদের ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে আগুন পুরোপুরি নিভিয়ে তাপমাত্রা কমানোর কাজ চলছে। অন্ধ্রপ্রদেশের পোলাভরম জেলার গাল্লাগুড়েম গ্রাম সংলগ্ন গোদাবরী নদীতে মাছ ধরার সময় প্রবল স্রোতে ভেসে গিয়ে 5 মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। পুলিশ স্থানীয় উদ্ধারকারী দলের সঙ্গে গ্রামবাসীরা তল্লাশি অভিযান চালিয়ে প্রত্যেকটি মৃতদেহ উদ্ধার করেছে। ন্যাশনাল হেলথ অথরিটি NHA আজ নতুন দিল্লিতে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের ওপর আয়োজিত 2 দিন ধরে জাতীয় স্তরে পর্যালোচনা সভা শেষ হয়েছে। এই দুই প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা, বাস্তবায়ন, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সবথেকে ভালো কর্মপদ্ধতি খুঁজে বের করা এবং স্বাস্থ্য পরিষেবা সংস্কারের পরবর্তী পর্যায়ের পরিকল্পনার জন্য এই সভার আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব পূর্ণ সলিল শ্রীবাস্তব জানান, এই দুই প্রকল্প বাস্তবায়নের প্রধান সূচকগুলির ভিত্তিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মদক্ষতাকে স্বীকৃতি জানিয়ে 15টি পুরস্কার দেওয়া হয়েছে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে। আর্টিকেল 370 শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পেয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মাম্মুটি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল 370-তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পেয়েছেন রাজকুমার প্রিয়াস্বামী। সেরা বাংলা কাহিনী চিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্তের পরিচালিত চালচিত্র এখন। শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হবে সঞ্জীব শ্রীবাস্তবকে। সিনেমার ওপর সেরা লেখার জন্য পুরস্কার দেওয়া হবে কে প্রদীপ কুমার শেট্টিকে তার রচিত কন্নর ওয়াউত এর জন্য। অকাহিনী চলচ্চিত্র বিভাগে শিবপাল সিং কাং সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার পাবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি মহাকাশযান বিক্রম 1 সতীশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপিত হয়েছে। মহাকাশযানটি হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট এর

0: স্পেস তৈরি করেছে। উল্লেখ্য, ভারতের মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাইয়ের স্মরণে বিক্রম ওয়ান উৎক্ষেপিত হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যে টেলিফোনে অভিনন্দন জানান। এই মিশনকে ভারতের মহাকাশ অভিযানের এক ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করে তিনি বলেন, চার পর্যায়ের এই রকেট দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তির প্রতিফলন।
1: और दूसरा जमीन में भी उस रूट्स को आपने मजबूती दी है जो देश के नौजवानों को आगे आने की प्रेरणा देगी।
0: সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাওয়া হবে। সোমবার থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। রাশিয়ার ওপর ইউক্রেনের গত রাতে ড্রোন হামলায় 8 জন নিহত এবং 60 জনেরও বেশি আহত হয়েছেন। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, একটি বড় অনলাইন খুচরো বিক্রেতা প্রতিষ্ঠানের 2টি বড় গুদাম ইউক্রেনের ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত। তাম্ভভ অঞ্চলের গভর্নর ইভজেনি পারভিশভ জানিয়েছেন, কোটেভস্কে রাতের শিফটে কর্মরত 7 শ্রমিক নিহত ও 25 জন আহত হয়েছেন। অন্যদিকে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিয়ভ জানিয়েছেন, ইলেকট্রোস্টালে 1 জন নিহত এবং 36 জন আহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই হামলাগুলি 2টি গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের সংস্থাকে লক্ষ্য করে চালানো হয়েছে। ওই 2 সংস্থা ড্রোন উৎপাদন ও নেভিগেশনের সরঞ্জামের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এ ধরনের যন্ত্রাংশ সরবরাহ করত। তিনি আরও জানান, একটি তেল সংস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থাপনা 19টি জায়গায় ইউক্রেনের 379টি ড্রোন প্রতিহত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অশান্তির জেরে আজ কুয়েতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর ফলে কুয়েতের আকাশসীমা বন্ধ করে সমস্ত বিমান চলাচল স্থগিত করা হয়েছে। টোকিওতে অনুষ্ঠিত জাপান ব্যাডমিন্টন ওপেনের মহিলাদের একক বিভাগের ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু খেলার যোগ্যতা অর্জন করেছেন। সেমিফাইনালে তার প্রতিপক্ষ বিশ্বের 4 নম্বর খেলোয়াড় চীনের চেন ইউফেই ম্যাচের দ্বিতীয় সেটে সরে দাঁড়ানোয় সিন্ধু ফাইনালে ওঠেন। প্রথম সেটে সিন্ধু 21-19 ব্যবধানে জয়লাভ করেন এবং দ্বিতীয় সেটেও 15-10 ব্যবধানে এগিয়েছিলেন তিনি। ঠিক সেই সময়ে তার চীনা প্রতিদ্বন্দ্বী ম্যাচ থেকে সরে দাঁড়ান। শিরোপা জয়ের লক্ষ্যে সিন্ধু আগামীকাল ফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। আর এবার ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপের আজ রাতে মায়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থানে কে থাকবে সেটি নির্ধারণে মুখোমুখি হবে ইউরোপের 2 দল ফ্রান্স ও ইংল্যান্ড। ভারতীয় সময় রাত 2:30 ম্যাচটি শুরু হবে। স্পেনের কাছে সেমিফাইনালে পরাজয়ের পর ফ্রান্সের এবং আর্জেন্টিনা হারিয়ে দেওয়ায় ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযানের সমাপ্তি ঘটে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। গুজরাটের আহমেদাবাদে বাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত হয়েছেন, আহত 10। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে জানিয়ে দিই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই আজ রাত 8টায় অনুরোধের আসর, 1:30 স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। রবীন্দ্রসঙ্গীত রাত 9টায় শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার। 9:15 ভজন শুনবেন মধুজা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। মুখোমুখি 9:30 বিশিষ্ট দেহসৌষ্ঠব প্রদর্শক মলয় রায়ের সাক্ষাৎকার নিয়েছেন দেবর্ষী ঘোষ। রাত 10টায় অখিল ভারতীয় সঙ্গীত সভা, আকাশবাণী বারাণসী কেন্দ্রের নিবেদন। 11টায় কীর্তন, শিল্পী

0: পলাশ সরকার, 11:10 আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ রাত 8:00 ছায়াছবির গান, 8:15 কেহে কাসা, উপস্থাপনায় শাইস্তা নাজ। স্পটলাইট 9:16, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান রাত 11:10 থেকে। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11:00। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8:00 আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11:00।
2: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন, প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
3: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
0: এখন স্থানীয় সংবাদ।
4: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার রাজারহাটে দক্ষিণ নারায়ণপুরে বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ শামীম গ্রেপ্তার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা মন্ত্রিসভার সদস্যদের নাম করে বাজার থেকে টাকা তোলার অভিযোগ পেলে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নেবে। বেআইনি নির্মাণের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির একটি কার্যালয় প্রশাসন আজ ভেঙে দিয়েছে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ ঘোষিত হয়েছে। সেরা বাংলা কাহিনী চিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র

0: গৃহমন্ত্রী অমিত শাহ আজ উত্তরবঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা ছিল বিশেষ নজরে। আজ সকালে বিএসএফ এর দুটি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগছে প্রহরী সম্মেলনে অংশ নেন। বিএসএফ ক্যাম্পে শ্রী শাহ বৃক্ষরোপণের পাশাপাশি জওয়ানদের সঙ্গে চা চক্রেও অংশ নিয়েছেন। এরপর উত্তরকন্যায় একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন শ্রী শাহ। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গের পুলিশ আধিকারিকরা। বৈঠকে যোগ দেন বিএসএফ এর শীর্ষ আধিকারিক এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও। শিলিগুড়ি থেকে আমাদের সংবাদদাতা শুভঙ্কর দাস জানাচ্ছেন,
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বিএসএফ এর যে কদমতলা হেডকোয়ার্টার রয়েছে সেখান থেকে তিনি সোজাসুজি চলে যান ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে জুমাগছ, সেখানে বিএসএফ এর 18 নম্বর ব্যাটেলিয়নে, এবং সেখানে তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে কিন্তু বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেন অমিত শাহ, এবং সেখানে বিএসএফ এর তরফে এই ভারত বাংলাদেশ সীমান্তে কিভাবে নজরদারি চালানো হয় এবং কি ধরনের আধুনিক মানের কাঁটাতার ব্যবহার করা হচ্ছে, কি ধরনের সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে, সেই সমস্তটা কিন্তু দেখানো হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। এবং পাশাপাশি সেখানে বিএসএফ এর জওয়ানদের সঙ্গে একটি চা চক্রে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী, বেশ কিছু প্রকল্পের তিনি উদ্বোধন করেন। এরপরেই তিনি কিন্তু দুপুর নাগাদ উত্তরকন্যায় চলে আসেন এবং সেখানেই দফায় দফায় বৈঠক করেছেন। এই বৈঠকগুলির যে বিষয় ছিল তার মধ্যে যেমন রয়েছে এই উত্তরবঙ্গের যে সীমান্ত লাগোয়া এলাকার রাজ্যে সম্প্রতি পাশ হওয়া গুন্ডা দমন আইন, সে আইন প্রয়োগ এবং যে জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন, সেই তিনটি বিষয় নিয়ে তিনি কিন্তু আলোচনা করেন। এবং এই আলোচনায় রাজ্যের যেমন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, পাশাপাশি বিভিন্ন জেলার যারা জেলা শাসকেরা রয়েছেন, পুলিশ সুপার রয়েছেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং বিএসএফ এর আধিকারিক তারাও কিন্তু উপস্থিত ছিলেন। যেহেতু বাংলাদেশে সম্প্রতি চীন বিভিন্ন পরিকাঠামোগত কাজ করছে, ফলে সে কারণে এই চিকেন স্নেক এরিয়ায় আরো যাতে সুরক্ষা ব্যবস্থা আটোসাটো করা যায় এবং কিভাবে আরো নজরদারি বাড়ানো যায়, সেই সমস্ত বিষয় নিয়েই এদিন উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে বলেই জানা গিয়েছে।
0: কলকাতাতেও আগামীকাল একগুচ্ছ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আগামীকাল সৌজন্য অতিথি নিবাসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন তিনি। দক্ষিণবঙ্গের পুলিশের শীর্ষ আধিকারিক এবং বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেবেন বলে সূত্রের খবর। এরপর জাতীয় গ্রন্থাগারে ওয়ার্ল্ড মিউজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। সন্ধ্যায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আমূলের কারখানা শিলান্যাস করবেন শ্রী শাহ। উত্তর চব্বিশ পরগনার রাজারহাটে দক্ষিণ নারায়ণপুরে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ শামীমকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ কামারহাটি এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। মোহাম্মদ শামীমই দক্ষিণ নারায়ণপুরে ওই বাড়িটি ভাড়া নিয়েছিল বলে জানা গেছে। ব্যাগে করে বোমা রেখে দিয়ে আসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ধৃতকে আগামীকাল আদালতে তোলা হবে। এদিকে তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএও। ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছে তারা। আজ দুপুরে সিআইডি এবং রাজ্য পুলিশের এসটিএফ সেখানে তদন্তে যায়। ডাকা হয় বম্ব স্কোয়াডকেও। ঘটনাস্থল থেকে দুটি বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশের ডিসি জ্যোতির্ময় রায় জানিয়েছেন। রাজ্য স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায় আজ কলকাতার আরজিকর হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে যান। হাসপাতালের জরুরি বিভাগ, ট্রমা কেয়ার এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছেন তিনি। কথা বলেন রোগী এবং তাদের আত্মীয়দের সঙ্গে। হাসপাতালে দালাল চক্র রুখতে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েও আধিকারিকদের সতর্ক করে দিয়েছেন তিনি।
2: গেট থেকে হোস্টেল অবধি সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। এটা এত অপরিচ্ছন্নতায় আরজিকর হোস্টেল থেকে আরম্ভ করে এমার্জেন্সি, ট্রমা, গাইনি, শল্য চিকিৎসা, মেডিসিন, অন্তর্বিভাগ, বহির্বিভাগ সব পরিচ্ছন্নতা বড় ইস্যু। এখানে যারা পরিচ্ছন্নতার ভারপ্রাপ্ত আধিকারিকরা আছে তাদেরকে আমি সজাগ সচেতন করেছি। আমি মঙ্গলবার কি বুধবার ফেরত আসবো আরজি করে। আমি দেখতে চাই কোনো রকম চোখে পড়ার মতো চেঞ্জ এলো কিনা।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা মন্ত্রিসভার সদস্যদের নাম করে বাজার থেকে টাকা তোলার অভিযোগ পেলে রাজ্য সরকার তা খতিয়ে দেখে দ্রুত আইন অনুযায়ী পদক্ষেপ নেবে। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল আজ এক ভিডিও বার্তায় একথা জানিয়েছেন। তিনি বলেন সরকারের পরিচয় দিয়ে তোলাবাজি, কাটমানির অর্থ দাবি করা হলে জনসাধারণ অভিযুক্তের নাম পরিচয় সহ দ্রুত অভিযোগ জানাতে পারবেন।
3: আমার কাছেও এরকম কিছু কমপ্লেইন্টস আসছে যে আমার নাম করে বাজার থেকে টাকা তোলা হচ্ছে। এক্সট্রশন বলতে পারেন, কাটমানি বলতে পারেন, সিন্ডিকেট বলতে পারেন। আমার নাম করে যদি কেউ আপনাদের কাছে যায় এবং শুধু আমার নাম, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের যে কোনো মন্ত্রী এবং রাজ্যমন্ত্রীর নাম করে, প্রতিমন্ত্রীর নাম করে কেউ যদি যান, বলেন যে এনার নামে আমরা টাকা তুলছি, আমার নাম্বার তো আপনাদের কাছে সবার কাছেই আছে, এরকম অনেকের নাম্বারই আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে।

0: উল্লেখ্য, রাজ্যপাল ও লোকভবনের আধিকারিকদের পরিচয়ে ফোন করে প্রতারণার অভিযোগে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বেআইনি নির্মাণের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের আমতলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির কার্যালয় ভাঙার কাজ চলেছে। প্রথমে বুল্ডোজার দিয়ে পাঁচতলা ওই ভবনের সামনের শেড ভাঙা হয়, এরপর ধীরে ধীরে বাকি অংশ ভাঙার কাজ চলছে। এরই মধ্যে এলাকাবাসীদের একাংশ ভবনের ভেতর ঢুকে পড়লে তাদের বের করে দেয় পুলিশ। এর আগে সংশ্লিষ্ট পক্ষকে এ ব্যাপারে নোটিশ পাঠানো হলেও শুনানি থেকে উপস্থিত না থাকায় প্রশাসনের এই পদক্ষেপ। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, সব বেআইনি নির্মাণের বিরুদ্ধে একইভাবে ব্যবস্থা নেওয়া হবে।
1: বেআইনি নির্মাণ মাথা উঁচু করে থাকা উচিত না তার মাথা নত হওয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকার যখন ক্ষমতায় ছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার যখন ছিল, তারা মনে করতো যে এই গোটা রাজ্যটা তাদের জমিদারির একটি অংশ এবং তারা যা ইচ্ছে তাই করতে পারে, বৈধ প্ল্যান ছাড়াও বিল্ডিং তৈরি করতে পারে, যাকে ইচ্ছে তাকে অ্যারেস্ট করাতে পারেন, যাকে ইচ্ছে তাকে জেলে ঢোকাতে পারেন, সেই জন্য রাজার মতো তারা থাকতেন। এখন তো আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তখন শাসকের আইন চলতো, আইনের শাসনের ক্ষেত্রে এটা চলতে পারে না। বেআইনি জিনিস ভাঙা হয়েছে, সেটাই তো ঠিক।
0: এদিকে রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, অভিষেক ব্যানার্জি আইনের ঊর্ধ্বে নন, অন্য সব বেআইনি বাড়ি ভাঙা হলে তার অফিস কেন বাদ পড়বে, সেই প্রশ্ন তুলেছেন পুরমন্ত্রী। দলত্যাগীরা ফিরে এলে দলের সমস্ত পদ ছেড়ে দিতে তিনি প্রস্তুত বলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি জানিয়েছেন। আজ কলকাতার সাংবাদিকদের কাছে অভিষেক বলেন, যারা অন্য পদ বেছে নিয়েছেন তারা আসলে নিজেদের বাঁচাতেই পদক্ষেপ করছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় তার কার্যালয় ভাঙা হচ্ছে বলেও অভিষেক মন্তব্য করেছেন। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে। আর্টিকেল 370 সেরা কাহিনী চিত্রের পুরস্কার পেয়েছে। সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মামুটি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল 370তে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পেয়েছেন রাজকুমার পেরিয়ার স্বামী। সেরা বাংলা কাহিনী চিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী দুদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়বে। আজ দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার জন্য আগামীকাল পর্যন্ত লাল সতর্কতা জারি রয়েছে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল 1-0 গোলে রেলওয়ে এফসিকে পরাজিত করেছে। খেলার 49 মিনিটে জেসিন টিকে গোল করেছেন। এবারের লিগে ইস্টবেঙ্গল টানা তিনটি ম্যাচে জয় পেল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উত্তরবঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার রাজারহাটে দক্ষিণ নারায়ণপুরে বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ শামীম গ্রেপ্তার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা মন্ত্রিসভার সদস্যদের নাম করে বাজার থেকে টাকা তোলার অভিযোগ পেলে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নেবে। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं जया भारती। भारत का ऑर्बिटर रॉकेट विक्रम 1 आंध्र प्रदेश के श्री हरिकोटा स्थित सतीश धवन अंतरिक्ष केंद्र से सफलतापूर्वक प्रक्षेपित किया गया। यह प्रक्षेपण आज दोपहर 12:05 पर हुआ। इस रॉकेट का निर्माण हैदराबाद की निजी कंपनी स्काई रूट एयरोस्पेस ने किया है। उपराष्ट्रपति सीपी राधाकृष्णन और प्रधानमंत्री नरेंद्र मोदी ने विक्रम 1 के सफल प्रक्षेपण पर स्काई रूट एयरोस्पेस को बधाई दी है। सोशल मीडिया पोस्ट में श्री राधाकृष्णन ने कहा कि इस ऐतिहासिक उपलब्धि से भारत की अंतरिक्ष यात्रा में नया अध्याय जुड़ गया है। उन्होंने कहा कि यह निजी अंतरिक्ष क्षेत्र की बढ़ती ताकत, स्वदेशी नवाचार को बढ़ावा देने और वैश्विक अंतरिक्ष शक्ति के रूप में भारत की बढ़ती साख का प्रतीक है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा कि यह ऐतिहासिक उपलब्धि देश के युवाओं को आगे आकर नवाचार